বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ সোমবার, 5ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 5ই সফর 1448 হিজরি, 20শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি ফাহমিতা নাহিনন্দ্রিলা। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার। শ্রোতা, শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 5th of Shravan, the 5th of Safar, and July the 20th. The news read by Shamim Khan. First, the headlines. 1.5 month long FIFA World Cup football tournament ends, with Spain becoming champion for the second time. Bangladesh clinched the T20 cricket series by 2-1 after beating Zimbabwe in the third and last match in Bulawayo. Government covers World Cup broadcast cost to near zero. Previous government made transaction of 140 crore taka, informs Information and Broadcasting Minister. July charter implementation debate should end, says Mirza Fakhrul Islam Alamgir. Home Minister urges the politically neutral civil service to meet public expectations. ICT probe body files draft report against Sheikh Hasina and others over Shapla crackdown. And at least 50 Malian soldiers killed in rebel jihadist attack. Now the details. Spain clinched the title of FIFA World Cup 2026 after defeating Argentina by solitary goal. Substitute player Ferran Torres netted the goal in the second half of extra time that gave the Spanish team the second World Cup in history after 16 years. Earlier, Argentina was reduced to 10 men after Enzo Fernandez was sent off by red card and came under more pressure in the last part of the match. With this, Lionel Messi's colourful World Cup chapter ended in a heartbreaking defeat at the age of 39. Golden ball for the best player of this year's FIFA World Cup was won by Spain's skipper Rodri, while the golden boot was won by French Kylian Mbappe. And Messi had to be content with the silver boot. Spanish goalkeeper Unai Simons secured the golden glove. U.S. President Donald Trump and FIFA President Infantino presented the World Cup trophy to the winner, Spain. Earlier, Donald Trump, along with Mexican President Claudia Sheinbaum and Canadian Prime Minister Mark Carney, distributed medals among players of the champion and runner-up teams. Bangladesh clinched the three-match T20 cricket series by 2-1 after beating host Zimbabwe by 4 wickets in the third and last match at Bulawayo yesterday. Batting first, Zimbabwe scored 147 for 7 in the stipulated 20 overs. In reply, visiting Bangladesh reached the winning target, scoring 144 for 6 in 19 overs, 4 balls. Information and Broadcasting Minister Zahiruddin Shapun said the government directly purchased the media rights for FIFA World Cup 2026 from FIFA at a nominal cost, ending hundreds of crores of taka transactions, irregularities, corruption and intermediary syndicates associated with the broadcasting rights of previous Qatar World Cup. He said this at a press conference held at the conference room of the Press Information Department in the capital yesterday. Presenting a comparative picture of broadcasting cost of 2022 and 2026 World Cup, the minister highlighted the transaction and transparency of the current government in contrast with the purchase of the broadcasting rights for Qatar World Cup 2022. Zahiruddin Shapun said, Singapore-based company purchased the media rights for World Cup 2022 from FIFA for $3.20 million. Later, a Bangladeshi private company named Toma Construction, which had no involvement in the media sector, was brought in as an intermediary. Besides, other private media outlets in the country sub-licensed the rights from the same company for nearly 39 crore taka. Altogether, around 140 crore taka of taxpayers' money was siphoned off through a huge turnover to benefit a private company, he mentioned. Speaking about government's cost-saving strategy, the minister said Prime Minister Tariq Rahman had given strict instructions to ensure rights of millions of football lovers in the country to watch the matches, while ensuring that not a single taka of taxpayers' money was wasted amid the country's difficult economic situation. Following the Prime Minister's directive, BTV purchased the media rights directly from FIFA this time through continuous negotiations without an intermediary for only 47 crore taka Bangladeshi currency. Later, almost the entire expenditure was recovered by subs licensing the rights to four more media outlets in the country, he added. He said the deficit is expected to be fully offset through advertisements and revenue sharing, ultimately bringing the cost down to zero. LG Audion Cooperatives Minister and BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir said debate on implementation of July Charter should end. In this context, he said, an attempt is being made to spread confusion about July Charter. He said this while speaking at July Martyr Journalist Honouring Ceremony organised by National Editors Council at the Institute of Engineers, Bangladesh, in the capital yesterday. Calling upon the opposition party to join the Constitution Amendment Committee, Mirza Fakhrul Islam Alamgir said debate should be resolved through talks. This is Bangladesh Betar giving you the news. Prime Minister and BNP Chairman Tariq Rahman invited the top leaders of political parties that participated in the simultaneous anti-fascist movement to a dinner at the state guest house Jomuna today. Prime Minister's Additional Press Secretary Atiku Rahman Rumon said the event will be held at 7:30 p.m. At the event, Prime Minister will exchange greetings with the political parties. This will be the first meeting between Prime Minister Tariq Rahman and leaders of the allied parties since BNP formed the government after securing a majority in the 13th parliamentary election held on 12 February. Home Minister Salahuddin Ahmed called on government officials to perform their duties with patriotism, integrity, professionalism, while remaining completely free from political bias to fulfil expectations of the people. He said this while speaking as chief guest at the inauguration of a four-day workshop at BCS Administration Academy in the capital yesterday. Describing civil service as a driving force of the state, Home Minister stressed that transparency and accountability must be ensured at every level of the administration to transform public service into a genuine servant of the people. Prosecution of International Crimes Tribunal received the draft report of investigation agency in a case filed in connection with Shapla Chotor massacre during Hifazat-e-Islam Bangladesh rally in 2013. ICT Chief Prosecutor Muhammad Aminul Islam confirmed the development yesterday to media. He said deposed Prime Minister Sheikh Hasina and former Army Chief Aziz Ahmed, among 41 people, were named as accused in the case. At least 50 Malian soldiers were killed in an attack by Tuareg separatists and jihadists as it left the strategic northern town of Anafis in Mali. Local officials said this yesterday. The attack on the army convoy leaving Anafis occurred on Saturday following weeks of fighting with both sides attempting to take control. The Tuareg separatist FLA, an Al-Qaeda-affiliated group for support of Islam and Muslim Janim, claimed responsibility for the attack. Dhaka Meteorological Office says due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Mamansingh and Sylhet Division till tomorrow noon. Meanwhile, forecast by Little One this afternoon says the chances of rain and thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Rajshahi, Pabna, Bogura, Dhaka, Faridpur, Tangal, Mamansingh, Khulna, Borishal, Puttakhali, Noakhali, Kumilla, Chattogram, Coxabazar and Sylhet. River ports in these areas are to hoist caution signal number 1. To end the news, the main points again. 1.5 month long, FIFA World Cup football tournament ends, with Spain becoming champion for the second time. Bangladesh clinched the T20 cricket series by 2-1 after beating Zimbabwe in the third and last match in Bulawayo. Government covers World Cup broadcast cost to near zero. Previous government made transaction of 140 crore taka, informs Information and Broadcasting Minister. July Charter implementation debate should end, says Mirza Fakhrul Islam Alamgir. Home Minister urges the politically neutral civil service to meet public expectation. ICT Pro Body files draft report against Sheikh Hasina and others over Shapla crackdown and at least 50 Malian soldiers killed in rebel jihadist attack. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Bitar Khulna, Khabar Porchi, Abdul Sabur. আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে বর্তমানে প্রায় 45.5 লাখ মামলা বিচারাধীন রয়েছে। সরকার এসব মামলা দ্রুত ও নিরপেক্ষভাবে নিষ্পত্তিতে নিরলসভাবে কাজ করছে। বিচারকদের পাশাপাশি প্রায় 80,000 আইনজীবীকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি গতকাল মাগুরা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং আইনের মাধ্যমেই তার বিচার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমাম কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে নারীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগে দুর্নীতি প্রতিরোধ, রাজনৈতিক সহিংসতা, মিথ্যা মামলা বন্ধ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর সহ জেলা জজ, আদালতের বিচারক ও আইনজীবীগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী জেলা অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে 182 জন উপকারভোগীর মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন এবং গাছের চারা বিতরণ করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং করদাতাদের প্রতিটি টাকার স্বচ্ছ ব্যবহার ও জনকল্যাণ নিশ্চিত করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেশের প্রতিটি প্রান্তরে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবার এই জুলাই গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেশের অন্যান্য জেলার মতো মাগুরাতেও ছাত্র, তরুণ ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। আন্দোলনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার মানুষও সংহতি প্রকাশ করেন। এ প্রসঙ্গে মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন,
3: রণক্ষেত্রে পরিণত হয়, থানা ঘেরাও করে, এই সবকিছু শেষে এই জুলাই আন্দোলন রূপ নেয় একদফায়। সেই একদফা বাস্তবায়ন হয় সরকার পতনের মধ্য দিয়ে।
2: জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই অধ্যায়ে মাগুরাও একটি সক্রিয় জেলা হিসেবে ভূমিকা রাখে। মাগুরা শহরের চৌরঙ্গী মোড়, ভাইনা মোড় এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। এ প্রসঙ্গে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন,
4: আন্দোলন 37 জুলাই যাকে আমরা বলি, এই 37 জুলাই আন্দোলন অর্থাৎ আগস্টের 5 তারিখ পর্যন্ত সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দিন, অনন্য ঘটনা, অনন্য দিনগুলো বলতে হবে। এই ছোট্ট জেলা মাগুরা, এই জেলারও 10 জন সন্তান, বীর যোদ্ধা তারা শহীদ হয়েছে। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মাগুরার মতো একটি জেলাতেও কি পরিমাণ যুদ্ধ করেছে আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা। সারা বাংলাদেশেই এই যুদ্ধ হয়েছে, বিভিন্ন জায়গায় শহীদরা রক্ত দিয়েছে অকাতরে।
2: জুলাই আগস্টের সেই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাগুরার মানুষের অংশগ্রহণও জেলার ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির এক সভা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা, অপতথ্য ও গুজব প্রতিরোধ, সাইবার অপরাধ সংক্রান্ত মামলায় বিশেষজ্ঞদের মতামত গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা কার্যক্রম জোরদার, শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কন্টেন্ট প্রচারের উপর গুরুত্ব আরোপ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে জেলা আইসিটি কার্যালয়ের সহকারী পরিচালক, সদর উপজেলা প্রোগ্রামার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা এবং সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের লিডার এ সময় উপস্থিত ছিলেন। জেলা পরিষদের অর্থায়নে প্রায় 4,55,00,000 টাকা ব্যয়ে নির্মিত বাগেরহাটের মোরেলগঞ্জে চারতলা ডাকবাংলো ভবনের গতকাল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা ডাকবাংলো চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা বিএনপির সদস্য সচিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও বৈধ কাগজপত্র না থাকায় তিনটি প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে 45,000 টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। এদিকে অপর একটি আদালত গতকাল খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় 4,00,000 টাকা মূল্যের প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা জব্দ করেছে। পরে জব্দকৃত পোনাগুলো শিবশান নদীতে অবমুক্ত করা হয়। খেলার খবর ফুটবল। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় নওদাপাড়া ফুটবল একাদশ টাইব্রেকারে 5-3 গোলে সুবিদপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
5: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। গ্রন্থনা NAM সরোয়ারে আক্তার, উপস্থাপনায় ফাহমিদা নাহিনন্ডিলা।
6: জুলাই বৎসরের 8-10 মাসের মতো নয়, এই মাসের বাতাসে যেন কোথাও লেগে আছে দীর্ঘশ্বাসের গন্ধ, আবার একই সঙ্গে জেগে থাকার সাহসও। শ্রোতাবন্ধুরা, জুলাই 36 অনুষ্ঠানের আজকের আয়োজনে আমরা ফিরে দেখার চেষ্টা করব কেন, কিভাবে শান্তিপূর্ণ একটি ছাত্র আন্দোলন ধীরে ধীরে রূপ নিতে শুরু করল গণমানুষের আন্দোলনে। আমরা বোঝার চেষ্টা করব মানুষের আবেগ আর ইচ্ছে কিভাবে এক রেখায় মিলিত হল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদে। দেখে নেব সময়ের ঘটনা প্রবাহ। সাথে থাকছি আমি ফাহমিদা নাহিনন্ডিলা। 24-এর আন্দোলনের শুরুটা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তের বিরুদ্ধে। আরও 6 বছর আগে 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যে বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছিল, 2024-এ আদালতের এক বিতর্কিত রায়ে তা আবারও সামনে চলে আসে। তবে সূচনা সেখানে হলেও পূর্বেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের জনবিচ্ছিন্ন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকার নির্লজ্জ আচরণ, শিক্ষার্থীদের আন্দোলনে দমনপীড়ন, ভাড়াটে পেটোয়া বাহিনীর দাপট দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতি তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের তাচ্ছিল্য, গুম খুন ত্রাস সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের কথা বলবার সাহসকে রুদ্ধ করে দেবার প্রচেষ্টা, শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে হামলা মামলা গ্রেফতার, বুলেট সাউন্ড গ্রেনেড টিয়ারশেল চার্জের মাধ্যমে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদকে ছত্রভঙ্গ করে দেবার চেষ্টা, মিডিয়া আর সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের কাছে সত্য আর সঠিক খবর পৌঁছানোর পথ রুদ্ধ করে দেয়া, ইন্টারনেট বন্ধ করে দেয়া, এই প্রতিটি ভুল একটু একটু করে রচনা করেছিল স্বৈরাচারের পতনের পথ, জুলাই 36-এর চূড়ান্ত বিজয়ের পথ। যুদ্ধাপরাধীর বিচারের রায়কে প্রভাবিত করতে 2013-তে শাহবাগে যারা আন্দোলনের সমর্থন দিয়েছিল তারাই 2024-এর শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে থামিয়ে দিতে চেয়েছিল আদালতে বিচারাধীন বিষয়ের অজুহাত দিয়ে। অন্যদিকে আন্দোলনকারীদের মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার ট্যাগ দিয়ে করা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য ছিল সাধারণ শিক্ষার্থীদের প্রতি চরম অবমাননাকর। এরই ধারাবাহিকতায় আন্দোলন চলাকালে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আওয়ামী সরকারের ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে শহীদ হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ। সমসাময়িক আরও কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ আর পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, বুলেট চার্জ এর কারণে প্রাণ হারান আরও কয়েকজন। এমনকি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে যাওয়া আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে দেয়নি আওয়ামী লীগের সহযোগী ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা। এরপরেই শান্তিপূর্ণ প্রতিবাদ রূপ নেয় ফুঁসে ওঠা প্রতিবাদে। প্রতিবাদ রুখতে 17 জুলাই থেকে ইন্টারনেট পরিষেবা সীমিত করে দেয় সরকার। প্রিয় শ্রোতা, এখন শুনবেন জুলাইয়ের একটি গান, গীতিকার মুন্সী ওয়াদুদ, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু, গানটি গিয়েছেন মনির খান।

0: যদি ফিরে দেখি ঘটনা প্রবাহের দিকে, মনে পড়ে শিক্ষার্থীদের আন্দোলন রোধ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে 19 জুলাই। অন্যদিকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চলে সর্বাত্মক অবরোধ। অনেক জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও মাঠে নেমে আসে, শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের টানা 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির পর 2024 সালের 20 জুলাই শনিবার দেশজুড়ে কারফিউ জারি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। এছাড়া 21 ও 22 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ 21 জুলাই থেকে সারা দেশে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। 20 জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট বন্ধ সেবা বন্ধ রাখে সরকার। কারফিউ চলার সময় সারা দেশে যানবাহন চলাচলও বন্ধ থাকে। এদিন রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। তৎকালীন সরকারের উচ্চ পর্যায় থেকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অব্যাহত থাকে র্যাবের হেলিকপ্টার টহল। রাজধানীর বঙ্গভবন, গণভবন, বেতার ভবন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অধিদপ্তর, সাব অফিস, থানা ভবন, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবন, সারাদেশের কারাগার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিদের নিরাপত্তা জোরদার করা হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ চেকপোস্ট বসায়। ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে কারফিউ পাস নিয়ে জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা বাইরে বের হতে হয়। সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ি, শনির আগ্রা, রায়েরবাগ ও কাজলা এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে রায়েরবাগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি বর্ষণ করে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সংঘর্ষে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন নিহত হন, আহত হন শতাধিক। দেশের অন্যান্য স্থানের মতো খুলনাতেও ছাত্র জনতার তীব্র আন্দোলন ও গণঅভ্যুত্থান গড়ে ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে খুলনার শিববাড়ি, নিউ মার্কেট ও গল্লামারী মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। তখনও আন্দোলন কেবল শিক্ষার্থীদের আন্দোলন থাকলেও একটু একটু করে পেশাজীবীরা এগিয়ে আসছিলেন ছাত্রছাত্রীদের সমর্থনে। আন্দোলনকারীদের খাবার ও পানি সরবরাহ করে, পরিবহন করে, যাতায়াত এবং অবস্থানের সুযোগ করে দিয়ে নানাভাবে সহযোগিতা করেন সাধারণ মানুষ। অবধারিত বাস্তবতায় একটু একটু করে শিক্ষার্থীদের আন্দোলন থেকে গণমানুষের আন্দোলনের রূপ পরিগ্রহ করতে থাকে মুখর জুলাই।
1: জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 8:30 বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর ভুবনে। বর্ণালীর প্রথমেই গিয়েছেন সালাউদ্দিন খান শেখ আলী আহমেদের সুরে, গানের কথা সাজিয়েছেন এডিএম রতন।

সুরের ভেলায় ভেসে চলুক আপনার এই সময়। সেই ধারাবাহিকতায় শোনাব আরও একটি গান, ইকবাল মাহমুদের কণ্ঠে, অশোক কুমারদের কথায়, এবং সুর করেছেন প্রদীপ রাহা।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং

0: বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: একদমই তাই, সবুজ প্রকৃতি আমাদের জীবনের অক্সিজেন, তাই আসুন পরিবেশ রক্ষায় এগিয়ে আসি, গাছ লাগাই এবং প্রকৃতিকে ভালোবাসি। প্রিয় শ্রোতা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারের গানটির শিল্পী সুব্রত কুমার শুভ্র, গীতিকার ইমরুল কায়েস, সুর করেছেন অপূর্ব রায়।

বর্ণালী আয়োজনের এবারের শিল্পী পূর্ণতা ফিরোজ। সুর করেছেন শেখ আব্দুস সালাম, গানের কথা সাজিয়েছেন ফিরোজ খান নুন।

এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আজকের মতো বর্ণালী অনুষ্ঠান। শুনছিলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এর আগে অ্যাঞ্জো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়াই আর্জেন্টিনা 10 জনের দলে পরিণত হয়ে ম্যাচের শেষ ভাগে আরও চাপে পড়ে যায়। এর মধ্য দিয়েই 39 বছর বয়সে হৃদয় ভাঙা পরাজয়ে শেষ হল লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। এবারের ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস এবং পাউ কুবার্সি জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বিজয়ী স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সাথে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মধ্যে পদক বিতরণ করেন। এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় চ্যাম্পিয়নশিপ রিং, সঙ্গে $5 কোটি প্রাইজ মানি, যা বিশ্বকাপের ইতিহাসেই সর্বোচ্চ। প্রধানমন্ত্রী তারিক রহমান ফ্যাসিস্ট সরকার পতনে যুগপত আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন জানান, সন্ধ্যা 7:30টায় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন এবং নৈশভোজে অংশ নেবেন। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর এই প্রথম শরিকদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি গতকাল রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2026 উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত 4-দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। বিগত 17 বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে 100 কোটি টাকার লেনদেন, অনিয়ম, দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে 2026 বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী 2022 সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়ের নামে হওয়া লেনদেন, দুর্নীতি ও বর্তমান সরকারের স্বচ্ছতার তুলনামূলক চিত্র তুলে ধরেন। মালির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর অ্যানিফিস ছেড়ে যাওয়ার সময় সামরিক বহরের উপর তুয়ারেক বিচ্ছিন্নতাবাদী এবং জিহাদিদের হামলায় অন্তত 50 জন সৈন্য নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন গতকাল একথা জানায়। শহরটি নিয়ন্ত্রণ নিতে দুপক্ষের মধ্যে কয়েক সপ্তাহের লড়াইয়ের পর গত শনিবার অ্যানিফিস শহর ছেড়ে যাওয়ার সময় সামরিক বহরের উপর এই হামলার ঘটনা ঘটে। তুয়ারেক বিচ্ছিন্নতাবাদী এফএলএ এবং আল কায়েদা সমর্থিত গ্রুপ ফর দ্য সাপোর্ট অব ইসলাম অ্যান্ড মুসলিমস JNIM এই হামলার দায় স্বীকার করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা।

0: শ্রাবণ আসে মেঘের পালকি চড়ে, আর মন ভিজে যায় সুরের অদৃষ্ট বৃষ্টিতে। সেই সুর ভেজা অনুভূতি নিয়েই শুরু হচ্ছে আপনাদের প্রিয় আয়োজন রূপালী। দূরের ও কাছের যে সকল বন্ধুরা যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপালীর ভবনে। পুরোটা আয়োজন জুড়ে সাথে আছি আমি ফাহমিদা নাহিনুন্দ্রিলা,
1: আমি নুরজাহান আক্তার।
0: প্রকৌশল তত্ত্বাবধানে আছেন শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন এলিজা আক্তার। সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, কথা হবে আপনাদের সাথে গানের ফাঁকে ফাঁকে 01974121970 এই নম্বরটিতে। আরও একটি মাধ্যম কিন্তু আপনাদের জন্য খোলা রয়েছে।
1: হ্যাঁ, খোলা তো রয়েছে, ফোন ইনের সাথে বন্ধুদের আমাদের অবশ্যই কথা হবে। এছাড়া বন্ধুরা আমাদেরকে চিঠি লিখতে পারেন, রূপালী প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
0: প্রথমে কোন গানটি আমরা শোনাবো, কার জন্য শোনাবো?
1: হ্যাঁ, প্রথমেই শোনাবো স্বপ্নের নায়ক, এই ছায়াছবি থেকে দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধুর অনুরোধে রুনা লালা ও মোহাম্মদ রফি খানের কণ্ঠে।
0: চলুন শুনে আসি, নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

সুরের ভেলায় ভেসে চলুক আপনার এই সময়। এই জন্যই এই ধারাবাহিকতায় আবারও শোনাব গান ঢাকা ৮৬ এ ছায়াছবি থেকে তপন চৌধুরী ও শাকিলা জাফরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন মোল্লারহাট বাগেরহাট থেকে সুনীল। নিশ্চয়ই আপনি সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: প্রিয় শ্রোতা, কথা দিয়েছিলাম গানের ফাঁকে আপনাদের সাথে যুক্ত হব 01974121970 এই নম্বরটিতে। কথা না রাখলে কি চলে?
1: তাই তো দেখছি বন্ধুরা আমাদেরকে ফোন করছেন, তো আমরা দেরি না করি বন্ধুদের সাথে আমরাও যুক্ত হয়ে যাই। বন্ধুরা রয়েছেন আমাদের সাথে রূপালীর আয়োজনে। এই মুহূর্তে কোন বন্ধু রয়েছেন প্রথমে দেখে দিচ্ছি।
2: দিদি নমস্কার।
1: জি আদাব।
2: সুকান্ত চন্দ্র।
1: জি
2: দিদি। টিগলাট
1: পাংশু থেকে। জি আচ্ছা ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা। আপনি আপনার অনুরোধটি বলেন।
2: সুজন সখী।
1: আচ্ছা, সব সখীর পার করিতে নেব আনানা। আচ্ছা ঠিক আছে বন্ধু, সাথে থাকবেন। আর বন্ধুদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি যে বন্ধু, আপনারা যারা আছেন আমাদের সাথে ফোন ইনে অংশগ্রহণ করবেন, তারা সংক্ষেপে আপনাদের নাম এবং আপনাদের অনুরোধের কথাটা বললে আর একটা বন্ধু সময়টা পেয়ে যাবে, তাই না?
0: একদমই তাই। হ্যালো,
3: সালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: আপা মনি ভালো আছেন?
0: জি আমরা সকলেই ভালো আছি।
3: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া থানা থেকে আপু।
0: জি বলুন।
3: হ্যাঁ, ছবির নাম হৃদয়ের বন্ধন।
0: আচ্ছা,
3: আসিব কনক সবার কণ্ঠে, নানান্না করবো না প্রেম কখনো, তবুও প্রেমে পড়েছি খুলনা বেতারে।
1: অসংখ্য ধন্যবাদ।
0: প্রেমটা সারা জীবন বজায় থাকুক এমনটাই প্রত্যাশা কিন্তু আমাদের,
1: কারণ আপনাদের নিয়েই কিন্তু আমাদের পথ চলা, তাই না? নিয়ে নিচ্ছে এবারে ফোন কলটি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ঝন্টু ভাই বলেন।
0: কোন ছবি?
2: রাখাল রাজা।
0: রাখাল রাজা।
2: পুরাতন।
0: আচ্ছা
1: বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। ফোন ইন পর্বে 01974121970 এই নাম্বারটিতে কথা হয়ে যাচ্ছে আপনাদের সাথে। এই মুহূর্তে রয়েছেন কোন বন্ধু?
0: হ্যালো।
4: হ্যালো, শুভ সকাল।
0: শুভ সকাল
4: দিদি, কথা বলছি পলাশ কুমার সরকার। ঠিকানা কান্তনগর,
0: ডুমুরিয়া। জি বলুন
4: দিদি, ভালো আছেন আপনারা?
0: জি আমরা সকলে ভালো আছি বন্ধু।
4: দিদি আমাকে গান শোনা হচ্ছে, ছবির নাম মন মানে না।
1: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু, সাথে থাকবেন। আর পুরোটা আয়োজন জুড়ে থাকলে অবশ্যই শুনতে পাবেন আপনাদের পছন্দের গান। হ্যালো, শুভ সকাল।
5: রায়ের মোড় খোলা থেকে সুফল বিশ্বাস বলছিলাম।
1: জি সুফল দাদা বলেন।
5: আমাকে গান শোনাবেন?
1: ঠিক আছে বন্ধু, প্রাণের চেয়ে প্রিয় ছায়াছবি থেকে আপনি এই গানটি শুনতে চেয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন। হ্যালো।
6: হ্যালো নমস্কার।
1: জি আদাব।
6: হ্যালো।
1: হ্যালো
0: শুনতে পাচ্ছি বন্ধু আপনাকে?
6: আপনিও
1: ভালো থাকবেন, খুব ভালো, এমনটাই প্রত্যাশা করি আমরা। বন্ধুরা নিয়ে নিচ্ছে এবারের ফোন কলটি। কে আছেন? হ্যালো,
7: জিল্লুর রহমান পরম খালি।
1: জি নামটা বোঝা যায়নি বন্ধু। জিল্লুর রহমান
7: পরম খালি কুষ্টিয়া থেকে।
1: কুষ্টিয়া বন্ধু। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ফোন ইনে অংশগ্রহণ করার জন্য। 01974121970 এই নাম্বারটিতে রয়েছি আপনাদের সাথে। দেখে নিচ্ছে এবারের ফোন কলে কে আছেন আমাদের সাথে।
8: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
8: নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান।
1: আচ্ছা
8: কথা বলতেছিলাম রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুস সামাদ, সাতরবাজার বলমারি ফরিদপুর থেকে। আর আমাকে গান শোনাবেন হচ্ছে ভালোবাসা দিবি কিনা বল ছবি থেকে, মনির খানের কণ্ঠে। ও সাথে একবার এসে দেখে যাও আমি ভালোবাসা, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি।
1: আচ্ছা আমরাও চাই আপনি অনেক সুখে থাকুন, কারণ আপনার কোনো অভিযোগ নেই, অভিমানও নেই, তার মানে তো কোনো সমস্যাই নেই, তাই না? তো যাই হোক, নিয়ে নিয়ে এবারে ফোন কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
0: শুভ সকাল।
1: অনুরোধটি জানান। আপনি আপনার অনুরোধটি বলেন বন্ধু। দুঃখিত বন্ধু, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে প্রথমেই আমি কিন্তু বলেছিলাম যে আমাদের সংক্ষিপ্ত সময়, আপনারা যদি আপনাদের অনুরোধটি বলতে চান অবশ্যই সংক্ষেপে আপনাদের নাম সহ আপনাদের পছন্দের কথাটা বলতে হবে। হ্যালো,
9: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
9: আমি মোহাম্মদ জাকির হোসেন পলাশ, সোনাডাঙ্গা ট্র্যাক টার্মিনাল থেকে বলছি।
1: জি,
9: আমাকে গান শোনাবেন বেঈমান ছবি থেকে। আমি তো বন্ধু মাতাল নই, কালকেও ফোন করছিলাম আপনাদেরকে।
1: হ্যাঁ, অনুষ্ঠানের সাথেই থাকতে হবে, চেষ্টা থাকবে আপনাদের গান শুনিয়ে দেওয়ার। বন্ধু পুরোটা আয়োজন জুড়ে থাকেন, অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গানটিও। হ্যালো,
10: হ্যালো, শুভ সকাল।
1: শুভ সকাল। আপনি আপনার অনুরোধটি বলেন, আমাদের সময় সংক্ষিপ্ত।
10: আমার অনুরোধ হচ্ছে স্বপ্নের ঠিকানা।
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোনে অংশগ্রহণ করার জন্য। বন্ধু বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু সময় ক্ষেপণ করেন, আসলে এটা খুবই দুঃখের বিষয় যে আপনারা আপনাদের অনুরোধটি সঠিকভাবে বলতে পারেন না, যার কারণে আপনাদের অনুরোধ রাখাও আমাদের সম্ভব হয় না। আবার অভিযোগও করেন যে আপনাদের গান শোনানো হয় না। যাই হোক, নিয়ে নিচ্ছি পরবর্তী ফোন কলটি।
0: হ্যালো,
11: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
11: আপুরা কেমন আছে?
0: সকলে ভালো আছে বন্ধু, কে বলছেন?
11: ফোনে সংযোগ থেকে কেমন হলো?
0: হ্যাঁ, কে বলছেন?
11: কথা বলতেছি আব্দুল আলিম, কাশিয়ানি, গোপালগঞ্জ থেকে।
0: আচ্ছা বলুন।
11: আর আমাকে শোনাবেন মৌসুমী ছবির গান।
0: আচ্ছা, মৌসুমী
11: মৌসুমী। আর গানের কথা হচ্ছে ভালোবাসা বলে নেই তো কিছু, ভালোবাসা মানেই ফাঁকি, এই গানটি শোনাবেন।
0: তবে ভালোবাসা কিন্তু বিদ্যমান পৃথিবীতে, না হলে কিন্তু আপনাদের সাথে আমাদের এই সংযোগটা বন্ধনটা দৃঢ় হতো না।
1: ঠিক তাই।
0: তবে আমরা চাই ভালোবাসার মানুষটাকে অভিমান ভুলে আপনি কাছে টেনে নেন, ভালোবাসা আপনাদের মধ্যে বিরাজ করুক চিরজীবন।
1: ভালোবাসা দিয়েই কিন্তু ভালোবাসা অর্জন করতে হয়, তাই না? যাই হোক, এবারে নিয়ে নেব দেখে কোন বন্ধু রয়েছেন আমাদের সাথে।
0: দুঃখিত, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা আর একটি মাত্র ফোন নিব, কারণ আমাদের তালিকায় কিন্তু অনেক গান রয়েছে বন্ধুদের। শেষ ফোন কলে কে যুক্ত হচ্ছেন?
1: জি, হ্যালো, দুঃখিত বলতেই হচ্ছে, এবারে কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
12: হ্যালো, ভাই।
1: জি, ভালো আছি। জি বলেন দাদা।
12: ছবির নাম হলো টপ সম্রাট।
1: টপ সম্রাট। জি,
12: মমতাদের পান্ডে। বন্ধু যখন বলল আমার বাড়ি সামনে দিয়া রংপুর করে হেঁটে যায়, এই গানটি শুনতে।
1: আচ্ছা ঠিক আছে, মমতাজের কণ্ঠে বন্ধু এই গানটি শুনতে চেয়েছেন। এই মুহূর্তে ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, তবে মন খারাপ করবেন না, যারা অংশগ্রহণ করতে পেরেছেন সবাইকে অভিনন্দন, আর যারা অংশগ্রহণ করতে পারেননি অবশ্যই কোনো একটা আয়োজনে অবশ্যই আপনাদের সাথে কথা হয়ে যাবে,
0: এবং বেশি বেশি করে চিঠি লিখবেন সকলে, পরবর্তী আয়োজনে আবার আপনাদের সাথে কথা হয়ে যাবে এই প্রত্যাশায়। আবারও ফিরছি গানে, আর এবারে শোনাবো আনন্দ অশ্রু, এই ছায়াছবি থেকে কনক চাপার কণ্ঠে গান। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন চাঁদপুরের বন্ধু হাবিবা। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন।

যখন আপন ঠিকানাটুকু হারিয়ে যায় তখন বুকের ভেতর জমে ওঠে এক অনন্ত হাহাকার। সেই হাহাকারের সুরে বাঁধা আমাদের এবারের পরিবেশনা। ইতিহাস ছায়াছবি থেকে শুনবেন কুমার বিশ্বজিতের কণ্ঠে গান। গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা কুষ্টিয়ার বন্ধু তুহিন।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিকমতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এ সময় গুজবে কান না দিয়ে নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করুন। অপ্রয়োজনীয়ভাবে বন্যা কবলিত এলাকায় যাতায়াত থেকে বিরত থাকুন এবং প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ান। দুর্যোগে মানবিকতাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। গান হোক প্রাণীর, সুর হোক সবার, রূপালী সুরে রঙিন হোক মন। প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান রূপালীর ভোপনে। আবারও যাব গানে। শোনা পরিবারের বালিয়া রাজবাড়ির বন্ধু মনিরুলের অনুরোধে গান মনে প্রাণে আছো তুমি এ ছায়াছবি থেকে, এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে, এক বিন্দু ভালোবাসা দাও। চলুন পছন্দের এই শিরোনামের গানটি সকলে মিলেই শুনে আসি।

এবারের গান গোলাপি এখন ট্রেনে, এই ছায়াছবির সৈয়দ আব্দুল হাদী ও সঙ্গীরার কণ্ঠে শুনবেন এনামুল। আপনি লোকনাথপুর চুয়াডাঙ্গা থেকে অনুরোধ করেছিলেন এই গানটির জন্য।

0: অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন।
1: প্রিয় শ্রোতা, আপনারা রূপালী অনুষ্ঠানে আপনাদের পছন্দ করা ছায়াছবির গান শুনছেন। এবারে শোনাবো লাল গোলাপ। এই ছায়াছবি থেকে সুবীর নন্দীর কণ্ঠে গান। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন ট্যাঙ্গাখালী বাজার মাগুরা থেকে প্রকাশ বিশ্বাস। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন।

এই গানটির মধ্য দিয়ে শেষ হল আজকের মতো রূপালী আয়োজন। রূপালী টালিতে থাকা গানগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আয়োজনে আবারও আপনাদের সাথে কথা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি রূপালীর আয়োজন থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ সাথে ছিলাম ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন এলিজা আক্তার। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি ফাহমিদা নাহিন ইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলে 16 বছর পর নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এর আগে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় আর্জেন্টিনা 10 জনের দলে পরিণত হয়ে ম্যাচের শেষ ভাগে আরও চাপে পড়ে যায়। এর মধ্য দিয়েই 29 বছর বয়সে হৃদয় ভাঙা পরাজয়ে শেষ হল লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। এবারের ফিফা বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস এবং পাও কোবার্সি জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বিজয়ী স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইন বাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সাথে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মধ্যে পদক বিতরণ করেন। এবারে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় চ্যাম্পিয়নশিপ রিং, সঙ্গে $5 কোটি প্রাইজ মানি, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসিস্ট সরকার পতনে যোগপথ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সন্ধ্যা 7:30 রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন এবং নৈশভোজে অংশ নেবেন। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর এই প্রথম শরিকদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসা আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। বিএনপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে ₹100 কোটি লেনদেন, অনিয়ম, দুর্নীতি ও মধ্যস্থতা ভুগে সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে 2026 বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী 2022 সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়ের নামে হওয়া লেনদেন, দুর্নীতি ও বর্তমান সরকারের স্বচ্ছতার তুলনামূলক চিত্র তুলে ধরেন। ইরানের বিভিন্ন স্থাপনায় নবম দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কমান্ড সেন্টার, বিমান, প্রতিরক্ষা, সামুদ্রিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং যোগাযোগ নেটওয়ার্ক লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এছাড়া ইরানের নির্মাণাধীন দারখুভিন পরমাণু বিদ্যুৎ প্ল্যান্ট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির আণবিক জ্বালানি সংস্থা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে তেহরানের ড্রোনের আঘাতে একজন মার্কিন সৈন্য নিহত হয়েছে। এদিকে উপসাগরীয় অঞ্চল বিশেষ করে বাহরাইনে বিভিন্ন মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই সময় সতর্ক সংকেত বেজে ওঠে। জর্ডানে ইরানের 4টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 3টি প্রতিহত করা হয়েছে এবং অপরটি উন্মুক্ত স্থানে পতিত হয়। মালির উত্তরাঞ্চলীয় শহর এনিফিসে শনিবার দুর্বৃত্তদের হামলায় অন্তত 50 সৈন্য নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন গতকাল জানে, একটি সামরিক কনভয় লক্ষ্য করে এই হামলা চালানো হলে এসব সৈন্য নিহত হয়। বিচ্ছিন্নতাবাদী সংগঠন FLA এবং আল কায়েদার মদতপুষ্ট গ্রুপ ফর দি সাপোর্ট অব ইসলাম এন্ড মুসলিমস এই হামলার দায় স্বীকার করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি। বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ফুটবল ফ্রেশ শুনতে পাবেন বিকেল ৩:০৫। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি প্রচারিত হবে বেলা ১:০৫। কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ শুনতে পাবেন বিকেল ৪:০৫। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর ১২:১৫ ও রাত ৯:২০। আধুনিক গান শুনবেন শিল্পী রীতা রায়ের কণ্ঠে দুপুর ১২:৩০। এছাড়াও কাজী সাইফুল ইসলামের কণ্ঠে শুনবেন বেলা ২:৩০। নজরুল সঙ্গীত শুনবেন দুপুর ১২:২০ আমির হোসেনের কণ্ঠে। মৌসুমী জালালের কণ্ঠে ২:৪০ শুনবেন রবীন্দ্রসঙ্গীত। বাউল মিন্টুর কণ্ঠে বাউল গান শুনবেন বেলা ২:৫০। পল্লীগীতি শুনবেন দুপুর ১২:৪০ পরেশচন্দ্র বিশ্বাসের কণ্ঠে। পাঁচমিশালি গান শুনবেন বিকেল ৩:৩০। এছাড়াও শুনবেন সন্ধে ৬:১০। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সোহেল মাহমুদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে বর্তমানে প্রায় 45.5 লাখ মানুষ মামলা বিচারাধীন রয়েছে। সরকার এসব মামলা দ্রুত ও নিরপেক্ষভাবে নিষ্পত্তিতে নিরলসভাবে কাজ করছে। বিচারকদের পাশাপাশি প্রায় 80,000 আইনজীবীকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি গতকাল মাগুরা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং আইনের মাধ্যমে তার বিচার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগে দুর্নীতি প্রতিরোধ, রাজনৈতিক সহিংসতা ও মিথ্যা মামলা বন্ধ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর সহ জেলা জজ আদালতের বিচারক ও আইনজীবীগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী জেলা অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে 182 জন উপকারভোগীর মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন এবং গাছের চারা বিতরণ করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম শুধু নগরীর জলাবদ্ধতা নিরসনেই নয়, বরং জলবায়ু পরিবর্তনজনিত অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও পানি নিষ্কাশন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গতকাল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নগর জলাবদ্ধতা হ্রাস, দুর্যোগ ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্নতা ও জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে 21 নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকায় 21 ও 22 নম্বর ওয়ার্ডের 9,232 ফুট ড্রেন পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক ড্রেনে বর্জ্য না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান এবং পরিচ্ছন্ন নগর গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ অহিদুজ্জামান খান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের DAD রেক্সোনা খাতুন, প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আজিজ এবং ফিল্ড অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ KDA চেয়ারম্যান অ্যাডভোকেট SM শফিকুল আলম মনা বলেছেন, KDA এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। যে কোনো টেকসই উন্নয়নের জন্য অংশীজন বা স্টেক হোল্ডারদের মতামত সবচেয়ে জরুরি। সোনাডাঙ্গা বাস টার্মিনালকে একটি আন্তর্জাতিক মানের ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত টার্মিনালে রূপান্তর করতে KDA বেশ কিছু পরিকল্পনা হাতে নিচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্ন কর্মী, বিশুদ্ধ খাবার পানি ও ওয়াশরুম সহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা থাকবে এক ছাদের তলায়। তিনি গতকাল KDA কনফারেন্স রুমে আন্তঃজেলা বাস টার্মিনালের সার্বিক উন্নয়ন সম্পর্কে সংশ্লিষ্ট সকল সমিতির প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। KDA চেয়ারম্যান বলেন, বাস টার্মিনালের ভেতরে পরিচ্ছন্ন, জলবদ্ধতা নিরসন এবং যান চলাচলের রাস্তাগুলো টেকসইভাবে সংস্কার করা হবে। সাধারণ যাত্রীদের বসার জায়গা, আধুনিক ও পরিচ্ছন্ন শৌচাগার এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিশেষ জোনের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, টার্মিনালের ভেতরে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করা হবে। পুরো টার্মিনালকে CCTV ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে ই টিকেটিং ও ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বাস ছাড়ার সময়সূচি প্রদর্শনের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে। KDA সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ সাবিরুল আলম, পরিচালক ডক্টর জাকিয়া সুলতানা, পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তানবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী মর্তজা আল মামুন সহ বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণে মাগুরা শালিখা উপজেলা ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তফা কামাল এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সরকার পতনে জুলাই আগস্টের ভূমিকা তুলে ধরা হয়। উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতির সভাপতিত্বে সভায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে একই স্থানে আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। যশোরের একটি আদালত 6 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে 3 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম গতকাল রায় ঘোষণা করেন। খেলার খবর ফুটবল। খুলনা দিঘলিয়া উপজেলার গাজীরহাট কেতলা হাজি সাইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 15 দলীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সেনহাটি ইউনিয়ন 3-0 গোলে বারাসাত ইউনিয়নকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। আহমেদ মুনিরের কথায় গিয়েছেন মোহাম্মদ খসরু।

আপনারা দেশাত্মবোধক গানটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমির হোসেনের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনবার জন্য।

আপনারা পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন আমির হোসেন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান রীতা রায়ের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার সৈয়দ আব্দুল মতিন।

0: আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন রীতা রায়, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী পরেশচন্দ্র বিশ্বাস, গানটির রচয়িতা কে এম চাঁদমিয়া।

পরেশচন্দ্র বিশ্বাসের কণ্ঠে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন গীতিকার কে এম চাঁদমিয়া। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

0: এই ফরিয়াদ দরবারে তোমার মাওলা, এই ফরিয়াদ দরবারে তোমার।
1: আল্লাহ পাকে শানিয়ে হাম চললেন, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহতালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিচরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহতালা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কুরআন সূরা নিসা আয়াত 86। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহতালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: مخلف الميعاد
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। মুসনাদে আহমদ, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দূরে ও কাছে, গ্রামে গঞ্জে কিংবা হাটে বাজারে, যেখান থেকে যেভাবেই শুনছেন আমাদের আজকের আয়োজন মনে, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের শুভকামনায় ঠিক এই মুহূর্তে আমি সাথেই রয়েছি সোহেলি পারভিন রুমা, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, এবং প্রকৌশল সহযোগিতা ঠিক এই মুহূর্তে আমাদের সাথেই রয়েছেন এলিজা আক্তার। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শোনাবো আপনাদেরই পছন্দ করা চমৎকার কিছু ছায়াছবির গান, সেই সাথে থাকবে ফোন ইন আয়োজন। আর আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01974 121970। গানের ফাঁকে ফাঁকে নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো এবং নিয়ে নিব নতুন গানের অনুরোধ। তাহলে চলুন চলে যাই মূল আয়োজনে। আর প্রথমে আপনাদেরকে শোনাই ভুলো না আমায়, এই ছায়াছবি থেকে নেওয়া কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে চমৎকার গানটি। আর শুনতেছি, অনুরোধ করছেন নন্দন প্রতাপ খুলনার বন্ধু লাভলী।

এবারে গানটি নেওয়া হয়েছে মিস ডায়না ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন তপন চৌধুরী ও কনক চাপা। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কয়রা থেকে রেজাউল।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু একটু বৃষ্টির মৌসুম। আমাদের এখানে কিন্তু দেখতেই পাচ্ছি আকাশটা বেশ মেঘাচ্ছন্ন। বৃষ্টির এই মুহূর্তে চলুন আপনাদেরকে হঠাৎ বৃষ্টির ছায়া ছবি থেকে একটি গান শোনাই, নচিকেতা ও শিখা বসুর কণ্ঠে। গানটি শুনতেছি কিন্তু আমাদের কাছে অনুরোধ রেখেছিলেন রাজু চৌকাচার্য যশোর বন্ধু। আর এর পরপরই আমরা কিন্তু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফোনিন আয়োজনে।
1: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়া বিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আমরা কিন্তু আতঙ্কিত না হয়ে কিভাবে এই সমস্যার থেকে সমাধান করা যায় সে ব্যাপারে আমরা চিন্তা করব। মাথা ঠান্ডা রেখে আমরা সমস্যাগুলোর মুখোমুখি হব। আশা করছি নির্দেশনাগুলো খুব সুন্দরভাবে আমরা শুনেছি। আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন আয়োজনে। আপনারা রয়েছেন বাণিজ্য কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। নিয়ে নিচ্ছি প্রথম ফোনটি। আসসালাম আলাইকুম। ঠিক আছে, এই গানটি শোনাবো। বৃষ্টির সময় বৃষ্টির গান চেষ্টা করব শোনানোর জন্য। ভালো আছি বন্ধু,
2: আপনার সাথে অনেকদিন পর কথা আসছে আপু।
1: একদম একদম,
2: দলটা থেকে যাতে আপু মনটা খারাপ। আর্জেন্টিনার সাপোর্টার আমি, কিন্তু থেকে গেছে আপু মন খারাপ।
1: আচ্ছা,
2: গান শোনাবেন
1: আপনার জন্য। আসলে কি বলবো, সত্যি প্রিয় দল যদি হেরে যায় তাহলে তো একটু মন খারাপ হবে, কিন্তু খেলায় তো হার জিত থাকবে, একদল জিতবে একদল হারবে, এটাই তো নিয়ম। আচ্ছা, আবার নিচ্ছি ফোন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম।
2: নমস্কার দিদি।
1: জি আদাব।
2: প্রকাশ বিশ্বাস।
1: জি,
2: নাকালি বাজার বাগুড়া থেকে বলছি।
1: হ্যাঁ হ্যাঁ, বলুন।
2: আপনি ভালো আছেন তো?
1: এই তো ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
2: মনিহার
1: মনিহার
2: মনিহার ছবিটাকে আঞ্জুমানরা দেখবেন কমছে। গানের কোনি বিক্রম করে বাপের বাড়ি নিজের বাড়ি নাই আমার, এই গান কি শোনাবে?
1: গানের কথাটা আরেকবার একটু বলবেন। দিলাম বিক্রমপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, বিক্রমপুরে বাপের বাড়ি। আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আমি গোলখালি করা থেকে শেখ রাহুল বলছি।
1: জি বলুন।
2: ছবি থেকে গান শোনাবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ। এটা গোলখালি হবে তাই তো? আচ্ছা ঠিক আছে বলুন।
2: গোলখালি কয়রা,
1: গোলখালি কয়রা, হ্যাঁ।
2: আমাকে গান শোনাবার ছবির নাম লালদরিয়া, মনির খান ও কনক চাপা, গানের শুরু নাম আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না।
1: আচ্ছা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আবার নিব ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন?
1: জি ভালো আছি বন্ধু, কে বলছেন? জি বলুন বন্ধু।
2: ছবির নাম কে অপরাধী? কত ভালোবাসি কি দে ভালোবাসি এই গানটি শোনাবেন। সাথে আছে মকরন্দ মন্ডল দোকানদার, মিলন বাবু, বিকাশ ভাই, আমরা সবাই একদিকে শুনতেছি।
1: বাহ, শুনেও ভালো লাগলো যে আপনারা সবাই একসাথে শুনছেন, আমাদের এই আয়োজন আরো বেশি পরিপূর্ণতা পেল। আবারও নিব ফোন। একটু বৃষ্টির মৌসুম, তাই নেটওয়ার্ক জনিত সমস্যা একটু থাকবেই, তারপরেও কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনাদের ফোনের জন্য। আর একটি কথা বলি যে এখন কিন্তু গাছ লাগানোর জন্য একদম উপযুক্ত সময়। আপনারা যদি ফলজ গাছ লাগাতে চান বা যে পরিবেশ রক্ষার্থে যে কোনো গাছ লাগাতে চান, আপনারা কিন্তু লাগাতে পারেন, আপনাদের আঙিনাটাকে কিন্তু আরো সুন্দর করতে পারেন ঠিক এই মুহূর্তে। আসসালামু আলাইকুম।
3: আসসালাম, ভালো আছেন আপনারা?
1: জি ভালো আছি বন্ধু।
3: আমি কথা বলছিলাম মোহাম্মদ সেলিম রেজা শৈলকোপা,
1: ঝিনাইদহ থেকে। জি জি,
3: আমাকে গান শোনাবেন, নাম হচ্ছে সবার উপরে প্রেম। সবার উপরে প্রেম, শিল্পী হচ্ছে কনক চাপা ও মনির খান, গানের শিরোনাম হচ্ছে সুখে আমার বুক ভেসে যায়। এই গানটি শোনাবেন, ভালোবাসার গান নাই।
1: নিশ্চয়ই শোনাবো বন্ধু। আজ এখনো পর্যন্ত যাদের সাথে কথা বললাম, আপনাদের প্রত্যেকের গান কিন্তু আজকে আমাদের গানের তালিকায় রয়েছে। আশা করছি আপনারা পুরো আয়োজন জুড়ে সাথেই থাকবেন, শুনতে পাবেন আপনাদের পছন্দের গানগুলি। আসসালামু আলাইকুম। জি ভালো আছি। জি আশা করছি আপনিও ভালো আছেন।
2: সাত ভাই
1: আরেকটি ফোন নিয়ে আমরা গানে চলে যাব। আসসালামু আলাইকুম।
4: আসসালামু আলাইকুম।
1: জি
4: আমি বলছি শৈলকোপা থেকে মানিক বলতেছি, ভালো আছেন?
1: জি আপনি ভালো আছেন?
4: জি আমরা মতো ভালো আছি। আমি আপনার উদ্দেশ্যে সেলিম রেজা ভাইকে বলতে চাই, উনি পুরো ঠিকানা গুলো লেখে, এরপরে পুরো ঠিকানা ওই সেলিম রেজা আমার আগে শৈলকোপা থেকে।
1: জি জি জি, শৈলকোপা থেকে। হ্যাঁ
4: হ্যাঁ হ্যাঁ, সেলিম রেজা ভাই পুরো ঠিকানা গুলো লেখে, আমার দরকার। আর হচ্ছে আমার আপন ভাই ছবির গান শোনাবেন, রোনার আল্লাহর কণ্ঠে, বাড়ির লোকে কয় আমার তাবিজ করে আছে। আমি কবিরপুর শৈলকোপা থেকে বলতেছি।
1: আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আপনি শৈলকোপা থেকে বলছেন মানিক ভাই। আমরা ঠিক এখন গানে চলে যাব, আবারও সময় সুযোগ পেলে আরেকবার ফোন ইন আয়োজনে আপনাদের সাথে যুক্ত হব। এবারে শোনাবো বুলবুল, কাঁচিপাড়া ভেড়ামারা ও দীপঙ্কর, নন্দন প্রতাপ, নন্দননগর ডুমুরিয়ার বন্ধু, আপনাদের অনুরোধের গান। আপনারা দুজনেই শুনতে চেয়েছেন ছুরিওয়ালা ছায়াছবি থেকে নেওয়া অলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানটি।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এবারে যে গানটি শোনাবো, গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সেলিম রেজা, শৈলকোপা, ঝিনাইদহের বন্ধু। কিছুক্ষণ আগে বন্ধুর সাথে ফোন ইন আয়োজনও কিন্তু আমরা নতুন অনুরোধ রেখেছিলাম, আশা করছি আপনি আমাদের সাথেই আছেন। আপনি শুনতে চেয়েছেন হৃদয় আমার ছায়াছবি থেকে নেওয়া খালিদ হাসান মিলুর কণ্ঠে এবারের গানটি।

এবারে যে গানটি শোনাবো, গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন প্রকাশ বিশ্বাস, ট্যাংরাখালী মাগুরার বন্ধ। আপনি শুনতে চেয়েছেন সুজন সখী ছায়াছবি থেকে নেওয়া রথীন্দ্রনাথ রায় ও তার সঙ্গীতের কণ্ঠে এবারের গানটি।

0: आए रे पाव भांगी आ जा,
1: आए रे पाव भांगी आ जा।
2: এই উপর দিকে থুথু দিলে নিজের মুখেই থুথু পড়ে, চোখ বুঝিয়া লম্ফ দিলে পাও ভাঙ্গিয়া যায়।
1: হায় রে পাও ভাঙ্গিয়া যায়।
2: হায় রে অতি বড় হইলে পরে ধরে পড়া যায়, আরে অতি ছোট থাকলে আবার ছাগল মুইরা খায়।

এবারে সূর্যকন্যা এই ছায়াছবির গান শুনবেন শ্যামল মিত্রর কণ্ঠে। শুনতে অনুরোধ করেছেন অহিদুজ্জামান, ভেড়ামারা, কুষ্টিয়ার বন্ধু।

এবারে আঘাত পাল্টা আঘাত এই ছায়াছবির গান শুনবেন কনক চাপা ও মনির খানের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ রেখেছিলেন বিজন কাকচিরা বরগুনার বন্ধু।

শুনছিলাম মন তোমাকে ভালোবেসেছে, এই শিরোনামের গানটি। গানটি শুনতে শুনতে সময় হয়ে গেল বেলা দুটোর বাংলায় সংবাদ শোনা। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটোর বাংলায় সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন। সাক্ষাতের শুরুতে আইএলও এর মহাপরিচালক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। এই অর্জনকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলও এর অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি শ্রমিক বান্ধব এবং টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যুগপদ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ে নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সন্ধ্যা 7:30 প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এই আহ্বান জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আজ ঢাকায় এক কর্মশালায় একথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, গ্রামীণ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হলে সারা দেশেই এর ইতিবাচক প্রভাব পড়ে। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026 উপলক্ষে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাস্কট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। আজ মাউসি অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আগামী 28 জুলাই এর মধ্যে তাদের তৈরি লোগো, রিলস, মাস্কট, স্লোগান ও থিম সং নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে hpmgoldcup@gmail এই ইমেইলে পাঠাতে হবে। এই প্রতিযোগিতার বিজয়ীদের প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কৃত করবেন। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাকিংহাম প্যালেসে বার্নহ্যামকে সাথে নিয়ে রাজা চার্লসের সাথে সাক্ষাৎ করার পূর্বে স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ ভাষণ দেবেন। গত মাসে পার্লামেন্টে প্রবেশ করা বার্নহ্যাম শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হন। আর্জেন্টিনাকে 1-0 হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এবারের ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস এবং পাও কুবার্সি জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিনো বিজয় স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। ঢাকা আবহাওয়া জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একবার আমন্ত্রণ রইল বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজনে। আবারও শুনব গান, আর এবারে গানটি নেওয়া হয়েছে স্বজন ছায়াছবি থেকে। গানটি শুনতে অনুরোধ করেছেন খোকন, পাংশা রাজবন্ধু। গানটিতে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফোনই নেওয়ার জন্য। নিয়ে নিচ্ছি প্রথম ফোনটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন বন্ধু?
1: ভালো আছেন?
0: জি ভালো আছি। কাকচিরা বরগুনার বন্ধু জাফর পলন। জি বলুন। সাগরিকা ছবি আমরা খুবই দুঃখিত বন্ধু, আসলে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আপনার কথা কিছু বুঝতে পারিনি। যতটুকু বুঝতে পেরেছি সাগরিকা ছায়াছবির গান হয়তো আপনি শুনতে চেয়েছেন। আবারও নিচ্ছি ফোন। হ্যালো আসসালামু আলাইকুম।
1: নমস্কার দিদি।
0: জি আদাব।
1: কথা বলছি মোল্লাহাট থেকে মিষ্টির দোকানদার সুনীল।
0: সুনীল জি বলুন ভাইয়া।
1: আমাকে শ্রাবণ মেঘের দিনে ছায়াছবি থেকে পারিপৃথিকীর কণ্ঠে আষাঢ় মাসের ভাষা পানি রে
0: কোথা থেকে বলছেন?
1: মোল্লাহাট ওভার ব্রিজের কাছ থেকে মিষ্টির দোকানদার সুনীল।
0: আচ্ছা, আর ছবির নাম?
1: শ্রাবণ মেঘের দিনে।
0: শ্রাবণ মেঘের দিনে, ঠিক আছে বুঝতে পেরেছি। শ্রাবণ মেঘের দিনে। হ্যালো আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন?
0: জি ভালো আছি।
2: আমি বুলবুল আহমেদ কাজীপাড়া ভামারা থেকে। আমার সুরিওয়ালা ছবির গান শোনানোর জন্য খুলনা বেতারে ধন্যবাদ। আর নেক্সট টাইমে শোনাবেন মায়ের মর্যাদা, মায়ের মর্যাদা ছায়াছবি থেকে অজিত নারায়ণ ও সাধনা সারগামের কণ্ঠে গানের কথা অনেকে বাঁচতে চাই হাজার বছর, অবশ্যই শোনাবেন।
0: অবশ্যই শোনাবো। হ্যালো আসসালামু আলাইকুম।
3: হ্যালো আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম।
3: নাম রবিউল খান, ঠিকানা ডুমুরিয়া গজন্ডপুর।
0: রবিউল খান?
3: হ্যাঁ হ্যাঁ, ঠিকানা ডুমুরিয়া গজন্ডপুর।
0: আচ্ছা ডুমুরিয়া, জি বলুন।
3: গান শুনতে চাইছে বিয়ারপুল ছবি থেকে। বিয়ারপুল ছবি থেকে, ছবির নাম আছে বিয়ারপুল, শিল্পী সাবিনা আছেন ও ওয়াল ক্যাগনেগের কণ্ঠে মুন্না দিলে হয় কিসেম তাই মন দিয়েছে আমি।
0: আচ্ছা ঠিক আছে, দেখা যাক এবারে কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম।
4: হ্যালো আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: কথা বলছি মোসাম্মদ বিউটি খাতুন দাজের কোর্কুস।
0: আপনার অনুরোধটি আমরা রেখেছি, পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই শোনার চেষ্টা করব, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। কাসিম সর্দার, জি বলুন।
5: বর্ষা মাথায় অনুষ্ঠান শুনতেছি, খুব ভালো লাগতেছে। একটা গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে বদনাম।
0: শিল্পীর
5: নামটা মনে নেই তবে গানের শিরোনাম ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে,
0: ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে। বাহ, ঠিক আছে আমরা চেষ্টা করবো আপনার পছন্দের গানটি খুব তাড়াতাড়ি শুনিয়ে দেওয়ার জন্য। হ্যালো আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি বলুন।
6: আমাকে আগামীতে গান শোনাবে, ছবির নাম শেষ রক্ষা। দিলীপ কুমার সারো।
0: আচ্ছা,
6: আমার হবে সেই বউ হবে সেই বউ, এই গানটি
0: চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আবারও নিতে চাই ফোন। হ্যালো আসসালামু আলাইকুম।
7: পরবর্তী গান শোনাবেন, ছবির নাম পিঞ্জোর, শিল্পী সাবিন আসবেন ও খন্দকার ফারুক আহমেদের কণ্ঠে গানের কথা তোমার ইহোহার আমি দীর্ঘদিন
0: অবশ্যই শোনাবো, সাথেই থাকবেন, নিয়মিত শুনতে থাকবেন, নিশ্চয়ই শোনাবো। আবারও নিব ফোন, আর কিছুক্ষণের মধ্যে আমরা ফোনই আয়োজন শেষে আবারও গানে যাব। হ্যালো আসসালামু আলাইকুম।
8: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
8: আবু আমার লাঞ্চে কেটে গিয়েছিল মোহাম্মদ জাফর পালোয়ান সভাপতি কাছিয়া বাজার জেলা বরগুনা। আপু
0: আচ্ছা কোন গানটি শুনতে যাচ্ছেন?
8: আপু আমি গান শুনতে চাচ্ছি ছবি সাধু শয়তান।
0: সাধু শয়তান
8: ছবি থেকে আব্দুল জব্বারের কণ্ঠে শোনাবেন সাধু আর শয়তানের যে ভাই তুমি চলেছে লড়াই, এই গানটি শোনাবেন সাধু শয়তান ছবি থেকে।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ধন্যবাদ আবারও সংযোগ নিয়ে আপনার অনুরোধ রাখার জন্য। হ্যালো আসসালামু
9: আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
9: মাগুরা থেকে সীমা বলছি।
0: জি অনেকদিন পরে আপনার সাথে কথা হলো, বলুন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেকটি বার চেষ্টা করবেন, না হলে আমরা আমাদের পছন্দের একটি গান আপনাকে শোনানোর চেষ্টা করবো। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আপনার অনুরোধটি রেখেছি আমরা। আসসালামু আলাইকুম।
10: ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন?
0: ভালো আছি বন্ধু।
10: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন
0: থেকে। আপনি কি ইউসুফ বলছেন?
10: মোহাম্মদ ইসলামউদ্দিন
0: আচ্ছা একটু ইসলামউদ্দিন শাহবাগ শৈলকুপা
10: শাহবাজপুর শৈলকুপা
0: শাহবাজপুর। আচ্ছা এবারে বলুন কোন গানটি শুনতে চাচ্ছেন?
10: আপু আমাকে শোনাবেন উল্টা পাল্টা ছবি থেকে মনির খান ও বেবিলনের কণ্ঠে। গানের শিরোনামটা মনে নেই, কি জাদ করেছো আমাকে এই শিরোনাম মনে
0: নেই।
10: শেলিন দাদা ভাই আপনার গ্রামের নাম
0: আরেকটি ফোন নিয়ে আমরা আবারও গানে ছেড়ে যাবো। হ্যালো আসসালামু আলাইকুম।
11: আপু শুভ দুপুর।
0: শুভ দুপুর।
11: আপু কথা বলছিলাম দীপঙ্কর নন্দন পোকা খুলনা থেকে।
0: খুলনা থেকে জি বলুন।
11: হ্যাঁ সাথে আছেন, আমাকে গান শোনাবেন অন্যায় অবিচার সাহসী থেকে কিশোর কুমারের কণ্ঠে।
0: অন্যায় অবিচার
11: ভেঙে গেল কেন ওই গানটা শোনাবেন?
0: অন্যায় অবিচার।
11: হ্যাঁ অন্যায় অবিচার কিশোর কুমার শিল্পী।
0: আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা যেমনটি বলেছিলাম আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি ফোনের আয়োজন থেকে। আশা করছি যাদের সাথে কথা বলতে পারিনি আপনারা একদমই মন খারাপ করবেন না, কারণ আগামীকাল ঠিক বেলা 1:05 আবারও থাকবে কিন্তু বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আশা করছি সেই আয়োজনে আপনাদের সাথে আবারও কথা হবে। চলুন এবার আপনাদেরকে শোনাই লুৎফা জুয়াদ্দার পাংশা রাজবাড়ি বন্ধুর অনুরোধের গান। আপনি শুনতে চেয়েছিলেন বন্ধু ছেঁড়া ছবি থেকে নেওয়া সুবীর নন্দীর কণ্ঠে এই গানটি।

চমৎকার কিছু গান শুনতে শুনতে শেষ হয়ে গেল বাণিজ্যিক আর যে কোনো অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আশা করছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করলেন এই আয়োজনটি। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 অর্থাৎ 558 কিলোহার্সি এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্সি এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান। শিল্পী কাজী সাইফুল ইসলাম। গানটির কথা সাজিয়েছেন ABM শওকত আলী।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন কাজী সাইফুল ইসলামের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌসুমী জালাল।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাউল গান, শিল্পী বাউল মিন্টু।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি ফারজানা রফিক বাবলি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন। সাক্ষাতের শুরুতে আইএলও এর মহাপরিচালক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। এই অর্জনকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এ আহ্বান জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু বলেছেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আজ ঢাকায় এক কর্মশালায় একথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, গ্রামীণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন হলে সারা দেশেই এর ইতিবাচক প্রভাব পড়বে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি কেয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাকিংহাম প্যালেসে বার্নহ্যামকে সাথে নিয়ে রাজা চার্লসের সাথে সাক্ষাৎ করার পূর্বে স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ ভাষণ দিবেন। গত মাসে পার্লামেন্টে প্রবেশ করা বার্নহ্যাম শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হন। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এবারের ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস এবং ডিফেন্ডার পাও কুবার্সি জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিজয়ী স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ, গ্রন্থনা ও উপস্থাপনা আব্দুল্লাহ আল মামুন।
2: শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনার নিয়মিত আয়োজন ফুটবল ফ্ল্যাশে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, দীর্ঘ এক মাসের উন্মাদনা, রোমাঞ্চ আর কোটি কোটি ফুটবল প্রেমীর জল্পনা কল্পনার অবসানে পর্দা নামল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ 2026-এর। ফাইনাল ম্যাচের নানা খুঁটিনাটি বিষয় আর পুরো বিশ্বকাপের নানা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন। বন্ধুরা, ফাইনালে নিউ জার্সির আলো ঝলমলে মহাযুদ্ধে 1-0 গোলের রোমাঞ্চকর জয়, দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পরাশক্তি স্পেন। অতিরিক্ত সময়ে বদলি নামা ফ্রান তোরেসের 106 মিনিটের ঐতিহাসিক গোলে আর্জেন্টিনা ও লিওনেল মেসির টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দেওয়া হয়। আজকের ফুটবল ফ্ল্যাশে আমাদের মূল আলোচনার বিষয় বিশ্বকাপের ফাইনাল, স্পেনের জয়, আর্জেন্টিনার লড়াইয়ের বিশ্লেষণ। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ফুটবলার সৈয়দ শাহবাজ দুর্লভ। দুর্লভ, আপনাকে বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।
3: ধন্যবাদ
2: দুর্লভ। আমরা শুরুতে একটু গতকালকার ম্যাচ নিয়ে যদি আলোচনা করতে চাই, আলোচনা বলতে ফাইনাল ম্যাচ আমরা যেভাবে আসলে বুঝি টানটান উত্তেজনা, উত্তেজনা নিশ্চয়ই ছিল, তবে নিয়ন্ত্রণ বা বল নিয়ন্ত্রণ বা একতরফা ফুটবলকে আসলে আমরা দেখেছি, আমরা যেটা মনে হয়েছে যে স্পেন একতরফা ফুটবল খেলেছে সেখানে আর্জেন্টিনা অনেকটা পিছিয়ে ছিল। আপনার বিশ্লেষণ কি মনে হয়?
3: দেখুন, স্পেনের খেলা আমার মনে হয়েছে স্পেন বিগত দিনে ফ্রান্সের সাথে গেমটা বোধ হয় আমরা সবাই উপভোগ করেছি।
2: হ্যাঁ,
3: ফ্রান্সের সাথে যে খেলাটা আমরা দেখেছি স্পেন একপাক্ষিক খেলছে, এই খেলা দেখার পরে আমাদের একটা ধারণা ছিল যে আর্জেন্টিনা তো কামব্যাক করা টিম, যে আর্জেন্টিনা কামব্যাক করবে, সেটা দেখেছি। কিন্তু আসলে আদতে গতকালকে সে ঘটনা ঘটাতে পারে নাই, আর্জেন্টিনা ব্যর্থ হয়েছে। এবং আমরা সবাই খেয়াল করলাম যে এত বড় টিম খেলতে পারলো না একরকম, কিন্তু স্পেন একপাক্ষিকই খেলে গেল এবং 70% বল তাদের কন্ট্রোলে, ডিফেন্স তাদের কন্ট্রোলে, স্ট্রাইক তাদের কন্ট্রোলে, এবং মিডফিল্ডের যে খেলাটা গতকাল স্পেন দেখিয়েছে এটা আসলেই দুর্দান্ত এবং স্মরণীয়। আর্জেন্টিনার বিপক্ষে এরকম একটা ম্যাচ আসলে মনে রাখার মতো।
2: আচ্ছা, যে বিষয়টি হচ্ছে গিয়ে যদি আমরা একটু বলতে চাই যে একপাক্ষিকভাবে আসলে খেলেছি আমরা আসলে বলছি, বাট যেটা হচ্ছে আমরা গোল ব্যবধান বা ম্যাচের রেজাল্ট কিন্তু আসলে ওইটা বলছে না। আমরা যদি দেখি যে প্রথম 90 মিনিটে কিন্তু আসলে গোল শূন্য ছিল, অতিরিক্ত সময়ের 106 মিনিটে ফ্রান তোরেসের মূলত পার্থক্যটা গড়ে দেয়। আপনার কাছে কি মনে হয়, আর্জেন্টিনার রক্ষণভাগটা খুব বেশি শক্তিশালী ছিল এই জন্য আসলে গোল ব্যবধান বাড়ে নাই, না কি আসলে কি মনে হয়?
3: দেখেন, মার্টিনেসকে তো আসলে আমরা বাজপাখি বলেই সকলেই সম্বোধন করি, মার্টিনেসকে তো ছোট করে দেখার কিছু নাই। বিশেষ মার্টিনেজ, আমরা সকলেই খেয়াল করলাম যে মার্টিনেজ যে দুর্দান্ত 3-4 গোল সেভ করেছে, একেবারে সে বাজপাখি তাকে যে উপাধিটা দেওয়া হয়েছে সেটা সে আসলে তার সম্মান সে রক্ষা করে গেছে মাঠে। কিন্তু যে গোলটা আসলে হয়েছে এটা আরও আগে হওয়ার কথা ছিল। গতকাল স্পেন যেভাবে খেলছিল প্রথমার্ধে, তো আমার মনে হচ্ছিল যে দ্বিতীয় অর্ধে আমরা যখনই পৌঁছাবে খেলা হয়তো 2-3 বা 3-0 খেলা এগোয় কিনা বলা যাচ্ছে না, এরকম একটা রিস্ক কিন্তু গতকালকের খেলা আমরা খেয়াল করেছি যে একপাক্ষিক স্পেন খেলতেছে। ডিফেন্সে একে তো আর্জেন্টিনা পিছিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এবং সব থেকে বড় যে গোলমালটা হলো সেটা হচ্ছে আপনার লাল কার্ড।
2: যে আমরা সেই প্রসঙ্গে আসছিলাম, আমরা লাল কার্ডের প্রসঙ্গে যাব, তার আগে যদি একটু জানতে চাই যে 106 মিনিটের যে গোল, সেই গোলটি কি মূলত পার্থক্য করে গড়ে দিয়েছে, মানে ম্যাচে ফেরার কি আসলে আর কোনো সুযোগ আর্জেন্টিনার ছিল কি?
3: এটা একভাবে বলা যায়, কারণ যে এই গোলটা না হলে, আমি আমার দিক থেকে যদি চিন্তা করে বলি, তাহলে আমি বা আর্জেন্টিনার খেলা আমি একদিন যেভাবে দেখলাম যে এটা যদি পেনাল্টিতে যেত তাহলে একটা বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, সুযোগ ছিল, কারণ মার্টিনেজের উপরে আমার নিজস্ব একটা কনফিডেন্স আছে যে না, তার প্রতি আমি নিজে
2: আত্মবিশ্বাসী। ম্যাচের সময় বাড়ানোর চেষ্টা করেছি আমরা, সেটাও দেখেছি। আপনি লাল কার্ডের কথা বলছিলেন, আসলে 10 জন যখন হয়ে গেল তখন কি আসলে চাপটা আরো বাড়লো আর্জেন্টিনার?
3: এটা স্বাভাবিক, যে কোনো টিমের জন্য একটা প্লেয়ার না থাকা মানে ওই একটা জায়গার কারোর শূন্যস্থান কেউ পূরণ করতে পারে না। এবং আমরা যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম বা আছি, আমরা খুব ভালো করে জানি যে আমরা যখন মাঠে খেলি আমাদের প্রত্যেকের কিন্তু একটা জায়গা মার্কিং করা থাকে যে এই জায়গাটায় আমরা খেলবো। এখন এইখান থেকে যখন একটা প্লেয়ার মিস হয়ে যায় তখন মনে করেন আরো মিস কন্টাক্ট হয়ে যায় যে এই প্লেয়ার ভাবতেছে ও হয়তো ঢুকে যাবে, ও ভাবতেছে এ হয়তো আমার জায়গাটায় ওর জায়গাটা নিয়ে নেবে, কিন্তু আদতে এটা হয়ে ওঠে না। কারণ কি, যখন যে চাপের ভিতরে গতকালকে যে ম্যাচটা গেছে ওই টাইমে কারোর আসলে প্রথম থেকে আমরা খেয়াল করতেছি যে আর্জেন্টিনার 11 জনের বিরুদ্ধে বোধহয় 15 জন খেলছে স্পেনের, যেখানেই বল সেখানে স্পেন, যেখানেই বল সেখানে স্পেন, এবং সার্বক্ষণিক দেখতেছি আমরা বল স্পেনের পায়ের ভিতরেই ঘুরতেছে। তার উপরে মনে করেন একটা প্লেয়ার কমে যাওয়া, এটা আসলে একটা চরম ভাবে
2: একটা কিছু জানতে চাই যে এই গতকালকে আমরা আসলে দেখেছি ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা মানসিকভাবেও একটু চাপে ছিল, সেরকমটা আসলে খেলার মধ্যেও মনে হয়েছে। তো চাপে কেন ছিল, কি মনে হয়, ফাইনাল ম্যাচ বলে কি চাপে ছিল, স্পেন কি সেই চাপটা উঠাতে পেরেছে?
3: দেখেন, এটা আমার মনে হয়েছে কি যে স্পেনের বিগত দিনের যে খেলার ধরন এবং আর্জেন্টিনার যে খেলার ধরন দুইটা কিন্তু একেবারে ভিন্ন
2: ভিন্ন।
3: স্পেন কিন্তু মারমুখী খেলতে খেলতেই ট্রফিটা নিয়েছে, আর্জেন্টিনা ভালো খেলছে। এবং আর্জেন্টিনার একটা সব থেকে বড় বিষয় কি যে আমরা খেলার ভিতরে এই জিনিসটা খেয়াল করে থাকি যে মিড মাঠ ক্রস করার পরে কেমন যেন প্লেয়ারদের একটা ধারণাই থাকে যে মেসিকে দিয়ে খেলাতে পারলে আমার একটা রেজাল্ট আসবে, কিন্তু লাস্ট গেমে কিন্তু আসলে মেসি কিন্তু গোল করে নাই, কিন্তু আর্জেন্টিনাকে জিততে পারে নাই, আর্জেন্টিনা কিন্তু তারা রেজাল্ট করে আসছে। কিন্তু এইখান থেকে আমার মনে হয় গতকালকে এরা বেরই হইতে পারে না।
2: সাধারণ দর্শক বা সাধারণ ভক্তদের যে ধারণা যে মেসি পারে, মাঠের মধ্যেও কি জিনিসটা প্লেয়ারদের মধ্যে ঢুকে যায়,
3: আমার কাছে এরকম মনে হয়েছে। এবং শুধু যে আপনি প্লেয়ারদের কথা বলবেন তা না, আমার কাছে পুরো বিশ্বকাপ খেলা দেখে, আর্জেন্টিনার খেলা দেখে এটা মনে হয়েছে যে আপনার রেফারিরাও হয়তো অনেক সময় এরকমটা চিন্তা করে বসে যে মেসি যেহেতু বলেছে এটা ফাউল, তাহলে অবশ্যই ফাউল, কারণ আসলে সে সেই জায়গাটা ক্যারি করে,
2: সেই জায়গাটা সে তৈরি করতে,
3: হ্যাঁ সে জায়গাটা সে তৈরি করে।
2: আসলে বলছিলাম যে মেসির প্রসঙ্গ যখন উঠলো একটু, যদি পুরো বিশ্বকাপে আপনি মেসিকে খেলা দেখেছেন প্রথম থেকে দাপটের সাথে খেলেছে, ফাইনাল ম্যাচে মেসিকে কেমন দেখলেন, নিষ্প্রভ মনে হয়েছে আপনার কাছে?
3: দেখেন, আমি ব্রাজিলের সাপোর্ট করি ফুটবলে, কিন্তু আমি একজন বড় ভক্ত মেসির। তো সেইখান থেকে যদি আমি বলি, অবশ্যই আমি তার পজিটিভ দিকগুলাই বলবো যে আসলে মেসি তার খেলা খেলতে পেরেছে কিংবা কিছু, কিন্তু গতকালের খেলার যদি আপনি মানে গতকালের খেলা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা দেখব যে আসলে মেসিকে, শুধু মেসিকে না, কাউকেই খেলতে দেওয়া হয় নাই। 11টা প্লেয়ার এরা শুধু ডিফেন্সই করছে,
2: সেইখানে কি আসলে স্পেন কৌশলে আসলে এগিয়ে গিয়েছে?
3: হ্যাঁ অবশ্যই, স্পেনের এবং স্পেনের কোচকে অবশ্যই আমাদের প্রত্যেকের মেনে নিতে হবে। স্ক্যালোনি অনেক ভালো কোচ, অবশ্যই সে একজন চ্যাম্পিয়ন কোচ, কিন্তু স্পেনের কোচও আসলে সে তার অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে গতকাল।
2: কি কৌশল আপনার কাছে মনে হচ্ছে স্পেন কোন কৌশলে আসলে এগিয়ে গেল?
3: দেখেন, অফেন্সিভ খেলার উপরে তো আসলে খেলা নাই যে আমি অফেন্স খেলবো। আপনি দেখেন, স্পেন যখন প্রথম পাস করলো, খেলা যখন শুরু হচ্ছে, তখন থেকে কিন্তু তারা অ্যাটাকে চলে গেছে। মানে অনেক সময় খেলায় হয় না, আমরা খেয়াল করি যে প্রথম 5 মিনিট বা 10 মিনিট দুই টিমই কিন্তু খেলা ধরে ধরে ধরে ধরে এগোয় যে না একটু দেখি কি হয়, ও কোন ট্যাকটিসে এগোবে বা ও কিভাবে খেলতেছে, ও রাইট উইং থেকে বেশি কাভার করবে নাকি লেফট উইং থেকে বেশি কাভার করবে। কিন্তু স্পেনের খেলায় গতকাল কিন্তু আমরা খেয়াল করেছি যে প্রথম পাসের পর থেকেই কিন্তু স্পেন একেবারে মারমুখী।
2: আচ্ছা আচ্ছা, একটা যে আমরা মাঠে বেশ উত্তেজনা দেখেছি, মানে যে উত্তেজনাটা সাধারণত আমরা মাঠের বাইরে স্টেডিয়ামে গ্যালারিতে বা রাস্তাঘাটে দেখি, একই ধরনের উত্তেজনা আমরা কালকে মাঠে দেখেছি। আক্রমণাত্মক ছিলেন অনেক খেলোয়াড়, এই বিষয়টা আসলে কেমন মনে হয়েছে আপনার কাছে, এটা কেন হলো?
3: এটা আসলে মানসিক চাপের থেকে আসে। ধরেন আমরা যারা খেলার সাথে সম্পৃক্ত ছিলাম, একটা মজার ঘটনা বলি, আমরা তখন নেপালের সাথে খেলা হচ্ছে, আপনার নেপালের সাথে খেলা হচ্ছে ভারতে, তা আমরা মোটামুটি ভালো খেলছি, কিন্তু 15 মিনিট পরে আমরা দেখলাম যে না, আমরা আসলে ওদের সাথে
2: পেরে উঠছি না।
3: এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এরা সকলেই আমাদের থেকে মানে শর্ট, এরা সকলে আমাদের থেকে কাটে। এদের উচ্চতা অ্যাভারেজ 11 জন প্লেয়ারের আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে সকলেই 5 ফিট। ওদের অপোনেন্ট আমরা যারা রয়েছি, আমাদের অ্যাভারেজ হাইট মনে করেন যে 5 ফিট 4, 5 ফিট 3, 5 ফিট 6, 5 ফিট 7, কিন্তু ওদের ফিটনেসের সাথে আমরা পারতেছি না।
2: আচ্ছা,
3: তখন হয়ে গেছে কি আমাদের খেলা কিন্তু তখন আসলে মারমুখী হওয়া ছাড়া কোনো গতি ছিল না।
2: আচ্ছা,
3: যে না যেভাবেই হোক আমার অপোনেন্টের প্রথম কথা হয় আমার গোল দিয়ে জিততে হবে, না হলে ভয় দিয়ে ব্যাকওয়ার্ডে রেখে তারপরে আমার গোল করে আসতে হবে। তা গতকালের খেলা, হ্যাঁ গতকালের খেলা আমার কিছুটা তেমন মনে হয়েছে যে আর্জেন্টিনা প্রথমেই যখন চাপে পড়ে গেল তখন থেকেই তারা মানে ফাউল, কিন্তু গতকালের খেলা কিন্তু প্রচুর ফাউল হয়েছে,
2: প্রচুর ফাউল, সেটাই আমি বলছিলাম যে
3: আর্জেন্টিনা আপনার ২৫টা ফাউল করছে গতকালকে, ২৫টা ফাউল করেছে এবং তার ভিতরে খুব ভয়ানক কিছু ফাউল গেছে। এবং অনেকে বলতেছে যে এই রেড কার্ডটা হয় কি না, এই রেড কার্ডটা আসলে হয় না, এই অনেক ধরনের কথা যেগুলো আমরা সাধারণত দর্শকটা বলে থাকি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যখন একটা রেড কার্ড হয়েছে অবশ্যই ওইটা হওয়ার মতোই ছিল, নাহলে ফিফা ওয়ার্ল্ড কাপের মতো একটা ফাইনাল গেমে এরকম ডিসিশন কখন একটা রেফারি আসবে না।
2: শেষ পর্যন্ত সেই লাল কার্ডই হয়তো ম্যাচের অনেকটাই,
3: হ্যাঁ পুরো দিক ঘুরে ঘুরিয়ে দিয়েছে।
2: ধন্যবাদ দুর্লভ, আমরা আবারও আলোচনায় ফিরবো। বন্ধুরা আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা না পাবার আক্ষেপ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন শুনে আসবো, যেটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আর পড়ে শোনাচ্ছেন সামিয়া আক্তার।
1: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের লড়াই শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ১০৬তম মিনিটে ফেররান তোরেসের একমাত্র গোলে নির্ধারিত হয় বিশ্বকাপের ভাগ্য। লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত হতাশ হয় আর্জেন্টিনা। পুরো ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে শিরোপা হাতছাড়া হয়েছে আলবিসেলেসেস্তেদের। ফাইনালের মতো বড় ম্যাচে আর্জেন্টিনার আক্রমণ ভাগ ছিল একেবারেই নিষ্ক্রিয়। প্রথমার্ধে তারা কোনো কর্নার আদায় করতে পারেনি, প্রতিপক্ষের বক্সেও তৈরি করতে পারেনি কার্যকর কোনো সুযোগ। ৭৮ মিনিট পর্যন্ত স্পেন যেখানে একের পর এক শট নিয়েছে সেখানে আর্জেন্টিনার গোলমুখে উল্লেখযোগ্য কোনো প্রচেষ্টাই ছিল না। অতিরিক্ত সময়ে মেসির দূরপাল্লার একটি শট ও জুলিয়ানো সিমিওনের একটি সুযোগ ছাড়া আক্রমণে তেমন কিছুই দেখা যায়নি। ম্যাচ জুড়ে বলের দখল এবং খেলার নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। রদ্রি ও পেদ্রির নেতৃত্বে মাঝমাঠ দাপটের সঙ্গে সামলেছে স্প্যানিশরা। অন্যদিকে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের গতিময় ফুটবল আর্জেন্টিনার রক্ষণকে বারবার চাপে ফেলেছে। স্পেনের উচ্চমাত্রার প্রেসিংয়ের কারণে বল ধরে রাখতেও হিমশিম খেয়েছে স্ক্যালোনির দল। নির্ধারিত সময়ের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এনজো ফার্নান্দেসকে, ফলে অতিরিক্ত সময়ের পুরোটা খেলতে হয় ১০ জন নিয়ে। এমন পরিস্থিতিতে আক্রমণ গড়ে তোলার পাশাপাশি রক্ষণ সামলানো কঠিন হয়ে পড়ে আর্জেন্টিনার জন্য। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অন্যতম কারণ হয়ে ওঠে এই লাল কার্ড। আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন লিওনেল মেসি, কিন্তু পুরো ম্যাচে তাকে পর্যাপ্ত সহায়তা দিতে পারেননি সতীর্থরা। মাঝমাঠ থেকে বলের যোগান কমে যাওয়ায় মেসি অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েন। হুলিয়ান আলভারেসকে তুলে নেওয়ার পর পরিস্থিতি আরও কঠিন হয়, ফলে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা কার্যকর ভূমিকা রাখতে পারেননি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গোল হজম করে আর্জেন্টিনা। ডান দিক থেকে পেদ্রো পারোর ক্রস নিকো উইলিয়ামসের হেড হয়ে পৌঁছে যায় ফেররান তোরেসের কাছে। সুযোগ হাতছাড়া না করে বল জালে পাঠান তিনি। পুরো ম্যাচে ক্রস ও সেটপিস সামলাতে কিছুটা দুর্বলতা দেখা গেলেও সেই ভুলেরই চূড়ান্ত মূল্য দিতে হয়েছে আর্জেন্টিনাকে। যদিও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ একাধিক দুর্দান্ত সেভ করে দলকে দীর্ঘ সময় ম্যাচে টিকিয়ে রেখেছিলেন, তবে আক্রমণে ধারহীনতা, মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানো এবং গুরুত্বপূর্ণ সময়ে লাল কার্ড সব মিলিয়ে শিরোপা ধরে রাখার মিশন ব্যর্থ হয় আর্জেন্টিনার। অন্যদিকে গোছানো, ধৈর্যশীল ও পরিকল্পিত ফুটবল উপহার দিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে স্পেন। এছাড়া কোচ লিওনেল স্ক্যালোনির রক্ষণাত্মক কৌশলও সমালোচনার মুখে। আক্রমণাত্মক ফুটবলের বদলে সতর্ক পরিকল্পনায় এগোতে গিয়ে দল নিজেদের স্বাভাবিক ছন্দ হারায়, ফলে ম্যাচে ফিরে আসার সুযোগও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। ফুটবল বোদ্ধাদের মধ্যে মাঝমাঠের আধিপত্য হারানো, লাল কার্ড, গুরুত্বপূর্ণ ডিফেন্ডারের চোট এবং অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালে শিরোপার স্বপ্ন ভেঙে যায় মেসিদের। ফাইনালে হারের যন্ত্রণায় মাঠে বসে পড়েছিলেন লিওনেল মেসি, মুখ থেকে যেন কোনো শব্দই বের হচ্ছিল না তার। চোখ বেয়ে শুধুই বেদনার বিষে নীল অশ্রু ঝরছিল। বড্ড বেমানান এমন মেসিকে দেখে ছুটে আসেন ইয়ামাল, জড়িয়ে ধরেন বুকে, দিয়ে যান বিদায়ের সান্ত্বনা। আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশি সমর্থকদের একটু বেশিই আবেগ। এই উচ্ছ্বসিত আবেগ আর্জেন্টাইনদের আর্জেন্টাইনদের মনে ধরেছে। বাংলাদেশের বেশ কিছু ইস্যুতে আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রায় সরব দেখা যায়। প্রতিটি জয়ে ফেসবুকের পোস্টে তারা জুড়ে দেন বাংলাদেশ আর্জেন্টিনার দুটি পতাকার ইমোজি। বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনা প্রীতিও দাগ কেটেছে আর্জেন্টাইনদের মনে। বলা যায় বাংলাদেশ আর্জেন্টিনা সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে বিশ্বকাপ ফুটবল। আর্জেন্টিনা যখন আরেকটি বিশ্বকাপ শিরোপার খোঁজে দুরন্ত গতিতে ছুটছে, তখন লাতিন আমেরিকার ফুটবল আড্ডায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, টুর্নামেন্টে তারা কি আসলেই সেরা দল ছিল নাকি ভাগ্য আর চারপাশের পরিস্থিতি তাদের বেশি সুবিধা পাইয়ে দিয়েছে।
2: ধন্যবাদ সামিয়া। বন্ধুরা, আমরা আবারও আলোচনায় ফিরছি, আপনাকে আরেকবার স্বাগত দুর্লভ। আমরা একটু যদি গতকালকের ম্যাচ এর বাইরে গিয়ে একটু সব মিলিয়ে একটু আলোচনা ঢুকতে চাই, আমরা গতকালের ফাইনাল ম্যাচ নিয়ে আবারও আলোচনায় ফিরব। আমরা যদি ওভারঅল একটু আলোচনা করতে চাই, আপনি জানেন যে এবারের বিশ্বকাপ ফুটবল একটু বড় আকারে হয়েছে, অর্থাৎ প্রথমবারের মতো 48টি দল অংশগ্রহণ করেছে। আমরা দেখলাম যে এবারের বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলের পুরস্কার যিনি পেয়েছেন ফ্রান্সের এমবাপ্পে, যেটি লড়াই আসলে মেসিও ছিলেন। এছাড়া আমরা নরওয়ের হল্যান্ডকে দেখেছি, যিনি খুব ভালো পারফর্ম করেছেন। এছাড়া আরও বেশ কয়েকজন খেলোয়াড় ছিলেন। একটু যদি জানতে চাই যে এবারের বিশ্বকাপ ফুটবলে আমরা নতুন কোনো তারকা আসলে দেখতে পেলাম না, এটি আসলে কীভাবে দেখছেন? পাশাপাশি এমবাপ্পের কথা যদি জানতে চাই যে এমবাপ্পে এখনও বেশ কয়েকটি বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখেন, এরই মধ্যে তিনি কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরারও হয়ে গিয়েছেন, এই বিশ্বকাপে না ওভারঅল সব বিশ্বকাপের, তো এই এমবাপ্পে কি আগামী দিনে মেসির মতো বড় জায়গায় চলে যাচ্ছে? আপনার কাছে কি মনে হয় সব মিলিয়ে যদি বিশ্বকাপ নিয়ে আলোচনা?
3: দেখুন, আমার মনে হয় যে সবাই সবার নিজের জায়গা তৈরি করে।
2: জি জি,
3: আপনি শুধু এমবাপ্পে, যেমন একটা রিউমার বলেন বা মনে করেন একটা আলোচনা সমালোচনা আছে, রোনাল্ডো বড় প্লেয়ার, মেসি বড় প্লেয়ার। আপনিও জিজ্ঞাসা করলেন যে এমবাপ্পে মেসির জায়গাটায় চলে যাচ্ছে কিনা। আসলে কেউ কারোর জায়গা নিতে পারে না। আমাদের এখানে যে প্লেয়ার যত বড়ই হোক না কেন, সে তার নিজের জায়গা তৈরি করে নিচ্ছে। এমবাপ্পে এই যে আপনার গোল্ডেন বুটটা পেল, এবং এটা কিন্তু এইবার প্রথম পেল তা না, সেকেন্ড টাইম, এবং এটা কিন্তু ইতিহাস
2: যে একই খেলোয়াড় দুইবার বিশ্বকাপ,
3: হ্যাঁ, ফিফায় দুইবার আপনার গোল্ডেন বুট পাও, এটা প্রথম প্লেয়ার এমবাপ্পে। এবং এমবাপ্পে লাস্ট 10-12 বছর ধরে সে দুর্দান্ত খেলছে, এবং তার যে বয়স, সে বয়স অনুযায়ী সে যে খেলা আমাদের এ পর্যন্ত উপহার দিয়েছে, এবং সামনে আমি তো অবশ্যই আশা করি এমবাপ্পে অনেক বড় জায়গায়, সে অলরেডি সে অনেক বড় প্লেয়ার, যে এর থেকে বড় আর কি হবে বা কি পাবে, কি হবে আর কি পাবে সেটা তো আসলে ফ্যাক্ট করছে না। আর এমবাপ্পের বিষয়টা হচ্ছে যে ওর জন্য অবশ্যই আমাদের প্রত্যেকেরই চাওয়া উচিত, যারা আমরা ফুটবল প্রেমী, যে আরো বড় হোক। কিন্তু মেসির সাথে আসলে মেসির সাথে তুলনা আমার মনে হয় না যে সেই জায়গাটা, হ্যাঁ, সুযোগটা হয়েছে।
2: আচ্ছা, আর একটা জিনিস জানতে চাই যে আমরা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ বিশেষ করে অনেক বেশি উন্মাদনা মেতে থাকে, বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে থাকে, এবং সেই উন্মাদনা আসলে শেষ হয়েছে। তো সেই উন্মাদনার জায়গাটা এবারের বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল কতটুকু উপভোগ করলো, আপনার কাছে কি মনে হয়?
3: আমার কাছে তো মনে হয়েছে যে আসলে যতটুকু না হওয়ার তার থেকে অনেক বেশি হয়েছে, এবং আরো বেশি হোক আমিও এটা চাই। যে আসলে আমরা
2: ব্রাজিল আরো দূর গেলে হয়তো এই উন্মাদন আরো বেশি থাকবে।
3: হ্যাঁ, সেইখানেই আসছিলাম যে মনে করেন যে এই এই আপনার 30 সালে যখন আবার ওয়ার্ল্ড কাপ হবে, না আমাদের ভিতরে এখন একটা আশা আছে যে না ব্রাজিল 30-এ নেইমার যদি খেলবে, যেহেতু নেতাদের রাষ্ট্রপতি বলেছে যে নেইমার না আবার আরেকবার খেলবে, তারপর মেসি তাকে রিকোয়েস্ট করেছে যে না তুমি আরেকবার খেলো, সে তাকে দেখতে চায় বিশ্বকাপের মঞ্চে। তা নেইমার যদি ফিরে আসে, ব্রাজিল আরও ভালো যদি পারফর্ম করে, ব্রাজিল যদি দেখেন ব্রাজিল ফাইনালে উঠতেছে না কত বছর,
2: হ্যাঁ অনেক বছর,
3: তাই না? ব্রাজিল আপনি খালি চিন্তা করেন, গতকালকে ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল খেলতেছে, তাহলে বাংলাদেশের পরিবেশটা কেমন ছিল?
2: অবশ্য ফরমেশনে সর্বোচ্চ সেমিফাইনাল পর্যন্ত দেখার সুযোগ ছিল,
3: হ্যাঁ, কিন্তু এমনটা যদি হতো, আমি বলছি যদি এমনটা হতো, ধরেন আমরা এখন ধারণা করতেছি যে এত উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ খেলা দেখছে,
2: সেই উৎসাহ আরো কত বাড়তো,
3: আরো কত বাড়তো। তা সেখান থেকে আসলে আমার কাছে বিষয়গুলো ভালো লাগে, কিছু কিছু বিষয় আছে
2: বড় বড় পর্দায়, বড় পর্দায় প্রত্যেকটি মোড়ে মানুষের উন্মাদ দেখেছি, গভীর রাতে মানুষ,
3: হ্যাঁ
2: মানুষটা আসলে বাংলাদেশের মানুষ কতটা ফুটবল প্রেমী বা কতটা ক্রীড়াপ্রেমী এই চার বছর পর আসলে সেটা আসলে বোঝা যায়।
3: হ্যাঁ, এবং দেখেন আর্জেন্টিনার যারা প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু বাংলাদেশকে খুব সমর্থন করছে
2: এবং তারা আসলে বিষয়টা জানে।
3: হ্যাঁ, তারা বিষয়টা এই সম্বন্ধে অবগত যে বাংলাদেশ নামে একটা দেশ আছে যারা তাদেরকে খুব অতিরিক্ত মাত্রায় সমর্থন করে।
2: জি, আমি যেটা বলছিলাম যে পুরো বিশ্বকাপটি আসলে কেমন দেখলেন, এবারের বিশ্বকাপটা কতটা উপভোগ করছিল, প্রত্যেকটা ম্যাচ মিলিয়ে আসলে কতটা উপভোগ করছিল?
3: আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু একটা বিষয়ের সাথে আমি আসলে
2: বেশ আগে বাদ পড়েছে, এটিও আক্ষেপের একটি বিষয় ছিল বিশ্বকাপের জন্য।
3: বাদ পড়ার হিসেব করলে আসলে একটা দিকে আসলে আমাদের, আমরা যারা ফুটবল প্রেমী, আমাদের খারাপ লাগারও একটা জায়গা আছে, কারণ এবছর অনেকগুলো তারকা কিন্তু
2: শেষ বিশ্বকাপ
3: খেলল, তো সেখান থেকে খারাপ লাগার একটা জায়গা আছে। ভালো লেগেছে এবং খুবই ভালো লেগেছে, কিন্তু একটা বিষয় আমার কাছে মানে খেলা তো যে যদিও শেষ, তারপরও আমি যে বিষয়টাকে আসলে ব্যক্তিগতভাবে সমর্থন করি না সেটা হলো হাইড্রেশন ব্রেক।
2: আচ্ছা,
3: দেখেন খেলার ভিতরে কিন্তু ছন্দপতন একটা ভয়ানক বিষয়,
2: যে
3: জিনিসটা আমরা ব্রাজিলের খেলায় দেখেছি। কারণ ব্রাজিলের প্রথম দিক থেকে আমি খেলা দেখতেছি এবং আমি দেখেছি যে আপনার 11 জন প্লেয়ার 11 জনের মতো খেলছে। এখন অনেকে হয়তো ফিফা অবশ্যই আমাদের থেকে অনেক ভালো
2: বিশ্লেষণ
3: করে এটা করেছে,
2: একটা প্রশ্ন বারবার উঠে যেখানে বাণিজ্যের একটা বড় জায়গা।
3: হ্যাঁ, ওয়াচ টাইম, দেখেন ডিয়েগো ম্যারাডোনা কিন্তু বলেই গিয়েছে যে এর পরবর্তীতে খেলা চার ভাগে ভাগ হবে, যে সেটা হয়েছে আমরা সেটা দেখেছি। এবং কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওই বিষয়টাকে আসলে খুব একটা পছন্দ করি নাই এটা তো, এবং তাতে কিছু যে খেলায় পরিবর্তন আসবে তা না। তবে ওভারঅল আমার খুবই ভালো লেগেছে এবং এই বছরটাও খুব জমজমাট খেলা দেখলাম, শুধু ফাইনালটা মন মতো হয় নাই।
2: যেটি আসলে বলছিলাম যে নতুন কোন তারকা খেলোয়াড় এই বিশ্বকাপ আজ থেকে আসলে আমরা পেলাম কিনা, মানে যেটা প্রত্যেকবারই কোন না নতুন খেলোয়াড় আমরা দেখি,
3: ইয়ামালকে পেলাম,
2: স্পেনের ইয়ামালকে পেলাম।
3: দেখেন ইয়ামাল কিন্তু গতকালও বেশ কয়েকটা
2: সুযোগ
3: পেয়েছে, নিজেও করেছে এবং তৈরি করারও চেষ্টা করেছে, যদিও গোল হয় না। দেখেন গতকালকে যে খেলা আমরা দেখেছি, গতকালকের খেলায় আসলে 3-0 বা 3-1 বা 3-2 হওয়ার একটা খেলাধুলা, একটা পরিবেশ পরিস্থিতি ছিল, কিন্তু তারপরে 1-0 গোলে আসলে খেলা শেষ হলো এবং খেলা কিন্তু গড়িয়েছে আপনার 130, আরও যে এক্সট্রা গেছে তা তো গেছে।
2: আচ্ছা, আমরা যদি আবারও একটু কালকের ফাইনালের যে আলোচনা ছিলাম সেখানে যদি আরেকবার ঢুকতে চাই, যেখানে আমরা আলোচনা করছিলাম যে বল নিয়ন্ত্রণ আসলে অনেকটা পিছিয়ে ছিল, স্পেন তার কৌশলে এগিয়েছে, ওই জায়গাটা যদি আপনার একটু আর একটু বাড়তে যদি কিছু কোনো শুনতে চাই যে কেন মনে হচ্ছে স্পেন এতটা ভালো করবে বা ভালো করবে, এরকম প্রেডিকশন কি আসলে ছিল কিনা? স্পেন আমরা জানি যে প্রত্যেকটা ধাপে ধাপে বেশ ভালো খেলে
3: এখানে
2: এসেছি, তারপরও মানে ফেভারিট তকমা কিন্তু আমরা সবসময় দেখেছি আর্জেন্টিনার গায়ে ছিল, সেই জায়গা থেকে যদি একটু বলতে চান।
3: দেখেন ভালো ফেভারিটের তকমা আসলে আর্জেন্টিনা বা ব্রাজিল যেটাই বলেন, এটা আমরা আসলে জেনারেশন ওয়াইজ ক্যারি করতেছি, যে আমাদের বাবা চাচারাও করছে আমরা করছি। যেমন আমি, আমার একটা কথা খালি খেয়াল আছে, আমাকে সে একটা ফ্রেন্ড সেদিন বলতেছে যে তুই ব্রাজিল করিস কি জন্য বা কবে থেকে, তা তখন আমি অনেক চিন্তা ভাবনা করে মনে পড়ছে আমার 2002 সালের কথা, 2002 সালে যখন বিশ্বকাপ হচ্ছে, যেবার ব্রাজিল কাপ নিল, তা তখন হচ্ছে আমাদের খুলনায় আপনার কেসিসির নির্বাচন চলছে, আপনার খেয়াল আছে কিনা আমার আমি জানি না, তখন খুলনায় কেসিসির নির্বাচন চলছে, তা আমাদের কমিশনার সাহেব যে এখনও লাস্ট টাইম রানিং কমিশনার ছিলেন, তা কমিশনার সাহেব আমাদের বেশ খেলাধুলার সরঞ্জামাদি দিল এবং ওইবার ব্রাজিল জিতলো, আমরা যদিও তখন খেলা খুব একটা বুঝি না, তো ওই যে উন্মাদনা বা ওই যে ভালো লাগার যে জায়গাটা, বা মনে করেন যে এর আমাদের যে সিনিয়র আপনারা আছেন বা আমাদের যে জুনিয়ররা হয়তো, আমাদের জুনিয়ররা আসলে ব্রাজিল আর্জেন্টিনা থেকে বের হয়ে আসবে আমার যেটা ধারণা,
2: কারণ কি সেটাও দেখতে পাচ্ছি।
3: হ্যাঁ, কারণ এরা অনেক ধরনের খেলা দেখে। দেখেন আমরা কিন্তু আসলে প্রিমিয়ার লিগের খেলা খুব একটা দেখি না, এখন তো আসলে সময় হয় না,
2: এখনকার নতুন ছেলেরা,
3: হ্যাঁ এখন জেনারেশন ছেলেরা এরা সব ধরনের খেলা দেখে, যার কারণে এদের কাছে আর্জেন্টিনা এবং ব্রাজিলই শুধু ভ্যারি করে তা না।
2: লাস্ট একটা প্রশ্ন করতে চাই যে স্পেন কি নতুন পরাশক্তি হয়ে উঠছে আগামী কয়েক বছর, কি তারা দাপট দেখাবে বিশ্ব ফুটবলে, কি মনে হচ্ছে?
3: দেখেন অলরেডি তো তারা তাদের ফ্ল্যাগ গেঁথে দিয়েছে, এখন পরবর্তী খেলা আসলে সামনে না দেখলে বোঝা যাবে না, তবে আশা তো করা যায় অবশ্যই যে এরা এত ভালো খেলে যেহেতু কাপটা শিরোপা, শুনুন শিরোপা যে অনেক সময় হয় যে কি হয়েছে আপনি বলতে পারেন যে লাক ছিল তাই নিয়ে গেছে, কিন্তু গতকালকে স্পেনের খেলায় কিন্তু আপনি বলতে পারবেন না যে ভাগ্যের জোরে তারা জিতে গেছে।
2: ধন্যবাদ আপনাকে দুল্লাভ আমাদের দীর্ঘ আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, সময় স্বল্পতার কারণে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আমরা স্পেনের শিরোপা উল্লাসের মধ্যে দিয়ে যে পর্দা নামলো বিশ্বকাপ 2024-এর, জয় পরাজয় যেখানে ছিল সেই জয় পরাজয় ছাড়িয়ে জয় হয়েছে ফুটবল সুন্দর শৈলীর, ফুটবল ফ্ল্যাশের আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গান শুনবার জন্য। প্রথমেই শুনবেন একটি দেশের গান, শিল্পী রুনা লায়লা, গীতিকার নজরুল ইসলাম বাবু।

পাঁচমিশালি গানের অনুষ্ঠানে এবার শুনবেন একটি পল্লীগীতি। গীতিকার মোহাম্মদ আব্দুর রহিম আসাদি, শিল্পী মোহাম্মদ ইসমাইল হোসেন।

পাঁচমিশালি গানের আয়োজনে দেশের গান শুনলেন শুনলেন পল্লীগীতি। এবারে শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ফারহানা ইয়াসমিন শাওন।

মোহাম্মদ হান্নানের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠানে। অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে। এবার শুনবেন একটি আধুনিক গান। গানটির রচয়িতা মোহাম্মদ আজিজুর রহমান আজিজ, কণ্ঠ দিয়েছেন সাবিনা আক্তার রুনা।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হয়ে গেল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 4টার বাংলা সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন। সাক্ষাতের শুরুতে আইএলও এর মহাপরিচালক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রমখাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। এ অর্জনকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। যুগপথ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় সন্ধে 7:30 প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এ আহ্বান জানান। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আজ ঢাকায় এক কর্মশালায় একথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রী বলেছেন, গ্রামীণ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হলে সারা দেশে এর ইতিবাচক প্রভাব পড়ে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম। তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাকিংহাম প্যালেসে বার্নহামকে সাথে নিয়ে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করার পূর্বে স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ ভাষণ দেবেন। গত মাসে পার্লামেন্টে প্রবেশ করা বার্নহাম শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হন। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিততেছে স্পেন। অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলে 16 বছর পর নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এবারে ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি অধিনায়ক ক্লিয়ান আমবাম্পে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিও বিজয় স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। ঢাকা আবহাওয়া জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। তোমরা দেখছি অনেক লোক এসেছো।
0: হ্যাঁ
1: তো, তাজিবু তোমার খবর কি বলো?
0: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি। তা এই যে রেনুবু, অনেকদিন পর আমাদের নতুন করে আগমন। তা রেনুবু তোমার খবর কি বলো?
2: এই তো ভালো ছিলাম, ওই একটু বাসুর ফুতির বাড়ি বেড়াতে গেলাম, আবার এসে পড়লাম।
3: আমি তো এতদিন খেলাতে ছিলাম তো।
0: তুমি খেলা করতে গেলে তুমি কি ফেললেন না? তুমি খেলা করতে গেছো,
3: কথা বোঝে না।
1: দেখো সবাই, তুমি শুধু না, সবাই দেখছে খেলা, রাত জেগে দেখছে, তাই না? তা
3: খেলা কিন্তু ভালো লাগছে, আমার ভালো লাগছে।
1: খেলা তো সবার ভালো লাগে। তাই যে এই কোন মাস এই সময় কি হয়, এই সম্পর্কে আমরা জানবো। আমাদের বিষয়ে একজন অতিথি আসছেন, কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। তার কাছ থেকে আমরা জানবো কি দক্ষিণ অঞ্চলে রূপ আমন্ধানের উপযোগী জাত নির্বাচন, বিস্তারা তৈরি ও পরিচর্যা।
0: খুব ভালো কথা,
2: আমাকে জানার দরকার।
1: রেনু পূজা বলল যে ওনার এই বাড়ির লোক এই নিয়ে সবসময় ব্যস্ত থাকে,
2: এই করে তো খাই আমরা, তাই না?
3: খালি ব্যস্ত থাকবে কেন?
1: সে সবসময় কোন সময় কি করবে,
3: গেবো না,
1: পানি দিতেই হবে, তাই না? চাষাবাদ সম্পর্কে প্রশ্ন করবেন, তা টেলিফোন নম্বরটা তাহলে
3: 0190-7417-1219-1970-7
1: রেনুবু এবার বলো। শূন্য এক নয় সাত চার এক দুই এক নয় সাত শূন্য। হ্যাঁ
3: তাহলে এই নম্বরে ফোন করতে হবে। বন্ধুরা আপনার আজকে এই ফসল সম্পর্কে প্রশ্ন এলি, ভালো দাদা আছেন, উত্তর দিতে
0: দেবেন।
1: ধন্যবাদ।
4: আসলে বর্তমান যে সময় বৃষ্টি হচ্ছে, তার সময় উপযোগী একটি বিষয় কিন্তু আজকের এখানে, যেমন ধান চাষ, দক্ষিণাঞ্চলে রোপা আমন ধানের উপযোগী জাত নির্বাচন, বীজতলা তৈরি ও পরিচর্যা। আপাতত এটাই এখন জানার দরকার, সবারই আমাদের দরকার। আমরা কৃষি বিভাগে চাকরি করি, আমাদের কৃষক ভাইরা কিন্তু এই ধান চাষের উপরে তাদের জীবন নির্বাহ করে, এবং এই অঞ্চলে প্রধানত আমন ধানই কিন্তু বেশি হয় এবং এটি বৃষ্টি নির্ভর এবং এটি সহজে চাষ করা যায়। তা আমাদের আগে যেমন বছরে একটাই ধান হতো আমন ধান, মানুষ কিন্তু এটার উপরে সম্পূর্ণ নির্ভরশীল ছিল, কিন্তু এখন কিন্তু বছরে শুধু আমন না, আমনের পরেও বোরো ধান হয়, আবার সেকেন্ড ব্লক আউশ হয়, কিন্তু তারপরেও এটার উপরে আমরা
3: জমি ফাঁকা যায় না,
4: ফাঁকা তো যাবেই না, বরং এখানে
1: যেহেতু
4: আমাদের খুলনা দক্ষিণ অঞ্চলে লবণাক্ততার সমস্যা, এই লবণাক্ততা বৃষ্টির কারণে ধুয়ে যায়, তখন কিন্তু ধান চাষ করা খুব সহজ হয় আমাদের জন্য। আমাদের কৃষক ভাইয়ের আগে যেমন ধান ছিল শুধু স্থানীয় ধান, সো এটা মানে লম্বা হতো, একটু ঝড়ে বাতাস হলে পড়ে যেত, কিন্তু এখন কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তারা গবেষণা করার পরে 100-এর বেশি
1: বিভিন্ন
4: জাত উদ্ভাবন করেছেন।
2: ওরে বাবা,
4: 100-এর বেশি
2: তো জানিও
3: না। আরে লবণ সহ্য করতে পারে এরকম
1: এমন ধান হয়েছে,
4: আবার হাইব্রিড ধান আছে।
1: রেনুবু তুমি জেনে নাও ভালো করে,
4: আবার মনে করেন যে আপনার জমি একটু নিচু, বৃষ্টি হয়েছে বেশি, পানিতে ডুবে থাকে, এক সপ্তাহ ডুবে থাকলেও আপনার চারা মরবে। আবার মনে করেন যে আপনার জমি একটু উঁচু জমি, আশ্বিন মাসের পরে আপনার আর পানি থাকে না, তাহলে আগাম ধান কাটা যাবে, সেই ধানের আছে অল্প দিনের ধান, সেটা ধান কেটে, সেই ধান কেটে আপনি আবার সরিষা করতে পারবেন, সেই ধরনের জাত রয়েছে। আবার মনে করেন যে অনেক নিচু এলাকা যেখানে পানি বেশি হয়, সেগুলো আপনার লম্বা পাতা রোপণ করতে হয়, সেই ধরনের জাত আমাদের রয়েছে। মানে অর্থাৎ আবার আপনি বাড়িতে জামাই অতিথি আসবে, আপ্যায়ন করবেন, সুগন্ধি ধান আমাদের আছে, সেন্ট্রাইজ
2: কি কায়না দেইছো,
3: সুগন্ধ তো
1: সব এখন আবিষ্কার হইছে এই সমস্ত জাত।
4: আমি কয়েকটি জাতের নাম বলি, এটা আমাদের কৃষক ভাইদের জন্য খুব দরকার, বিশেষ করে আমাদের পুরাতন আগে যেগুলো ছিল BR-10 এবং BR-11, এই 10-11 এখনো চাষ করে, এবং বর্তমানে রয়েছে বিরিধান 30, বিরিধান 32, বিরিধান 33, 34, 39, বিরিধান 49, 62, 79, 71, 72, 75, 80, 87, 90, 93, 94, 95 এবং সর্বশেষ উদ্ভাবিত বিরিধান 103।
3: জি,
4: এটি সবচেয়ে ভালো ধান,
1: সবচেয়ে ভালো ধান,
4: সবচেয়ে ভালো হলো আমনের
0: বিরিধান 103।
4: হ্যাঁ, আর এটি এটি ধান কাটার পরে আপনি আবার সেখানে সরিষা করতে পারবেন, সরিষা কেটে আপনার আপনি আবার ধান রোপণ করতে পারবেন,
0: আমার চাষ করা লাগবে না,
1: ওই কষ্ট শীতকাল চলে আসবে,
4: চলে আসবে। আমাদের আরো ধান আছে বিরিধান 75 আর বিরিধান 87, এর জীবনকাল খুব কম, 110-115 দিন,
1: মানে অল্প দিনের মধ্যে ধান পাবে কৃষক।
4: এই কৃষক যদি এই ধানটা করে, তাহলে মনে করেন যে জীবনকাল বলতে কি, যে যেদিন থেকে তার বীজ বপন শুরু হবে আর ধান কেটে আনা পর্যন্ত, এর জীবনকাল ফিক্সড করা, নির্দিষ্ট করা, কিন্তু এই এটা কম বেশি খুব একটা হয় না, তো 112-115 দিন। এখন যদি 115 দিনের মধ্যে ধান কাটা হয়ে যায়, তখন কিন্তু আমার, আগে আপনারা জানেন যে বর্ষাকালের পরেই ভাদ্র আশ্বিন মাসে কিন্তু মানুষের ভিতরে একটা দুর্ভিক্ষ ভাব চলে আসছে, কিন্তু এখন ওই আশ্বিন মাসেই আমার ধান পেকে যায়, সেই জন্য খাদ্যের কিন্তু কোন অভাব নাই।
2: একটা ভালো বুদ্ধি,
4: উত্তরাঞ্চলে কিন্তু এটা মঙ্গা হতো এই সময়, এটাকে মঙ্গা বলতো, যে এই সময় মানুষের কোনো কাজ থাকতো না, কোনো ফসল থাকতো না, তারা না
1: খেয়ে
4: অভাব দূরীকরণের জন্য কিন্তু এই জাতগুলো উদ্ভাবন হয়েছে। ওই সময় এই ধানটা আপনার কাটা যাবে, আপনি এখন বীজ বপন করবেন, আপনার ওই আশ্বিন মাসে ধান কাটা যাবে, তাহলে আমার অভাব আর কি থাকবে
0: না,
4: থাকবে না, নেই, যার কারণে আমাদের এতগুলো জাত উদ্ভাবন হয়েছে। এছাড়াও আমাদের হাইব্রিড ধান আছে, BR-4 এবং BR-6, সেগুলো আরো ফলন বেশি, এবং এগুলো প্রায় বিঘাপতি 20-25 মন করে ফলন হয়, এমন
1: মৌসুম,
4: এবং এগুলো বীজ আমাদের বিভিন্ন বীজের যে দোকান, আমাদের ডিলার আছে, সেই দোকানে পাওয়া যায়, শুধু মাত্র যে আপনাকে বলতে হবে যে আপনি কোন জাতটি নেবেন। সেজন্য আমার কৃষক ভাইদের মানে জমি দেখে তার জাত সিলেকশন করতে হবে, তার জমি যদি উঁচু হয় তাহলে আপনার এই যে বিরিধান 87, বিরিধান 75 নিতে হবে, তার জমি যদি নিচু হয় তাহলে আপনাকে 51-52 নিতে হবে, সেখানে অনেক লম্বা পাতা হবে এবং পানির নিচে থাকলেও কোনো
0: পচবে না,
4: মানে এক সপ্তাহ ধরে মরবে না, একটাও চারা মরবে না। আবার যার মনে করেন যে লবণের সমস্যা অনেক, যে এই মাছের ঘেরের ভিতরে সে ধান চাষ করতে চায়, তার কিন্তু বিরিধান 78, 73 এবং 41, এগুলো লবণ সহিষ্ণু,
1: কৃষককে প্রথম জানতে হবে,
4: সম্পর্কে আমার কৃষক ভাইদেরকে আগে জানতে হবে ভালোভাবে,
2: শিক্ষিত না হলে হবে না, তাই না?
4: এই আমাদের এই প্রযুক্তি সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা ধানের যে একটা বৈশিষ্ট্য আছে, জীবনকাল আলাদা,
1: তার এলাকায় কোন জায়গায় ওর জমিতে কি ধান লাগানো
4: উপযুক্ত হবে, এখন সে যদি মনে করে যে না আমার জমিটা উপযুক্ত উঁচু জমি, আমি এই ধান কাটার পরে আমি সরিষা করব, সরিষা করার পরে আমি আবার ধান করব, কিন্তু সে যদি এমন ধান সিলেকশন করলো, নির্বাচন করলো যার জীবনকাল অনেক বেশি, যেমন BR-10,
2: তাহলে তো কাজ হবে না,
4: তাহলে সে ধান কাটতে কাটতে শীতকাল চলে যাবে, শস্য লাগাতে পারবে না, তার অনেক লস হয়ে যাবে। সেজন্য আমার কৃষক ভাইদেরকে আমরা এই পরামর্শই দিব যে সেক্ষেত্রে সে স্বল্প দৈর্ঘ্যের জীবনকাল বৈশিষ্ট্য রূপামনের জাত নির্বাচন করবে, সেটি কোনটি, বিরিধান 75, 77, এগুলো বিরিধান 33, বিনাধান 7, এগুলো জীবনকাল কম। আর সে যদি জানে যে না আমার এখানে হাঁটু পানি কিংবা তার বেশি পানি, এখানে আমি সরিষা করতে পারবো না, তাহলে তার ওই অল্প দিনেরটা নেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আমার সে বিধান একান্ন যদি নেই, তাহলে এই পানি বাড়ার সাথে সাথে তার এই গাছের উচ্চতা বাড়বে, সেখানে সুন্দর ভালো ধান হবে,
0: কিন্তু গাছ মরবে না,
4: মরবে না। তো যেমন অনেক জায়গায় আছে, কিন্তু বটিয়াঘাটে আপনারা জানেন যে লোকাল ধান করে এই আমন মৌসুমে, এই রানী সিলেক্ট করে, ভাটেল করে, এগুলো অনেক ভালো ভালো জাত ওখানে আছে, কাঁচড়া করে,
1: কাঁচড়া।
4: তো এগুলো ভালো, এগুলোর পরিবর্তে আমাদের বিধান ৬৬ ওখানে ওই যে পানির সাথে সাথে বাড়তে থাকে সেটাও খুব ভালো, আবার ৫১ও ভালো। তো এক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, ভালো বীজ কিনতে হবে, এবং বীজ কেনার পরে আমার আমরা যখন ছোট ছোট বাচ্চাদেরকে আমরা আদর যত্ন করে স্কুলে নিয়ে যাই, তার যত্ন, যে যত ভালো জায়গায় পড়াবে সে কিন্তু ভালো কিছু করতে পারে। ঠিক আমাদের এই বীজগুলো পাওয়ার পরে আমার কৃষক ভাইদেরকে বীজতলা করতে হয়, এই বীজতলাটা যে যত যত্ন সহকারে করবে, ভালো করে করবে, তার চারা কিন্তু সবচেয়ে
2: ভালো
4: হবে,
3: সেই জন্য
4: ভালো ভালো ফলন পাবে। সেই জন্য আমাদের আদর্শ বীজতলা করতে হবে। আদর্শ বীজতলা কি, যে আমরা বলি যে এরকম দুই হাত আড়াই হাত চওড়া আর দশ হাত লম্বা আর দুই পাশে একটু ড্রেন থাকবে, দশ সেন্টিমিটার বারো ইঞ্চি পানি সরে যাওয়ার জন্য। এই যে বৃষ্টি এখন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, যদি বেডটা একটু উঁচু থাকে
1: সার দেওয়ার ব্যাপারে,
4: সার দেওয়ার পরিচালিত করার ক্ষেত্রে সুবিধা হবে,
3: বেশি বৃষ্টি হলে সই দিয়ে দিই,
4: সেটা খুবই ভালো। কিন্তু আপনাকে বেশি বৃষ্টি হলে তখন পানিটা যে ড্রেন আউট করার জন্য আপনাকে কিন্তু একটা ড্রেন থাকতে হবে,
1: হ্যাঁ,
4: এবং উঁচু থাকতে হবে। এবং এখানে এই যে বীজতলা একটু পরিচর্যা আছে, পরিচর্যা কি, কিছু সার দিতে হবে, চাষ করে কিছু সার দিতে হবে, সেটা একটু আমি বলি, আমাদের কৃষক ভাইদের জন্য এটা খুবই দরকার যে কতটুকু সার দিতে হবে, হ্যাঁ। আদর্শ বীজতলায় আমার বলছে যে এটা ভালোভাবে চাষময় দিতে হবে, কাদাময় করতে হবে, এটা তো সবাই জানে, এটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আমার কতটুকু সার দিব, প্রতি বর্গ মিটারে ৪ গ্রাম টিএসপি, ৭ গ্রাম এমওপি, এবং বীজ বোনার ১০ দিন পর ৭ গ্রাম ইউরিয়া এবং ১০ গ্রাম জিপসাম সার প্রয়োগ করতে হবে, এক বর্গ মিটারে, আর
1: বর্গ মিটারে
4: এক বর্গ মিটারে, আর আপনার
3: সবদিকে এক বর্গ,
4: হ্যাঁ, এক বিঘা জমির জন্য ৩ কেজি বীজ লাগে,
3: জি,
4: ঠিক আছে, এই ১০০ শতক জমিতে এই ৩ কেজি বীজ বহন করা যায়,
3: জি।
4: তাহলে আমার যদি এক বিঘা জমি থাকে, তাহলে আমার কত কেজি বীজ লাগবে, ৩ কেজি, ৩ থেকে ৫ কেজি সর্বোচ্চ, ৩ থেকে ৫ কেজি বীজ লাগে। এই ৩ থেকে ৫ কেজি বীজ ১০০ শতাংশ জমিতে
1: আমরা
4: বেড করে বীজতলা বানাই, সেখানে আমার বহন ছড়াই দিতে হবে, এবং সেখানে একটু জৈব সার এবং একটু রাসায়নিক সার দিতে হবে। এর পরবর্তীতে আমার এই যে পানি আউট করতে হবে, আর যখন গাছের ওই চারাগুলো চেহারা হতে ভালো হচ্ছে না, তখন আমরা একটু ইউরিয়া সার দিব।
3: আমি আবার তো সবকিছু একটু জানার আগ্রহ বেশি আমার, আমি একটু শুনতে চাই, আমরা কি এই বীজগুলো কি আগে ওই শোধন করে নেব?
4: খুব ভালো কথা বলছে, আমি কিন্তু এটা একটু মিস করেছি, যে এই বীজগুলো বপন করার আগে শোধন করে নেওয়া হয় তাহলে আরে খুব ভালো হয়, খুব ভালো হয়। শোধন করা যায় দুই উপায়ে করা যায়, একটা যেমন অনেক কৃষক ভাইরা যেমন রসুনের মানে রসুন বাটা যে রস, নিমের পাতার রস, এগুলো দিয়ে শোধন করে, এগুলো দিয়ে ভিজায় রাখে, সেটাও কিন্তু আপনার হবে। আবার অনেকে আমরা বলি কি, যে আমাদের বাজারে ছত্রাকনাশক আছে, যেমন হাদাক ইনথেফা কোম্পানির, তারপর আপনার আরো অনেক মানে কোম্পানি হলো আছে এই থিরাম, এগুলো দিয়ে আপনার বিশোধন করতে হয়, প্রোভেক্স,
3: প্রোভেক্স,
4: তো এগুলো দিয়ে বিশোধন করতে হয়, অটোস্টিন,
3: অটোস্টিন,
4: এগুলো আমাদের কৃষক ভাইরা ওই আমাদের যে সারের দোকানে গেলে, কীটনাশকের দোকানে গেলে,
2: আমি
4: কি করতে হয়,
3: গায়ে
4: লেখা থাকে, তারপরে এগুলো দিয়ে আমার বিশোধন করতে হয়, বিশোধন করার পরে প্রতি ১ কেজি বীজের জন্য ৩ গ্রাম, কতটুকু, ১ কেজি বীজের জন্য ৩ গ্রাম ছত্রাকনাশক লাগবে, এবং এই মানে এটা পানিতে গুলে আমি বীজটা ওখানে ভিজায় রাখবো, এক ঘন্টা ভিজায় রাখলে তারপর আপনার স্বাভাবিক ভিজানোর পরে, এরপরে আমরা যেভাবে বীজ জাগ দেই ভিজাই, সেভাবে আমরা ভিজাবো,
1: তাহলে
4: তখন কি হবে, বীজের গায়ে যদি কোনো মানে ছত্রাক কিংবা ব্যাকটেরিয়া
3: কোনো
4: কিছু থাকে, হ্যাঁ, এগুলো মারা যাবে, তাহলে এইটা কিন্তু আমাদের মনে হয় মনে করে দিল।
2: ঠিক আছে, সে একটু শিক্ষিত আছে,
3: হবে না
2: উনি
3: সুমকির কাছে আমি স্পোকেন ইংলিশ শিখি।
4: আমার যদি অতি বৃষ্টিতে এই চারাগুলো ডুবে যায় তাহলে আমার পানিটা ড্রেন আউট করতে হবে, বের করে দিতে হবে। আমার সিপসিপে পানি রাখবো বলছে, এক থেকে দেড় ইঞ্চি পানি রাখলে সবচেয়ে ভালো, বেশি পানি রাখা যাবে না, তাহলে চারার বৃদ্ধি ভালো হবে না। আবার আমরা কিন্তু জানি যে এই যে চারার একটা বয়স আছে, মানে এই বয়সটা পার হয়ে গেলে আপনার ফলন কমে যাবে, তাহলে সেটা কতদিন? আমরা বলি যে পাঁচ পাতা পর্যন্ত এটাকে চারা বলা হয়। তো এক একটা পাতা বের হতে 6-7 দিন লাগে, তাহলে 30-35 দিন, 30 দিনের মধ্যে আমরা বলি
2: যে
4: এক মাস বয়সে চারা রোপণ করতে হবে, এর উপরে যাওয়া যাবে না। যদি আমি এর চেয়ে বেশি বয়সে চারা রোপণ করি তাহলে কি হবে? ফলন কমে যাবে। কেন? আমার জীবনকাল নির্দিষ্ট করা, আমার জীবনকাল 112 দিন, তাহলে আমার 30 দিন চলে গেল কোথায়?
3: বিস্তলায়।
4: তাহলে আর থাকলো কতদিন? মানে
1: 30 দিন,
4: 82 দিন। আর প্রত্যেকটা ধানের তাদের জীবনকালে ওই কায়স্থল আসা থেকে শুরু করে 30 দিন লাগে হলো শীষ বের হতে। ওর ভিতরে কায়স্থল যখন হয় তখন থেকে 30 দিন লাগে শীষ বের হতে, আর শীষ বের হওয়া থেকে ধান পাকতে লাগে 30 দিন। তাহলে ওই 60 দিন কিন্তু আমাদের কোনো কাজ নাই, কোনো পরিচর্যা করা যায় না। তাহলে ওখানে গেল আর 60 দিন, তাহলে আমার থাকলো কয়দিন? আমার ছিল 82 দিন, তাহলে ওই আরো 60 দিন চলে গেল, তাহলে আর আমার 22 দিন থাকলো। এই 22 দিনের ভিতরে যদি আমি আরো চারার বয়স বাড়াই তাহলে ওই চারার ওই বিস্তলায় আমার শীষ
1: বের হয়ে যাবে।
4: হ্যাঁ, সেই জন্য তার বৃদ্ধির কোনো সুযোগ থাকবে না। সেই এই বিষয়টি আমার কৃষক ভাইরা যদি ভালো করে বুঝতে পারে তাহলে তার ফলন বাড়বে, কারণ সেই জন্য কম বয়সে চারা রোপণ করতে হবে।
1: নির্দিষ্ট মেয়াদে
4: এক মাসের মধ্যে আমার চারা রোপণ করতে হবে, তাহলে আমার এবং লাইন দিয়ে রোপণ করবে এবং মাটি পরীক্ষা করে সার দিতে হবে। ধরেন আপনার দুপুরে যতটুকু খাওয়ার দরকার কিংবা যা যা খাওয়ার দরকার ছিল, আপনার শরীরে হয়তো প্রোটিনের ঘাটতি, কিন্তু আপনি প্রোটিনই খাননি, তাহলে আপনার স্বাস্থ্য ভালো
2: থাকবে।
4: তাহলে আমার এখানে পটাশের ঘাটতি, আমার এখানে জমিতে পটাশের ঘাটতি, আর আমি ইউরিয়া সার 3 কেজি বেশি দিলাম, তাহলে আমার কি এখানে ফলন ভালো হবে না? সেই জন্য আমরা বলছি মাটি পরীক্ষা করে সার দিতে হবে। অথবা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা অ্যাপস আছে, খামারি অ্যাপস। এই খামারি অ্যাপসে যে কেউ, বাংলাদেশের যে কেউ, পৃথিবীর যে কেউ ঢুকে ওখানে আপনার লোকেশন দিলেই আপনার বাড়ি, মানবের বাড়ি কোথায়? খুলনায়। যদি আমি ঢুকি দেখবে যে কতটুকু ওই জমিতে দাঁড়ায়, সে বলে দেবে যে এতটুকু সার দিতে হবে। ততটুকুই সার যদি আমি দেই, তাহলে আমার ফলন বেশি হবে। আর যদি হচ্ছে কম কিংবা বেশি দেই, আমার ফলন কম হয়ে যাবে।
1: তাহলে আমরা জানলাম কি যে ধান চাষ দক্ষিণাঞ্চলের রূপায়ন ধানের উপযোগী জাত নির্বাচন, বীজতলা তৈরি ও পরিচর্যা আলোচনা করলেন কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। তাহলে তুমি আজকে আইসো, বলো দেখি
2: তো শুনতি
3: গুরুপদা, সেটা তুমি কবা কেন?
1: গুরুপদা
3: আমরা কি যে তুমি আইসো তোমার উপলক্ষে
1: যেটা বলতে পারে না সেটা বলতে চাচ্ছে, তাই তো? তা রেনু রেনুবু তুমি ধরলে না কথাটা,
2: কলাম তো একটু ভালো বাংলায় কথা কইতো,
3: সবচেয়ে ভালো।
2: আরে ঠিক হয় না সব কও,
3: আরে ঠিক হয় না, আস্তে আস্তে ঠিক হবে।
1: হ্যাঁ দাদা, তাহলে আমরা শুনি গান।

আর পাপীর সহির পানি শুয়ে না জল ভরা সোকামার, নদীর পানি শুয়ে সেনি জাগে বালির চর, পাপীর সহির পানি শুয়ে না জল ভরা চোকামার। আমি বিপদ পাইলাম তারে ভুলে, নয় হবে কেন এই কপালে, আমি বিপদ পাইলাম তারে ভুলে।

কিন্তু শাস্তি পাচ্ছে পোলা, দয়াল ক্যাম্বায় কারে ফেলায় ফেরে, বোঝা কঠিন তার খেলা। পাপ করিলাম আমি কিন্তু শাস্তি পাচ্ছে পোলা, দয়াল ক্যাম্বায় কারে।

0: আমি খালি ভোগ করতেছি।
1: আমরা গুরু বাজার সুন্দর একটা গান শুনলাম। তাহলে শ্রোতা বন্ধুরা, আমি আর একবার ফোন নম্বরটা বলে দিই, আশিবু তুমি বলো এবার।
2: 0190-7419-7179-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-7070-
1: সবারই ভোগ করতে হবে। দেখো ফল, দেখো
2: গাছ লাগালি সেই গাছে ফল হতেও পারে নাও হতে পারে, কিন্তু কর্মের ফল ফলবেই, এটা বাদ যাবে না।
1: দেখো ফোন, দেখো
2: ফোন তো দেখবই, শ্রোতারা অপেক্ষা করতেছে আমাদের সঙ্গে একটু কথা কওয়ার জন্য।
3: আমরা একটু আলোচনা করতে পারি আমাদের এই যে আমন ধানের পরিচর্যা বিষয়ে আরো দু একটা কথা রয়ে গেছে।
2: কোন
3: যে বীজতলায় অনেক সময় চারা লিকলিকি হয়ে যেতে পারে, কিংবা একটু চেহারা পরিবর্তন হতে পারে,
2: কৃষকরা
3: টেনশন করে যে আমার চা হলুদ হয়ে যেতে পারে, যদি হলুদ হয়ে যায় তখন তাকে ইউরিয়া সার দিতে হবে। এক শতাংশে 280 গ্রাম, সবুজ হয়ে যাবে। যদি সবুজ না হয় সেক্ষেত্রে আমাকে জিপসাম সার দিতে হবে।
2: হ্যালো,
1: জি বলেন, কি জানতে চান?
2: হয় আমাকে বুগুনি, আমরা সকলে ভালো
4: আছি।
5: আপনার ভেন্ডি গাছ লাগানো আছে, এখন ওর মাথায় পোকা লেগে গাছগুলো মারা যাচ্ছে, এমনি পাতা সব কিছু ভালো আছে।
1: পোকা দেখা যায়? কি পোকা? দাদা বলছেন
3: যদি পোকায় আক্রমণ করে তাহলে একটা কীটনাশক আপনি স্প্রে করেন, সাইভারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনি স্প্রে করতে পারেন, অথবা ইমিডাকল রিপিট গ্রুপেরও স্প্রে করতে পারেন।
4: জি
3: ঠিক আছে। আর যদি এটা পাতা যদি লিকলিকে হয়ে যায় দেখবেন যে বাঁকা নিরোগ যেটা বলি আমরা, সেক্ষেত্রে আপনি নোইন স্প্রে করবেন।
2: নোইন?
3: নোইন, হ্যাঁ। যদি সেটা হলো কিন্তু পোকা না, কিন্তু
2: পাতা লিকলিকে হয়ে গেলে
3: পাতা দেখবেন যে ওই চারাগুলো লিকলিক হয়ে গেছে,
2: তাহলে
3: আপনি সাধারণ একটা কীটনাশক স্প্রে করেন। বৃষ্টি যখন কমবে, বৃষ্টির মধ্যে স্প্রে করলে তো কাজ হবে না,
2: ধুয়ে
3: চলে যাবে। যখন বৃষ্টি একটু কমবে আপনি বিকেলবেলা দুপুরের পর পরে আপনি স্প্রে করবেন, আপনি ওই সাইপারমেথ্রিন অথবা ইমিডাক্লোরোফিট এই দুটার একটা দিয়ে দিবেন।
1: ধন্যবাদ আপনাকে। এরপরে দেখো,
2: আপনিও ভালো থাকেন দাদা,
4: ধন্যবাদ।
1: এরপরে দেখো আর কোন ফোন আসে কিনা।
3: চারার বয়স যখন 30 দিন হবে তখন তো আমাকে অবশ্যই অন্য বীজতলায় নিয়ে যেতে
2: হবে,
3: কারণ তখন যদি রোগাক্রান্ত থাকে তাহলে পুরো মাঠটা কিন্তু রোগাক্রান্ত
2: হয়ে যাবে।
3: সেজন্য আমরা যা ওটা ওঠানোর আগেই আমরা একটা ছত্রাকনাশক স্প্রে করে দিব। তাহলে এই রোগটা যদি থাকে তাহলে এখানে আমার 100% জমি স্প্রে করলে আমার আর টোটাল এক বিঘা জমি
1: ধরো।
2: হ্যালো,
5: নমস্কার, আমি শুভ সন্ধ্যা থেকে বলছি, গ্রাম ডাক্তার কার্তিক চন্দ্র হালদার।
1: জি
2: জি,
5: আপনারা সবাই ভালো আছেন?
4: আলহামদুলিল্লাহ
2: ভাই, দাদা আমরা ভালো আছি, আপনি ভালো আছেন?
5: পারি না ঢুকতে,
2: নেই তো ঢুকে গেল, এবার কথা কন।
1: কি জানতে চান বলেন?
2: দাদা একটু কয়ে দেন
3: আপনি, ওই যে আপনার ব্লেড দিয়ে ডগাটা কেটে ফেলান,
2: মানে যেখানে ছিদ্র করেছে
3: ওই
2: নিচ দিয়ে
3: ব্লেড দিয়ে কেটে ফেলান। আর আপনাদের যে সেক্স ফেরোমন ফাঁদ আছে, ফেরোমন ফাঁদ, এই ফেরোমন ফাঁদটা আপনি স্থাপন করেন, এবং বেগুনের গাছের নিচের দিকে যেসব মরা পাতাগুলো আছে সেই পাতাগুলো সংগ্রহ করে পড়ায় ফেলান,
2: মানে ক্ষেত্র পরিষ্কার করে ফেলতে।
3: হ্যাঁ, তাহলে আপনার আর স্প্রে করার এই মুহূর্তে দরকার নাই।
2: জি,
3: স্প্রে না করে আমরা বিষমুক্ত সবজি খাই, সেটারও ভালো।
2: তাহলে ওই
3: জন্য আমাকে
2: জামাইমারা ফাঁদ,
3: হ্যাঁ জামাইমারা ফাঁদটা পাতবো, আর আমরা ওই যে কেটে ফেলবো ওই যে।
4: হ্যাঁ
1: ভাই ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ,
2: আপনাকেও ধন্যবাদ।
1: দেখো এরপরে দেখো,
2: হ্যাঁ ভালো থাকেন। জি ভালো থাকেন।
1: না কৃষকরা সচেতন থাকে যে
2: বেগুন ক্ষেত্র সবসময় পরিষ্কার রাখতে হবে, অপরিষ্কার থাকলে সেখানে হবেই। আরেকটা ফোন
1: ধরো,
2: ধরবো। হ্যালো,
6: আসসালামু আলাইকুম মুনা ভাই।
2: জি,
6: আফজাল মোল্লা দেওতলা বডিয়াগাড়া থেকে
1: বলছি। মোল্লা ভাই, হ্যাঁ আপনি কেমন আছেন? ভালো
6: ভালো হ্যাঁ ভালো আছি। ইলিয়াস ভাই কেমন আছে?
1: আছি আল্লাহর রহমতে, ভালোই আছি।
6: রেনু বউ কেমন আছে?
7: আমিও ভালো আছি।
6: যাই হোক, দুর্গত বিশ্বাসের গান শুনে খুব ভালো লাগলো। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার 2 কেজি গোসুর মই রইলাম বুঝলে।
1: জি,
6: তাহলে গাছগুলো ট্যান টেনে, কিন্তু এই সময় তো গাছ ট্যান টেনে থাকার মতো সময় না, কিন্তু গাছ বলতেছে না, সবুজ না, কেমন একটা মরাচ্ছে মরাচ্ছে ভাব।
1: জায়গা কি নিচে জায়গা আপনার? পানি বাদে
3: বুঝতে পেরেছি। আপনার এবার একটু বৃষ্টি বেশি আছে, যার কারণে একটু সমস্যাও হচ্ছে কোথাও কোথাও, বিশেষ করে ওই মুখী কচুটা যেখানে ছিল কন্দ, এই কেটে গেছে নাকি? হ্যাঁ, ওই কন্দটা আপনার পচে যাওয়ার কারণে অনেক সময় বাড়তে পারে না, সেই জন্য আমাদের কিছু বায়োডার্মা, বায়োডার্মা আছে, এই বায়োডার্মাটা যদি আমরা দিতে পারি, ওই যে গাছের গোড়ায় ব্যবহার করতে পারি, তাহলে আমার এইটা ভালো হবে, এই পচনটা রোধ হবে এবং গাছের বৃদ্ধি হবে। এবং জৈব সার, কিছু গাছের গোড়ায় যদি আমরা জৈব সার দিতে পারি, তার বৃদ্ধিটাও ভালো হবে।
1: তাহলে জৈব সারটা দেবেন, গোবর বা ওই জাতীয় পচা জিনিস।
2: আরেকটা ফোন আসছে, ধরো। হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আছি আল্লাহর রহমতে, ভালোই আছি।
2: আমরা ওইটা হুটোপাটার ভিতর ছিলাম তো,
1: আর একজন নতুন অতিথি আসছে, রেনু বউ, তার সাথে পরিচয় হন। হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব,
2: আশরাফ ভাই, আমাদের এই ভাই এই খেলার হুটু বাটায় ছিল তো, বুঝলেন না? তাই রোমা আপু আছেন, আরো আপুরা চলে আসবেন এদিক ওদিক। আচ্ছা
1: আশা ভাই, আপনাকে ধন্যবাদ। এখন সময় পুরোই গেছে, আগে থাকতে ব্যবস্থা নিতে হতো।
3: তবে যেহেতু পেয়ারা, আমি এই পোকা, আপনার পেয়ারা গাছে যে ফলের মাছি পোকা, দেখবেন যে এখনই ওই পেয়ারা কিনতে গেলে দেখবেন যে ভিতরে পোকা, যখন পেয়ারাগুলো ছোট থাকে তার পরপরই আপনাকে ওই ব্যাগিং করে দিতে হবে, দেখবেন যে ছোট ছোট পলিথিন আর ছিদ্র দিতে হবে, এই ব্যাগিং করে দিলে আপনার আর
7: মানে
3: না পারবে না, এটা একটা উপায়। আর একটা উপায় হলো একটু আগে যেটা বললাম জামাইমারা ফাঁদ, এই ফাঁদ যদি আমি দেই তাহলে পোকা এসে কিন্তু আগে এই ফাঁদের ভিতরে পড়বে, মরবে। আমার পেয়ারা কিন্তু, পেয়ারা কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। তো সেই জন্য আপনাদেরকে একটু বলি যে পেয়ারা করার জন্য এই দুটাই পন্থাই সবচেয়ে ভালো। আর কীটনাশকে আমরা যাব না, কারণ কি আমরা হ্যাঁ এগুলো সরাসরি আমরা খাই, আমরা কীটনাশক স্প্রে না করে বরং আমরা এই ব্যাগিং এবং আমরা এই ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকা দমন করব।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আর সময় নেই, আজ আমরা শুনলাম কি ধান চাষ দক্ষিণাঞ্চলের রোপা আমন ধানের উপযোগী জাত নির্বাচন, বীজতলা তৈরি ও পরিচর্যা আলোচনা করলেন কৃষিবিদ মহাশয় মহাদেব চন্দ্র সানা, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। তাহলে উঠা যাক,
4: চলো
1: চলো আমরা।

0: চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানে শেষ হল। পরিচালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিক শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারাদেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহতালার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সুরা ফুরকান আয়াত 63। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহতালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন সুরা নিসা আয়াত 135। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কোরআন সুরা নিসা আয়াত 86। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম, যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কবুল হয়। ইবনে মাজাহ, যে ব্যক্তি আল্লাহতালার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে আল্লাহতালা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণার ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে আল্লাহতালা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায় যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। বাইহাকি, পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। মুসনাদে আহমদ, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

0: international confidence in Bangladesh had been further strengthened following the assumption of office by a government elected through the direct votes of the people. The ILO Director General also congratulated the Prime Minister on the election of Bangladesh's Foreign Minister, Dr. Khalilur Rahman, as President of the 81st session of the United Nations General Assembly, UNGA. During the meeting, the ILO Director General said that Bangladesh government's ongoing labor sector reforms and commitment to implementing international labor standards are being positively recognized globally. In response, the Prime Minister thanked the ILO for its continued cooperation and said his government is attaching the highest importance to protecting workers' rights, ensuring a safe working environment, and implementing international labor standards. Tariq Rahman reiterated his government's commitment to ensuring a worker-friendly and sustainable working environment. Prime Minister Tariq Rahman has instructed the authorities concerned to ensure the family court program is implemented through a transparent process with a reliable database to accurately identify genuine beneficiaries. He issued the directives during a meeting on a gradual expansion and implementation strategy of the nationwide family court program at the Cabinet Division in the Bangladesh Secretariat today. The meeting reviewed the progress of the Family Court program, one of the key pledges in the BNP's election manifesto, and discussed a roadmap for its gradual expansion across the country. The Prime Minister emphasized the need for a practical implementation plan, effective coordination among all relevant ministries and agencies, and the best possible use of modern technology to ensure the program is rolled out smoothly nationwide. Prime Minister and BNP Chairman Tariq Rahman has invited top leaders of the parties that participated in the simultaneous anti-fascist movement to a dinner at the state guest house, Jamuna. Prime Minister's additional press secretary, Atikur Rahman Ruman, informed that the event will be held at 7:30 p.m. today. He said members of the BNP Standing Committee will attend the function. This will be the first meeting between the Prime Minister Tariq Rahman and the leaders of the allied parties since the BNP formed the government after a securing majority in the 13th parliamentary election held on February 12. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has called on city corporations to give importance to domestic innovations in mosquito control, experiment and use them. He made this call while joining virtually at an event organized by the Yat to Yold in the capital today. Andy Burnham will become the UK's Prime Minister today, replacing Keir Starmer. Starmer will deliver his final address as Prime Minister today before he and Burnham visit King Charles in Buckingham Palace. Burnham, who only entered Parliament last month, became Labour leader on Friday. Now news on FIFA World Cup. Spain has clinched the title of the FIFA World Cup 2026 after defeating Argentina by solitary goal. The golden ball for the best player of this year's FIFA World Cup was won by the Spanish keeper Rodri, while the golden boot was won by French Kylian Mbappe, and Messi had the content with the silver boot. U.S. President Donald Trump and FIFA President Gianni Infantino presented the World Cup trophy to the winner. Dhaka Meteorological Office says due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rangpur, Rajshahi, Mymensingh, Dhaka, Khulna, Borishal and Zili divisions during next 48 hours, commencing from 11 a.m. today. Due to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Dhaka metropolitan area. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Bogura, Dhaka, Tangail, Mymensingh, Faridpur, Jessore, Kushtia, Khulna and Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to west, cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রোজিনা বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ আন্তর্জাতিক শ্রম সংস্থা ইলোর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। তিনি শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আজ ঢাকায় এক কর্মশালায় একথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, গ্রামীণ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হলে সারা দেশে এর ইতিবাচক প্রভাব পড়ে। গত 10 বছরে যাত্রী ভাড়া অপরিবর্তিত থাকা সত্ত্বেও গত অর্থ বছরে বাংলাদেশ রেলওয়ের আয় আগের বছরের তুলনায় 221 কোটি টাকা বেড়েছে। একই সঙ্গে আয় ব্যয়ের ব্যবধানও কমেছে, যা রেলওয়ের আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ রেলওয়ের হিসাব অনুযায়ী গত অর্থ বছরে সংস্থাটির মোট আয় হয়েছে 2,066 কোটি 38 লাখ টাকা, যা এর পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় 221 কোটি টাকা বেশি। গত অর্থ বছরে সবচেয়ে বেশি আয় বেড়েছে যাত্রী পরিবহন খাতে। এ খাতে আগের অর্থ বছরের তুলনায় অতিরিক্ত 256 কোটি টাকা আয় হয়েছে। চলতি অর্থ বছরের জুলাই মাসের প্রথম 19 দিনে দেশে 194 কোটি 30 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 27.6% বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 1 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত দেশে 194 কোটি 30 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। গত বছরের একই সময় এ আয় ছিল 152 কোটি 20 লাখ ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে 42 কোটি 10 লাখ ডলার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকে সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কিছুটা কমেছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসইতে 388টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 148টির, কমেছে 182টির এবং অপরিবর্তিত ছিল 58টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 1.90 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,857 পয়েন্টে। ডিএসইতে 966 কোটি 53 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,070 কোটি 39 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা। ইউরো বিক্রয় 143.02 টাকা, ক্রয় 140.44 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.31 টাকা, ক্রয় 165.20 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.18 টাকা, ক্রয় 32.52 টাকা। দিরহাম বিক্রয় 33.86 টাকা, ক্রয় 33.25 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 404.39 টাকা, ক্রয় 397 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.39 পয়সা, ক্রয় 94.63 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.44 টাকা, ক্রয় 29.85 টাকা। এবং থাইবাত বিক্রয় 3.70 টাকা, ক্রয় 3.63 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দমামা। সঞ্চালনায় সোহানা সিরাজ।

0: 11 জুন শুরু হয়েছিল ফিফা 2026, আর আজ সেই বিশ্বকাপটা শেষ করে আপনাদের সামনে বসে আছি বিশ্বকাপ দামামাই। রাইট, একদম সেই শুরুর দিনের বিশ্বকাপ দামামাই ছিলাম সাথে, আজ শেষটাও করছি আপনাদেরকে নিয়েই। তবে এই বিশ্বকাপ দামামাই আমরা আজ কথা বলবো পুরো বিশ্বকাপের গল্পটা নিয়ে, যেটা লেখা শুরু হয়েছিল ওই যে বললাম 11 জুন থেকে, এবং আজকে শেষ পর্যন্ত এই আর্জেন্টিনার কান্না নিয়ে বিদায় নেওয়া ফাইনাল থেকে, সেটা কতটুকু এক্সপেক্টেড ছিল আমার মনে হয় কেউ এমনটা প্রত্যাশা করেননি। কেউ কেউ বলেছিলেন যে স্পেনই আসলে এগিয়ে থাকবে ফাইনালে, বাট অধিকাংশ মানুষই ভেবেছিলেন যে না, আর্জেন্টিনা পরপর দুবার এবারে বিশ্বকাপ জিতে আরো একটা রেকর্ড ভেঙে নিজেদের রেকর্ডটা গড়তে পারবে, কিন্তু তেমনটা আসলে হয়নি। কেন হয়নি সেই বিশ্লেষণটাও শুনবো আমার আজকের এই আয়োজনের অতিথিদের কাছ থেকে। নিঃসন্দেহে আপনারা আমাদেরকে একই সাথে দেখতে এবং শুনতে পাচ্ছেন এই বিশ্বকাপ দামামা আয়োজন বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে, পাশাপাশি আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকেও লাইভে। আপনারা আমাদেরকে শুনতেও পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজে, FM 104 এবং বাংলাদেশ বেতার ঢাকা FM 90। আমাদেরকে আপনারা চাইলে দেশ বা দেশের বাইরের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ বেতারের অ্যাপেও শুনতে পাচ্ছেন। চলুন একটুখানি বলি যে আজকে আসলে কেন এরকমটা হলো, সেই বিশ্লেষণের কথা বলছিলাম যে সাথে থাকা দুজন অতিথির কাছ থেকেই না হয় জানবো যে কি ঘটেছিল। দেখে আসি কারা কারা আছেন আমার আজকের এই আয়োজনে। আমার সঙ্গে আজ রয়েছেন মাহমুদা খাতুন অদিতি আপু, সাবেক ফুটবলার এবং বর্তমান কোচ, কেমন আছেন? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার সঙ্গে আরো একজন অতিথি আছেন যাকে নিয়ে বিশ্বকাপের দামামাটা শুরু করেছিলাম শুরুর দিনে, শেখ মোহাম্মদ আসলাম ভাই রয়েছেন, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল, কেমন আছেন?
1: ভালো, আপনি ভালো আছেন?
0: বেশ ভালো আছি, এবং শুরু এবং শেষ দুই দিনটাতেই আপনাকে পেলাম। তো পুরো জার্নিটাতে আপনি অনেকদিনই আমাদের বিশ্বকাপ দামামার অতিথি ছিলেন, বেশ এনজয় করেছি আমরা এই ম্যাচগুলোকে, মানে গোটা বিশ্বকাপই তো একটা রমরমা ব্যাপার ছিল, কিন্তু ফাইনালটা কি খানিকটা একপেশে হয়ে গেল কিনা?
1: হ্যাঁ, ডেফিনেটলি ফুটবলের এই উন্মাদনা আমাদের সবাইকে বোধ করে রেখেছিল এই এতদিন, এবং একটা ভালো সময় কেটেছে সবারই, সারা বিশ্বের একটা ভালো সময় গেছে, কোন যুদ্ধ বিগ্রহ সব বন্ধ হয়ে গেছে এই বিকজ অব বিশ্বকাপ। সো ফুটবল একটা শান্তির বার্তা নিয়ে এসেছিল আমাদের কাছে, এবং শেষমেশ শান্তি দিয়েই আমরা বিদায় করলাম। সো এর থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু আমাদের শিক্ষণীয় আছে, যেটা আমাদের ক্রীড়াঙ্গনে বিরাট উপকার হতে পারে, আমাদের ফুটবল অঙ্গনে উপকার হতে পারে। যেমন এই এইসব বড় ম্যাচে আপনার সেন্টিমেন্টটা যদি কন্ট্রোল না করে আপনি ফুটবল খেলতে না পারেন, আপনাকে তার প্রতিফল দিতেই হবে, যেটা আর্জেন্টিনা কালকে দিয়েছে। কেন আর্জেন্টিনা এই ম্যাচে যে ফুটবল খেলেছে, আমার কাছে মনে হয়েছে যে ওদেরকে চিনতে আমার খুব কষ্ট হয়েছে, যে এই দল এইভাবে ফুটবল খেলবে, ইট ওয়াজ আনবিলিভেবল। ফুটবলের যত কিছু মানে সিস্টেম আছে সবকিছু উল্টিয়ে দিয়ে ওরা কি ফুটবলটা কালকে খেলেছে ওরা নিজেরাই বলতে পারবে না। ফুটবলের যে শৈল্পিকতা এবং যে যে ধারায় ওরা ফুটবল খেলে আসছে, এই জায়গাটাতে ওরা অনেক পিছনে ছিল, যেটার জন্য তাদের এই গোলগুলো কনসিভ করতে
0: পরিণতিটা এমন হয়েছে। অদিতি আপুর কাছে যাবো, মন তো ভেঙেছে অনেক আর্জেন্টিনার ফ্যান হিসেবে, তারপরেও এটাকে কি আপনার কাছে মনে হয়নি যে আর্জেন্টিনার শুধু দুর্ভাগ্য নয়, এটা আসলে আর্জেন্টিনার ল্যাক অফ পারফরমেন্স অর ল্যাক অফ স্ট্র্যাটেজি ছিল?
2: অ্যাকচুয়ালি আমরা গ্রুপ পর্ব থেকেই ম্যাচগুলো যেগুলো দেখে আসতেছি, লাস্টে আপনার রাউন্ড 16 এবং 32 আপনি দেখবেন যে বড় দলগুলো যখনই নিজে নিজের কাছে আত্মসমর্পণ করেছে, আপনার ডিফেন্সিভ ফুটবল মুড়ে গেছে, প্রত্যেকটা টিম কিন্তু সেই টিমটা লস করেছে। আপনি যদি ইংল্যান্ডের কথা বলেন,
0: আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের রিসেন্ট ম্যাচে যা
2: দেখেছি, তখনও কিন্তু যে রোলটা গত ম্যাচে আর্জেন্টিনা প্লে করেছে, সেম রোলটা কিন্তু সেই সময় ইংল্যান্ড প্লে করেছে।
0: রাইট,
2: ইংল্যান্ড হচ্ছে মোর ডিফেন্সিভ খেলার কারণে কিন্তু স্কোর করেও ধরে রাখতে পারেন লাস্ট। তো কালকের যে ডিজার্টের কথা বললেন, আসলে ফ্যান হিসেবে তো আসলে এটা একটা জায়গায় আপনাকে দিতেই হবে ফোকাস। তো সেই ক্ষেত্রে অবশ্যই শুধু আমি একা না, ওয়ার্ল্ডের অনেক আর্জেন্টাইন ফ্যানদের মানে
0: আসবো আপনার কাছে। আবার একটু আসলাম ভাইয়ের কাছে যেতে চাই। আসলাম ভাই, এইখানটাতে আপু যেমনটা বলছিলেন যে আসলে একটু ডিফেন্সিভ মোডে চলে যাওয়া আর্জেন্টিনার, এখন আর্জেন্টিনা শুরুতে থেকে শুরুটা যেভাবে আমরা দেখছিলাম যে ভীষণ শারীরিক ফুটবল, খুব মনে হচ্ছিল ঠিক ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচটাতে আমরা যেরকম শারীরিক ফুটবলটা দেখছিলাম, ধরা হচ্ছিল আগে থেকে যে না ফাইনালে আর্জেন্টিনাও ঠিক এরকমটাই খেলবে, এবং রেফারিকেও আমরা দেখছিলাম কিন্তু যে অনেক কিছুই মার্জনীয় ভাবে দেখছিল অনেক জায়গায়, যেখানে অন্যান্য ম্যাচগুলোতে প্রিভিয়াসলি আমরা দেখেছি ইয়েলো কার্ড দিয়ে দিতে, গতকালের ম্যাচটাতে কিন্তু আমরা ওই ওই জায়গাগুলোতে ইয়েলো কার্ড সচরাচর দিতে দেখছি। কিছু এক্সেপশন রয়েছে যেমন ইনজুরি ইয়েলো কার্ডটা নিয়েও কথা আমরা পরবর্তীতে বিস্তারিত বলবো, বাট এই ওভারঅল যে শারীরিক ফুটবলটা নিয়ে শুরু করা সেই জায়গা থেকে আর্জেন্টিনার মনোভাব কি এরকমটা আমরা কখনো এক্সপেক্ট করি কিনা, বা যেই জায়গাটাতে শেষ দিকে গিয়ে আমরা দেখলাম যে গোল শূন্য অবস্থাতে থাকা জায়গাটাতেও যেভাবে স্কালোনি চেঞ্জ গুলো করলেন খুব স্পষ্ট মনে হচ্ছিল তিনি টাই ব্রেকারের জন্য ওয়েট করছেন,
1: বাট
0: ওয়াজ নট দা আপসেটিং থিং,
1: নো নো আমরা খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছে ওদের পারফরমেন্স, মানে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা মানে দৃষ্টিনন্দন খেলা, সেখানে ওরা ওদের সঙ্গে মানে গতির সঙ্গে পাল্লা দিয়ে খেলতে গিয়েছে যেখানে ধরাটা গিয়েছে, কারণ ওদের ফর্মেশনে যদি অপোনেন্ট পড়ে যায় দেন দে উইল বি আন্ডার ট্রাবল এবং কনফার্ম ওরা জিতত, কিন্তু তারা প্রতিটা মানে প্লেসে এমন এমন মানে অ্যাটিচিউড তারা প্রদর্শন করেছে কালকে যেটা খুব দৃষ্টিকটু লেগেছে সারা বিশ্বের কাছে, কারণ ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে অনেকে খেলা শিখে এবং তাদের যে ওই যে মানে শৈল্পিক যে খেলাটা সেটা কেন ওই ফাঁদে কেন তারা দিতে পারালো না ইয়েকে
0: স্পেনকে কেন ফাঁদে ফেলতে,
1: সেটাই আমার কথা হলো ওইখানে যেখানে ইয়ামিল একাই কিন্তু সব ঘুরিয়ে দিয়েছে, হি ওয়াজ এ মানে আনপ্যারালেল প্লেয়ার কালকে, বা পাশাপাশি ওর কলিগ যারা ছিল তার সবাই দাপিয়ে ফুটবল খেলছে এবং এরা প্রমাণ করেছে ফুটবল ইজ এ গেম অফ ইয়ুথ,
0: পুরোপুরি ডোমিনেট করেছে স্পেন। অদিতে আপনার কাছে আবারও আসবো, তখন শেষ করতে পারলাম না যে আসলে মানে মন ভাঙুক যাই ভাঙুক আমরা তো সেই অ্যানালাইসিস এর জায়গা থেকে ফেয়ার থাকি, আপনিও থাকেন, সো সেই জায়গা থেকে আসলে কি মনে হয় যে স্পেন যে পুরো ম্যাচটাই ডোমিনেট করে খেললো, আর আর্জেন্টিনা শুরুতে একটা শারীরিক ফুটবলের দিকে গেল মনে হচ্ছিল তারা, ঠিক ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটাতে আমরা যেমন দেখছিলাম যে দুটো দল শুধু ফাউল করতে নেমেছে, 30-40 মিনিটের মধ্যে 16টা ফাউল ছিল, সো গতকালকেও কিন্তু যদি রেফারি ওইভাবে ইয়েলো কার্ড দেখাতেন তাহলে মোটামুটি আমার মনে হয় দুটো দলই 3-4 প্লেয়ারকে বসিয়ে রেখে খেলতে হতো, আনফরচুনেটলি আর ফরচুনেটলি সেরকম কিছু দেখিনি, বাট স্পেন যেভাবে ডোমিনেট করে খেলেছে ফ্রান্সের বিপক্ষে স্পেন যেভাবে ডোমিনেট করেছে মনে হলো একটা রেপ্লিকেটেড ম্যাচ দেখলাম ফাইনালেও, তাহলে ওই ফ্রান্সের বিপক্ষের স্পেনকে স্কালোনি কেন ভালো করে পড়ে নামতে পারলেন না?
2: একটু আগে ভাইয়া বলছেন যে স্কালোনির কালকে ম্যাচের হচ্ছে যে ও ডিসাইডেড ছিল যে একটা ব্যাক কথা বলতে হয় যে ব্রাজিলের কোচ যেরকম ডিসাইডেড ছিল যে পেনাল্টি পেলে কে মারবে ওটাই ছিল তার কাল, তো আসলে ফুটবলটা ডিসাইডেড হয় না কখনো, আপনার ডিউরিং দ্য ম্যাচ টাইমে অনেক ডিসিশন হয়, তারা অনেক বিজ্ঞ কোচ তাদের নিয়ে কথা বলার আমার সেই অ্যাবিলিটি নেই, বাট গতকাল ও হচ্ছে মেন্টালি রেডি ছিল, স্ট্র্যাটেজিটা এমন ছিল যে আমরা হচ্ছে আমাদের একটা মার্তিনেজ আছে তাকে আমরা কাজে লাগিয়ে ট্রফিটা আবার ঘরে নিয়ে যাব, মানে এরকম একটা ইন্টেনশনালি ডিসিশন নিয়ে,
0: হ্যাঁ
2: কিপার তার আছে একটা এবং সে
0: 11টা
2: বোধহয় তো তার নামের পাশে ঠিক আছে, বাট উনি যে স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছে যে ডিফেন্সিভ ফুটবলটা খেলে একটা ড্র নিয়ে যাবে, ড্র নিয়ে একটা আপনার লাস্টলি যে কাজটা করতে চেয়েছে, তো এই জায়গায় সে মিস করেছে। আর আপনি হচ্ছে ল্যাতিন ফুটবলের সাথে ইউরোপিয়ান যে খেলা আর স্পেন মাঝে হচ্ছে টিকিটাকা, ফার্স্টের স্টার্টিং এ ছিল আপনি 10-15 মিনিটের মধ্যে কিন্তু ওরা টিকিটাকা খেললেও আপনি দেখবেন কিছু কিছু সুইচ করেছে দুইটা সুইচ করেছে কয়েকটা সুইচ করেছে, তার মানে কি তারাও কিন্তু একটা প্রেশারে ছিল যে আর্জেন্টিনা হয়তো বা আমাদের উপর ভর করতে পারে, তো এত কুইক তারা যখন সুইচ করলো লং বল খেলার কথা না, যে হিসাবে স্পেন খেলে আসছে আমরা স্পেনের যে ক্যারেক্টার দেখেছি যে প্লেয়িং স্টাইল দেখেছি তাদের ওদের কিন্তু লং বল খেলার কথা না, কিন্তু ফার্স্ট হাফের শুরুতে আপনি 15-20 মিনিটের মধ্যে ওরা কিন্তু দুই একটা লং বল খেলেছে, উইং এ বল ফেলেছে, দুইটা উইং এ ফেলেছে লামিলিয়াম উইলিয়াম, তো এই জায়গাগুলো যখন কাজ করার পর ওরা দেখছে যে না আমাদের লং খেলতে হচ্ছে না, আমরা ওরা কিন্তু একদম টোটালি বল পজিশন রেখে কিন্তু আপনার খুব ভালোভাবে ওরা কিন্তু এই ম্যাচটা বের করছে, তো সেখানে কিন্তু আত্মসমর্পণ যখনই যে টিমটা করেছে গত আমরা দেখে আসতেছি তারাই কিন্তু
3: দিন শেষে লস করেছে। তো আর্জেন্টিনার হচ্ছে যে সবার একটা হোপ যে না ওরা লাস্ট হচ্ছে 10 মিনিটস আর 15 মিনিটস একটা কিছু করে দেখায়, একটা করে দেখায়। যখন হচ্ছে আপনি বললেন যে এটা তো যদি শক্তির খেলা হইতো তাহলে অনেক কুস্তি যারা খেলে তাদেরকে মাঠে নামায় আর টিম ম্যাচ জেতা যেত। কালকে আমাদের আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে একটা শারীরিক মানে এটা একটা ওভার
0: খুব প্রমিনেন্টলি দেখা গেছে।
3: হ্যাঁ, এটা একটা ওভার করা টেন্ডেন্সি তাদের মধ্যে। এই জায়গায় হচ্ছে আর্জেন্টিনার কিছু মিস্টেক ছিল আর প্লেয়াররা এত হাইপার ছিল, এরা হচ্ছে যে ফিজিক্যালি ডমিনেটিং করছে কিন্তু ম্যাচটা ডমিনেট করার মতো মেন্টালিটি তো ওদের মধ্যে ছিল না এবং ওদের অ্যাবিলিটি ছিল। স্পেন কিন্তু প্রথমেই যে লং বলগুলো খেলতেছে তার মানে ওরাও কিন্তু ভীতি একটা মনের মধ্যে ছিল যে যেকোনো সময় আর্জেন্টিনা ক্যাপাবল আমাদেরকে চড়ে বসতে পারে আমাদের উপর। তারপরে কিন্তু ওরা ওদের স্বাচ্ছন্দ্য বোধ করে টিকি টাকা বল পজিশনে রেখে আপনি কিন্তু সাকসেস লাস্টলি হয়েছে।
0: অ্যাবসলুটলি, আমার কাছে আসলাম ভাইয়ের কাছেও আসি যে আমার কাছে মনে হচ্ছিল অদিতাপ্পু যেমনটা বলছিলেন যে ওরকমই যে তারা খুব ওয়ার্ম আপ শুরু করলো তাদের টিকি টাকা স্টাইলটা নিয়ে, তারপরে একটুখানি তার এক্সিলারেশনে চলে গেল কারণ তারা জানতো যে তাদের হাতে খুব বেশি সময় নেই কারণ আর্জেন্টিনার শেষ 10-15 মিনিটের মধ্যে যে কোনো কিছু করে ফেলতে পারে। এটা তারা দেখে দেখে কিন্তু ওই প্রেশারটা নিয়েই তারা আগে থেকে সুযোগ তৈরি করছিল এবং দেখুন কোন সুযোগ তারা কিন্তু হাতছাড়া করেনি শট নেওয়ার জন্য। 30 গজ দূর থেকে যে কিকটা আমরা দেখলাম ইয়ামালের কাছ থেকে, শুধুমাত্র আমার মনে হয় আর্জেন্টিনাকে গোল আগে থেকে কনসিড করতে হয়নি বিকজ অব দ্য গোলকিপার মার্টিনেজ, আদারওয়াইজ স্পেন কিন্তু শুরু থেকে প্রসেসিং ছিল। বাট আনফরচুনেট ফর দেম যে তারা সেটা অ্যাচিভ করতে পারেনি কিপারের নৈপুণ্যের কারণে। বাট আর্জেন্টিনারও কোথাও গিয়ে ডিপ ডাউন যে তারা ভেবেছিল যে কিছু যদি নাও করতে পারি আমরা শেষ 10-15 মিনিট টার্গেট রাখবো, তার আগে 0-0 তে স্কোর টেনে নিয়ে যাবো এবং ওখানে যদি কিছু হয় না হলে টাই ব্রেকারে যে আমরা
3: তাদের
0: প্ল্যানটা তো ফেল করে গেছে,
1: ফেল করেছে বিকজ অব ইয়র জেনারেশন। ওদের প্রতিটা প্লেয়ার কত মাইল দৌড়িয়েছে এটা মানে দেখলে আপনি দেখবেন মানে ওদের ওই ইয়ুথ লিগের কাছে ওরা হার মেনে গেছে টোটালি। এবং সব থেকে বড় ব্যাপার যে ওদের ডি বক্সের ভিতর ডোমিনেট করতে পারে নাই, এটা মানে কত লজ্জার একটা ব্যাপার। এবং ওরা দেখা গেছে যে ইএমএল এর সঙ্গে সমান তালে ডিফেন্সিভ যে অর্গানাইজেশন আছে ওরা এসে যোগ করে ওই মানে এত সুন্দর ক্রিয়েট করেছে গোলগুলো, এটা দেখার মতো।
0: অ্যাবসলুটলি, প্রিয় দর্শক এবং শ্রোতা যারা যারা আমাদেরকে শুনছেন নিজের মনের কথাগুলো জানাতে পারছেন আমাদের লাইভের কমেন্ট সেকশনটাতে গিয়ে, এবং তার পাশাপাশি আপনারা অবশ্যই আমাদেরকে ফোন কলেও যুক্ত হতে পারেন আমাদের সাথে 01553841500 এই নম্বরটিতে আমাদেরকে কানেক্ট করতে পারছেন। অনেক কিছু রয়েছে আসলে এই ওয়ার্ল্ড কাপে, কে কি জিতলো সেগুলো নিয়েও কথা হবে, সেই সমস্ত কিছুর আলাপ জানতে আমাদের সাথেই থাকতে হচ্ছে। তবে হ্যাঁ, তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
4: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
5: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
4: তাই নাকি?
5: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
4: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
5: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
4: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
5: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
4: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
5: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
0: বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি বিশ্বকাপ দামামায়। বিশ্বকাপের এই ফেজে বিশ্বকাপ দামামার আজ শেষ পর্ব চলছে এবং একটা ফোন কল নিয়ে ফিরছি। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কে বলছিলেন এবং কেমন আছেন? খুব দুঃখ পেলাম।
1: হ্যাঁ ভালো, আপনারা ভালো?
6: আলহামদুলিল্লাহ,
1: ভালো আছি। আপনি দোয়া করবেন আমাদের জন্য।
6: অসংখ্য
0: ধন্যবাদ। কলার তার নামটি বলেননি, এত দুঃখ পেয়েছেন, এত দুঃখ পেয়েছেন যে নিজের নামটি প্রকাশ করতে কষ্ট পাচ্ছিল, বুঝে নিয়েছি আমরা সেটা। আমরা আরো একটা ফোন কল নিই একটু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? বুঝতে পেরেছি। জি, প্রশ্নটি করুন, আমরা শুনছি।
6: আসলে তাতে খুশি হয়েছে, কিন্তু আমার কাছে আর্জেন্টিনা খেলা মনে হয় খালি গোলকিপার হিসেবে খেলতে পারে না।
0: আচ্ছা,
6: কিন্তু আসলে মেসি কাউকে বল পাই নাই। মেসি মেসি তো বল পাইতো তাহলে আর্জেন্টিনা অনেকটাই আগায় দিত।
0: অসংখ্য ধন্যবাদ।
6: আপনি বল দিতে পারেন নাই,
0: এক্স্যাক্টলি আমরা এই বিষয়টা নিয়েও কথা বলবো। আর কিছু বলতে চান?
6: জি জি, আচ্ছা বেশ, আমার সালাম দিও।
0: আচ্ছা ঠিক আছে, আসলাম ভাই, সবাইকে আপনার সালামটা পৌঁছে দিলাম। জামাল ভাই ভালো থাকবেন আশা করছি। আমরা একটু ফেসবুকে আমাদের দর্শকদের কিছু কমেন্টস পড়ে আবারও ফিরছি আয়োজনে। আমাদের সঙ্গে যুক্ত আছেন মাজেদুর রহমান কিরণ, বিশ্বকাপ দাওয়ামা দেখছেন। মেহেদি হাসান মামুন রয়েছেন, তিনি বলছেন এই আয়োজন থেকে তিনজন শ্রোতাকে আচ্ছা বিশেষভাবে পুরস্কার বা উৎসাহ প্রদানের জন্য আমাদের কর্তৃপক্ষ অবশ্যই সেটি মাথায় রাখবেন। এবং সেই সাথে তিনি আর একটি প্রশ্ন করেছেন, বিশ্ব রাজনীতির প্রভাবে ফুটবল নাকি আটকে গেছে? অনেকে বলছে গতকালের ম্যাচটি পাতানো ছিল। আসলাম ভাইয়ের মতাদর্শ চেয়েছেন এই জায়গাটাতে। শ্যামল চৌধুরী যুক্ত আছেন, বলছেন প্রাণবন্ত আলোচনা হচ্ছে, বা বিশ্বকাপ দেওয়া মাঝ শেষ পর্ব, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে চমৎকার আয়োজনের জন্য, এমন অনুষ্ঠান আরো চাই একজন সাধারণ শ্রোতা হিসেবে। একে কিরণ রয়েছেন, তিনি বলছেন বাংলাদেশ বেতারের সঙ্গে কানেক্টেড আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি মেহেদি হাসান মামুনও আরো অনেক কিছু লিখেছেন। লিঙ্কন রানাও রয়েছেন, লিখুন রানা দুঃখ তো ভালো থাকবেন, আর চশমা নিনি, একটু নামটা ভুল করে ফেলেছিলাম। তবে আয়োজনে ফিরছি, আবারও আলোচনায় ফিরছি, যেটাকে মিস করছি। অনেকক্ষণ যাবত আপনাদের সাথে কানেক্টেড থাকলাম, এবার চলুন অতিথিদের সাথে আপনাদের কানেক্ট করে দেই। আসলাম ভাইয়ের কাছে একটা প্রশ্ন যে রেখেছিলেন যে বিশ্ব রাজনীতির ব্যাপারটা নিয়ে, এটা আমরা শেষ দিকে হয়তো সময় পেলে আলোচনা করতে পারি। কিন্তু তার আগে ফিরি যে গোল্ডেন বুট এবং মেসি, এই দুটো পুরোটা টুর্নামেন্টে সবাই ভেবেছিল যে না মেসি হয়তো বা পাবেন, যদিও ফাইটটা খুব জমজমাট চলছিল, মেসি এমবাপে হারি কেন ছিলেন কাছাকাছি, বাট ফাইনালি এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাকে অনেকে দোষারোপ করছেন, বলছেন ওই ম্যাচটাই সব নষ্টের মূল, সেটার কারণে মেসির প্রাপ্তিটা শূন্য থেকে গেল। সিলভার বুট নিয়ে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা থেকে বিদায় নিতে হলো মেসিকে, এই ব্যাপারটাতে আপনার কি মনে হয় যে এমবাপে কি ওয়েল ডিজার্ভ ছিলেন কিনা?
1: না না, ডেফিনেটলি, এবং এরা চুলচেরা বিশ্লেষণ করেই এই বুটটা দেওয়া হয় এবং যোগ্য ব্যক্তিকেই দেওয়া হয়েছে। এমবাপে
0: মেসির এই বিশ্বকাপটাকে যদি আপনাকে মূল্যায়ন করতে বলি, কেমন মনে হচ্ছে মেসির কি আরো একটু বেটার কিছু নিয়ে বিদায় নেওয়ার দরকার ছিল কিনা?
3: না, আমি এরকম কোনো কিছু মনে করছি না যে মেসির, এটা হচ্ছে কি আনএক্সপেক্টেড হয়ে গেছে যে ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলেছে, এটা সত্যি কথা। আর টানা দুইবার ওয়ার্ল্ড কাপ জিতবে এটা হয়তো হাই এক্সপেকটেশন ছিল, বাট আপনার গতবারের যে মেসিকে আমরা দেখেছি, গতবারের যে ওয়ার্ল্ড কাপ ওরা মানে পেয়েছে, ডিজার্ভ ছিল, ওরা পেয়েছে, তো এটা ওয়ার্ল্ড এর মধ্যে কিন্তু ওকে প্রাপ্যতা ওকে দেয়া হয়েছে,
0: যেটা হচ্ছে কি মেসির
3: পাওয়া হয়ে গেছে। এবারটা হচ্ছে কি যে একটা বাই চান্স যদি হইতো বেটার হইতো, এটা মেসি পেল না, এরকম কোন দুঃখ আমার মধ্যে নেই আর কি। যেটা
0: ভেরি ওয়েল সেড,
3: হ্যাঁ, এটা হচ্ছে যে জাস্ট এটা আনএক্সপেক্টেড, যে এটা একটা হোপ যে পেলে পেতে পারে লটারির মতো আমি মনে করব। কিন্তু গত ওয়ার্ল্ড কাপে আমরা যেরকম খুবই চেয়েছিলাম, এবং ওয়ার্ল্ড এর প্রায় আর্জেন্টাইন ভক্ত ছাড়া আদার্স যারা মানে মেসির খেলা পছন্দ করে, ফুটবল পছন্দ করে, ওর ছন্দ পছন্দ করে, তারা কিন্তু চেয়েছিল যে না এরকম অনেক লিজেন্ড আছে যারা এই স্বপ্ন না ছুঁয়ে বিদায় নিয়েছে। আপনার নেইমারকে বলেন, আপনার রোনালদোকে বলেন, মানে এরকম অনেক কিন্তু স্টার প্লেয়ার আছে যারা এই স্বপ্নটা কিন্তু ছুঁইতে পারে নাই। তো যেহেতু মেসির ছুঁয়ে গেছে তো দুইবারের জন্য, এটা হচ্ছে একটা এটা বেশি বেশি বলা চলে যে না এটা নিয়ে আমার কোনো মানে দুঃখ নেই বা কোনো হতাশ নেই আর কি।
0: আমার কাছেও ঠিক এরকমটাই মনে হয় যে গত আসরে মেসির যে কাপটা পাওয়ার ছিল সেই কাপটা তিনি পেয়ে গেছেন, আর এই আসরে মেসির ব্যক্তিগত পারফরমেন্সটা শেষবারের মতো প্রমাণ করার ছিল সেটা তিনি পুরোপুরি দেখিয়ে গেছেন। কারণ এক মেসি কিন্তু আর্জেন্টিনাকে এই ফাইনাল অবধি নিয়ে এসেছে বলে আমার বিশ্বাস।
3: অফকোর্স এই এই মেসি কিন্তু যে খেলাটা দিয়েছে, যে লেবারটা দিয়েছে আর্জেন্টিনাকে, এটা আমি আপনাকে বলে রাখি যে এই খেলাটা 90 মিনিটস কিন্তু ও খেলেছে এবং ওর কি সমস্যা আমি কিন্তু অ্যাজ এ কোচ হিসাবে ওর কোনো বিচার করার ক্ষমতা আমার নেই। শুনিপুন না, বাট এখানে একটু অবজারভেশন আছে। গতকালের ম্যাচ যেটা ও কিন্তু ও না বিশ্ববাসী বা ও নিজেও বুঝতেছে যে তার ল্যাকটা কোথায়। আপনার একটা ফুটবলের অ্যাক্সিলারেশনটার কিন্তু একটা ব্যাপার আছে, একটা টাইমিং এর ব্যাপার, এজ এর ব্যাপার আছে। যখন হচ্ছে রেড কার্ড খেয়ে 10 জনে পরিণত হলো আর্জেন্টাইন প্লেয়াররা, 10 জনে পুরো টিমটা পরিণত হলো, তখন হচ্ছে গিয়ে আপনি দেখবেন স্পেনের সবচেয়ে চেঞ্জেস হচ্ছে যে মোর ইয়াঙ্গার প্লেয়ারদেরকে। তো 90 মিনিটস আফ হওয়ার পরে একটা স্টামিনা কিন্তু অলরেডি লস করে ফেলে,
0: রাইট?
3: তো এখানে ডিফেন্সিভ মুডে খেললেও কিন্তু তাদের স্টামিনা কিন্তু অনেক, তো পক্ষান্তরে দেখা গেছে যে স্পেন কিন্তু মোর অ্যাটাকার এবং অনেক ইন্টেনসিটি বাড়ানোর জন্য কিন্তু প্লেয়ার চেঞ্জ করছে। অলরেডি 10টা প্লেয়ার, মেসি যে গুড বক্স টু বক্স, ওকে কি জিনিসটা বানায় দিতে হবে, ও হচ্ছে একদম ক্লিনিক্যাল ফিনিশ করবে। কিন্তু তার রোলটা দেখেন, ও হচ্ছে ডি বক্স টু ডি বক্স, কিন্তু তাকে প্লে করতে হচ্ছে, কখনো উইঙ্গার হতে হচ্ছে, কখনো অ্যাটাকিং মিডফিল্ডার করতে হচ্ছে, তো লেফটে যেতে হচ্ছে। মানে কি ওর যে রিয়েল ক্যারেক্টারটা ও শো করতে পারে নাই, ও হচ্ছে যে আরো বেশি প্রেশারাইজ হয়ে গেছে। যখন এই প্লেয়ারটা মেসি ডেফিনেটলি এদিকে আপনার উইলিয়াম এদিকে লামিনিয়ামেল যেভাবে রান মেক করবে, মেসির পক্ষে তো এই রানগুলো মেক করা সম্ভব না। যেহেতু 10 জনের টিম হয়ে গেছে আর মেসি যদি এরকম এফোর্ট এইসব ম্যাচে না দিতে পারে, তো অতিরিক্ত ওখানে কিন্তু আবার 9 জনের টিম হয়ে গেল,
0: রাইট? বুঝতে পেরেছি। আমি একটু আসলাম ভাইয়ের কাছে আসবো আপুর কথা থেকে, যে রেড কার্ডের প্রসঙ্গটা এলো, এনজোর রেড কার্ডটা নিয়ে অনেকে কথা বলছেন যে তার সেকেন্ড ইয়েলো কার্ডটা ঠিক হলো কিনা, কতটা হলো। আবার অন্যদিকে আসলে প্যারাডেস এর ক্ষেত্রে বলা হচ্ছে সে তো অনেক আগেই হয়তো বা রেড কার্ড পেয়ে যেত, তো এখানে কিন্তু একটা নিউট্রালাইজ হয়ে গেল কিনা। বাট এনজোর যে ব্যাপারটা নিয়ে মানুষ বলছেন যে এটা ঠিক হয়নি, আসলে কি ঠিক হয়নি? ফিফা তো তার নিয়ম মেনেই আসলে তাকে সেকেন্ড ইয়েলো কার্ডটা
1: দিয়েছে। ওটা অ্যাবসলিউটলি রেফারির জুরিডিকশন এবং আমার মনে হয় যথার্থই হয়েছে,
0: কারণ প্রথম যে ইয়েলো কার্ডটা পাওয়া হলো রেফারির বিপক্ষে সিদ্ধান্ত না মেনে যে ধরনের অঙ্গভঙ্গি করা, এটা তো ফিফার নিয়মেই রয়েছে যে তাকে ইয়েলো কার্ড দেখানো।
1: এবং এটা হয় তখনই যখন আপনি সব দিক থেকে ফেল করছেন, তখন অটোমেটিক আপনি টেন্সে থাকেন যে কোনো প্লেয়ার, এবং যেহেতু আন্ডার প্রেশারে ছিল আর্জেন্টিনা, সো ওই প্রেশার থেকেই কিন্তু এটা ঘটেছে এবং হি ডিজার্ভস ও
0: নিয়ম কানুন মেনেই হয়েছে। তারপর আমরা গতকাল দেখেছি যে অনেক প্লেয়ারকে আসলে ইয়েলো কার্ড ডিজার্ভ করলেও দেওয়া হচ্ছিল না, কিন্তু এনজোকে কেন সেকেন্ডটা দেওয়া হলো। ব্যক্তিগত অভিমত যদি আমি বলি, রেফারির সাথে এরকম তর্কে জড়ালে রেফারি একটু মনোক্ষুণ্ণ ছিলেন, দ্বিতীয়টা দেওয়ার ক্ষেত্রে আর তাকে মাননীয় দৃষ্টিতে দেখতে পারেননি।
3: এটা একটা বিষয় হতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে ম্যাচটা পরিচালনা করছে ওয়ার্ল্ডের বেস্ট এবং ফাইনাল একটা ম্যাচ, তো দুইটা টিমের যেরকম প্রেশার থাকে, ফ্যানদের যেরকম প্রেশার থাকে, ঠিক যে ম্যাচটা যারা পরিচালনা করে তাদের একটা প্রেশার থাকে।
0: আসবো আপনার কাছে, আমরা একটুখানি বিদায় নিতে চাই দর্শকদের কাছ থেকে, ফ্রিকোয়েন্সিতে যারা কানেক্টেড রয়েছেন এখন থেকে আমাদের বাকি আলোচনা শুনতে অনেক কিছু রয়েছে। স্পেনের গোলটা কেন বাতিল হয়েছিল সেটাও কিন্তু বাকি রয়েছে, এবং সেই আলোচনায় যুক্ত থাকুন আমাদের সঙ্গে ফেসবুক এবং ইউটিউবের লাইভ সেকশনটা।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। সঞ্চালনায় ছিলেন সোহানা সিরাজ, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। বাংলাদেশ বেতার ঢাকা।
1: স্যার, হ্যাঁ, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গুজ্বর সচেতনতামূলক গান। রাজীব ও বাঁধন সরকার পূজার কণ্ঠে, গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা, সুরকার মকসুদ জামিল মিন্টু।

0: এতক্ষণ ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করে তুলুন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোস্তফা জামান আব্বাসী।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মোস্তফা জামান আব্বাসী।
1: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়, আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব, আসুন আমরা সবাই এর দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ঔষধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতা দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে। সমাজের সচ্ছলদের একটু গচ্ছিত সম্পদ বন্যা কবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যাপীড়িতকে নতুন জীবন দিতে পারে। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বিএনপি নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

0: প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সরকারের এই অবস্থান তুলে ধরেন। সাক্ষাৎকালে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো জানান, তার সংস্থা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। আইএলও মহাপরিচালক আরও বলেন, শ্রম খাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মানব পাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যদের সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাদার আচরণ বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম বলেছেন, জাতীয় নিরাপত্তা জোরদারে সাইবার সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনে নতুন গতি আনতে হবে। তিনি আজ রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনকালে একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এর লক্ষ্যে দক্ষ জনবল তৈরির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও দেশীয় প্রযুক্তি খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে কারাগারে যাওয়া রিজাল্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। আজ রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেফতারের পর আদালতে পেশ করা হয়। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এবারের ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিজয়ী স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে বুধবার বেলা 11টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধে 6টা 35 মিনিটে।
1: এতক্ষণ ঢাকা থেকে অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শায়লা শারমিন স্নিগ্ধা। গ্র্যান্ড চেক sob 1,48,40,000 taka and different types of tree saplings were distributed among 112 religious and educational institutions at the Chinaida Sadur Upozila Purishad premises today. Member of Parliament Nipun Roy Chaudhary attended it as chief guest. Presided over by Administrator of Zila Purishad M.A. Majid, the function was attended by Deputy Commissioner Noman Hussain and Police Super Mia Muhammad Ashish bin Hassan and the Deputy Director of Local Government Division and General Secretary of District BNP. Meanwhile, special grant checks of 2,50,000 taka were distributed among 25 needy, sick, disabled and homeless people at the Ashashuni Upozila Purishad Auditorium in Shatkhira today. Member of Parliament Hafiz Muhaddis Rabiul Bashar distributed the checks as chief guest. Presided over by the Upozila Nirbahi Officer, the function was attended by the Upozila Agriculture Officer, Upozila Social Service Officer, Upozila Women Affairs Officer and Upozila Jamaat Amir including beneficiaries. Each person was given 10,000 taka. The Upozila Social Service Department organized it. Different types of trees, saplings and seeds were distributed among 2,225 farmers at the Gangni Upozila Purishad Auditorium premises in Meherpur today under the Seasonal Incentive for Tree Plantation Program. Member of Parliament Nazmul Hoda distributed these as chief guest. Presided over by the Upozila Nirbahi Officer, the Deputy Director of Agriculture Extension Department and local elite were present on the occasion. Mr. Catfish and Barbel Fish Fry have been released at the pond adjacent to the administrative building of Khulna University today. Member of Parliament Amir Ejaz Khan released the fish fry as chief guest. Vice Chancellor of Khulna University Professor Dr. Muhammad Rizaul Karim, Pro Vice Chancellor Professor Dr. Muhammad Harunur Rashid Khan, Treasurer Professor Dr. Muhammad Nurun Nabi, Acting Registrar Professor Dr. S. M. Mahbubur Rahman, Head of FMRT Discipline Professor Dr. Muhammad Mustafizur Rahman, Principal Researcher of the Related Project Professor Dr. Muhammad Ghulam Sarwar were present on the occasion. Later, native fish fry species were gradually released at various water bodies of the university. A meeting on online gender-based violence and cyber security was held at a local hotel in Bagerhat town today. The meeting discussed on the cyberbullying, women abuse and gender-based violence. Everyone was advised to be aware and take legal recourse to stay safe in the cyber world. The additional police super attended it as chief guest. Presided over by the executive director of a non-government organization, the district legal aid officer and assistant judge, and deputy director of district information office, including vice president of Bagerhat Press Club, were present at that time. Two motorcycle riders were killed and one other injured in a road accident at the Salamir Moor area of Goga Union under Sharsha Upozila in Joshur today. The accident occurred when a Sharsha-bound trolley collided head-on with a motorcycle from opposite direction. The injured person was admitted to Joshur General Hospital. A case has been lodged in this connection. The members of Border Guard Bangladesh BGB seized Indian illegal goods and drugs worth about 41,53,000 taka conducting a special anti-smuggling drive at Garuba Bottola Nichpara Field and Shantipara border area of Daulatpur Upazila in Kushtia today. The seized drugs have been deposited to the concerned Thana and a case has been launched in the concerned Thana. Kabaddi and Borokatia Dakhil Madrasa 11 defeated Point Nagocha Jubo 11 by 34-30 in the anti-tobacco Kabaddi tournament at Kashipur Shindail Ballfield Ground under Muhammadpur Upazila in Magura today. Dhaka Met Office says due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rangpur, Rajshahi, Moymansingh, Dhaka, Kumilla, Khulna, Borishal and Silet divisions during next 48 hours commencing from 11 a.m. today. Due to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Dhaka city area. Meanwhile, forecast Valley Digital 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Joshua, Kushtia, Rajshahi, Rangpur, Pabna, Bogura, Tangail, Dhaka, Faridpur, Madaripur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. Rain reports in these areas are towards cautionary signal number 1. And that is the end of the news, dear listeners. You're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna. Onushthan procharito hocche medium wave 537.63 meter, orthat 558 kHz. Ekoi sathe FM band 88.8 MHz. Onushthan ghoshona royechi ami Shamun Ishmam. অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন খাদিজাতুল কুবরা, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পাঁচমিশালি গান। প্রথমেই শুনবেন দেশের গান, লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, কণ্ঠ দিয়েছেন শাম্মী আক্তার ও মোহাম্মদ রফিকুল আলম।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পাঁচমিশালি গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল।

শ্রোতা বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন আবহাওয়া বার্তা, ঢাকা থেকে রিলে করে শোনানো হবে।

বেতার। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর, আবার বলছি এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল

0: চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76% এবং সন্ধে 6টায় 91%। আগামীকাল ঢাকায় সূর্যোদয়।
1: আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন সূরা ফুরকান আয়াত 63। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তালা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তালা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। বাইহাকি।

পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। মুসনাদে আহমদ। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

سلام بار.

سلام با آرباد، تمی تو تاج مدینہ، تمہ کے سلام با

0: تمی یافتاب.
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
2: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী বলেছেন, বিগত 17 বছরে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে, সেই জায়গা থেকে 17 বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বের করে নিয়ে আসতে হবে। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নিপুণ রায়চৌধুরী বলেন, আইন প্রয়োগ করে কেবল মাদকের বিস্তার রোধ করা সম্ভব না, প্রয়োজন সমাজের প্রতিটি স্তর থেকে সোচ্চার ও সচেতন হওয়া। সবার দায়িত্ব আছে মাদক রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে শুধুমাত্র সচেতনতা বাড়ালেই হবে না, তরুণ বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকার প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে, খেলাধুলায় মনোযোগী হলে যুব সমাজের হতাশাগ্রস্ত হওয়ার প্রবণতা কমে যাবে। জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে জেলা পরিষদের মাধ্যমে জেলার 112টি মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় 1,48,40,000 টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। সবার আগে বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা আজ আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আরপিএটিসি খুলনায় অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় রাষ্ট্রীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান

0: জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তোলা এবং দায়িত্বশীল ও সেবামুখী সরকারি কর্মসংস্কৃতি ও আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশপ্রেম, সততা, পেশাগত নৈতিকতা, সুশাসন, জবাবদিহিতা এবং নাগরিক কেন্দ্রিক সেবা প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনসেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। আরপিইউটিসির উপপরিচালক খাতুনে জান্নাতের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনলাইন লিঙ্গভিত্তিক সহিংসতা, সাইবার নিরাপত্তা, সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিতকরণ বিষয়ক এক সভা আজ বাগেরহাটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সাইবার বুলিং, নারী নির্যাতন, লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সাইবার জগতে নিরাপদ থাকার জন্য সকলকে সচেতন থাকা এবং আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু রাসেল এতে প্রধান অতিথি ছিলেন। জেলা লিগাল এইড কর্মকর্তা ও সহকারী জজ আসমা আক্তার বিথি এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক মঈনুল ইসলাম এতে বিশেষ অতিথি ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন পুকুরে আজ দেশীয় প্রজাতির ট্যাংরা ও শিংমাছের পোনা অবমুক্ত করা হয়। সংসদ সদস্য আমির রেজাজ খান প্রধান অতিথি হিসেবে এসব মাছের পোনা অবমুক্ত করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী, রেজিস্ট্রার প্রফেসর ডক্টর এস এম মাহবুবুর রহমান, এফএমএটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সংশ্লিষ্ট প্রকল্পের মুখ্য গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম সরওয়ার সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। সাতক্ষীরা আশাসনী উপজেলা পরিষদ মিলনায়তনে আজ উপজেলার 25 জন দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের মধ্যে 2,50,000 টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। সংসদ সদস্য হাফিজ মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথি হিসাবে এসব চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে আজ 26 জন এতিম শিশুর হাতে 3 মাসের খাদ্য সামগ্রী, হাইজিন প্যাক, শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, পোশাক ও মৌসুমী ফল বিতরণ করা হয়। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর খুলনা জেলা প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেককে 30 কেজি করে চাল, 6 লিটার সয়াবিন তেল, 3 কেজি মুসুর ডাল, 3 কেজি চিনি, 1.5 কেজি মিল্ক পাউডার, 3 জার হরলিক্স, 3 প্যাকেট নুডলস, 1.5 কেজি বাদাম, 3 জার বিস্কিট, 6 কেজি মৌসুমী ফল এবং 3 বক্স চকলেট দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই বৃষ্টিতে তবু সময় আমরা চলে আসতে পারছি।
3: ওই মাস্টার ভাই ছাতা লই আইছি। বৃষ্টি তো হইবই ভাই।
4: শ্রাবণ মাস
5: বৃষ্টি হইবই।
4: বৃষ্টি হইবই। বৃষ্টি তো হবেই। এবং এটা তো আমাদের জমির জন্য, বিশেষ করে আমাদের কৃষক ভাইদের জন্য যে কত বড় একটা বড় নিয়ামত।
3: আলান পালানের চেহারাই বদলাইছে
5: ভাই, মুশকিলও আছে নিয়ামতের সঙ্গে। তো এই যে মাঠের যে ফসল টসল করতেছি কেমন জানি
4: রোজই বলতেছি যে বিশেষ করে গবাদি পশু হাঁস মুরগিকে যথাসম্ভব উঁচু স্থানে রাখা, শুকনো জায়গায় রাখা, বা মাছা বা বেড়া দিয়ে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। এটা বলছি আমরা প্রায়ই,
3: পুকুর পার গের দিতেই বো,
4: পুকুর বা জলাশয়ের পাড় ভেঙে গেলে দ্রুত মেরামত করতে হবে, ভাঙা অংশ জাল বা বানা দিয়ে ঘিরে ফেলতে হবে। আর এই যে অতিরিক্ত পানিটা যেটা জমতেছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে বন্যার পানির সাথে বাইরে থেকে ভেসে আসা অনাকাঙ্ক্ষিত মাছ পুকুরে প্রবেশ করলে তা ধরে ফেলতে হবে। হ্যাঁ, আর বন্যার পানি নেমে গেলে স্থানীয় মৎস্য অফিসের পরামর্শ অনুযায়ী পুকুরে পরিমাণ মতো চুন এবং লবণ প্রয়োগ করতে হবে। আচ্ছা, জানিয়ে রাখি মাছের কথাই যখন বললাম, আগামীকাল কিন্তু আমাদের
3: ফোন-ইন
4: অনুষ্ঠানে কালকে 7:05 আমাদের এই আসরেই এই জাতীয় অনুষ্ঠানে পুকুরে মাছ ছাড়ার পর চাষি ভাইদের করণীয় এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন ঢাকার উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। তো শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে আপনার যদি কোনো জানার থাকে, কোনো কিছু সমস্যা থাকে বা যে সমাধানের জন্য, আপনি 0244-813-268-7-0 এবং 0244-813-277-79 নম্বর পর্যন্ত নম্বরে আপনি প্রশ্ন করতে পারেন। আমি আবারও বলছি, প্রশ্ন করার জন্য 0244-813-268-7-0 পর্যন্ত এবং 0244-813-277-79 নম্বর পর্যন্ত নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারেন। পরে অবশ্য আসরের চলতি অবস্থা বা একসময় আবারও হয়তো বলবো, এই ঘোষণাটি দেব এবং টেলিফোন নম্বরগুলোও বলবো, যারা হয়তো ভালো করে লিখতে পারেনি তখন তারা লিখে নেবেন। তো আমরা চলো এবার শুরু করে দিই। ওই যে পেঁয়াজ তো এনেছে ওই বৃষ্টির মধ্যে একটু খাওয়ার জন্যে, মুড়ি দিয়ে পেঁয়াজ ভালোই লাগছে খাবো। তবে তার আগে আছে শুনে নি, বাংলাদেশে পেঁয়াজ চাষের সম্ভাবনা আমাদের কিন্তু অনেকেই মনে হচ্ছে যে পেঁয়াজ বোধ হয় আমাদের আমদানি করতে হয়, বা কোন জায়গা থেকে যদি আমাদের পেঁয়াজ না আসে আমরা বুঝি অচল হয়ে যাব। আসলে যে এটা ঠিক না, এইটার জন্যই দেখো আজকে আমাদের আসরে এসেছেন তোমাদের খুবই প্রিয় ভাই, আমাদের বাংলাদেশে পেঁয়াজের সম্ভাবনা নিয়ে তিনি বলবেন, কৃষিবিদ স্বদেশ কুমার পাল, তিনি প্রধান কৃষি তত্ত্ববিদ খামারবাড়ি। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। দাদা কেমন আছেন?
6: আছি ভালো, আছি, আপনারা ভালো আছেন?
4: আপনি এই বিষয়টা নিয়ে একটু বলেন
3: আমাকে। আমি মাস্টার ভাই, আমি প্রথমে দাদার কাছে একটা বিষয় জানার
4: আছে। মহিলা প্রথম, ঠিক আছে।
3: আচ্ছা মেহমান ভাই, এই যে আমাদের দেশে পেঁয়াজের চাষের বর্তমান পরিস্থিতি কি, আর এই চাষের সম্ভাবনা সম্পর্কে আমাকে একটু বুঝায়। কি
6: রকম জায়গা? আপনি একটা ভালো প্রশ্ন করছেন। তা পেঁয়াজ তো আমাদের একটা উচ্চমানের পুষ্টিগুণ সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল।
4: জি জি।
6: আর বাংলাদেশে বার্ষিক যে পেঁয়াজের মোট চাহিদা সেটা প্রায় 35 লাখ মেট্রিক টনের মতো।
4: আচ্ছা।
6: এবং দেশে মোট যে পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয় সেটা 23-24 লাখ মেট্রিক টন। আর আমাদের দেশে যে পেঁয়াজটা উৎপন্ন হচ্ছে এটা কিন্তু বেশিরভাগ
4: 10 লাখের একটা ঘাটতি থাকে।
6: হ্যাঁ, একটু কিছু ঘাটতি থাকে। এবং এই যে পেঁয়াজটা উৎপাদিত হচ্ছে এটা কিন্তু বেশিরভাগই উৎপন্ন হচ্ছে শীতকালে।
4: আচ্ছা
6: আচ্ছা। এবং বর্তমানে কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে উত্তরাঞ্চলে যে যমুনা তিস্তা ব্রহ্মপুত্রের যে চর জেগে উঠছে সেখানে কিন্তু আমাদের পেঁয়াজ চাষটা সম্প্রসারিত হচ্ছে। হ্যাঁ, এবং বর্তমানে শীতকালে যে পেঁয়াজ যে চাষটা হচ্ছে সেটা জমির পরিমাণ প্রায় 2.8 লাখ হেক্টর। এবং শীতকালে আমরা কিন্তু জমির পরিমাণ বাড়িয়ে যে পেঁয়াজের যে ঘাটতিটা পূরণ করবো এটা কিন্তু অনেকটা অসম্ভব। কেন অসম্ভব? কারণ শীতকালে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়, যেমন ডাল ফসল, তেল ফসল, সবজি তো আছেই, আর অনেক অনেক ফসল চাষ হয়। তা আমাদেরকে এই যে পেঁয়াজের ঘাটতি কমানোর জন্য ব্যাটার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যেমন শীতকালে আমাদেরকে এই পেঁয়াজের উৎপাদনটা তো বাড়াতেই হবে, এর পাশাপাশি গ্রীষ্মকাল অর্থাৎ খরিফ ওয়ান এবং খরিফ টু যে মৌসুমে এখানে আমাদের পেঁয়াজের চাষাবাদের আওতায় জমির পরিমাণ বৃদ্ধি করতে হবে। এবং এটা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, আধুনিক প্রযুক্তি এবং এখানে আধুনিক জাত ব্যবহার করতে হবে, আধুনিক যে চাষ পদ্ধতি আছে সেটা অনুসরণ করে আমাদেরকে চাষ করতে হবে। তাহলে আমরা যে আমরা বছরের যে পেঁয়াজের যে আমাদের চাহিদা সেটা কিন্তু আমরা স্বয়ং সম্পূর্ণ পথে অর্জন করতে পারবো।
5: গ্রীষ্মকালে যে পেঁয়াজ চাষের জন্য উপযোগী জমি জাত চাষ করার নিয়ম সম্পর্কে যদি।
6: আচ্ছা, গ্রীষ্মকালে কিন্তু একটা সমস্যা যে জমি নির্বাচনটা বেটা। তা এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করার জন্য যে পানি মোটে দাঁড়িয়ে থাকবে না এমন জমি নির্বাচন করতে হবে, কারণ পেঁয়াজ কিন্তু পানি দাঁড়ানো মোটেই সহ্য করতে পারে না, এবং অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয় তাহলে পেঁয়াজের যে চারা অথবা যে কন্দ, অর্থাৎ যে আমরা যে ছোট পেঁয়াজটা ব্যবহার করি, এটা কিন্তু পচে যেতে পারে। এই জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য আমি আবারও বলছি, জমি হতে হবে উচ্চ এবং মধ্যম উঁচু, এবং মাটিটা সব থেকে ভালো হবে যে পানি নিষ্কাশনের সুবিধা আছে এমন বেলে দোয়াশ থেকে দোয়াশ মাটি। তাহলে কি হলো, জমি উচ্চ এবং মধ্যম উঁচু হতে হবে, আর মাটিটা হতে হবে বেলে দোয়াশ থেকে দোয়াশ মাটি,
5: পানি যেন কোনোভাবেই থামতে না পারে।
3: মেমন ভাই, এই যে আমি আমার একটুকুন পেঁয়াজের চারা কেমনে তৈরি করুম?
6: পেঁয়াজের চারা, পেঁয়াজের চারাটা তৈরি করা কিন্তু একটু কঠিন, কারণ কি যে গ্রীষ্মকালীন চারা তৈরি করা বেশ ঝুঁকিপূর্ণ কিন্তু রয়েছে, কারণ গ্রীষ্মকালে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি হয়ই না। মাটিতে যদি বেশি রস থাকে বা রস না থাকে, এই দুটোই কিন্তু পেঁয়াজের চারার জন্য ক্ষতিকর। তাই বীজতলার উপর নৌকার যে ছয়ের মতন করে রোদ, বৃষ্টি এবং পোকামাকড় প্রতিরোধী নাইলন পদ্মা ছাউনিযুক্ত উঁচু বীজতলা তৈরি করতে
4: হবে।
6: আরেকটা ব্যাপার কিন্তু, রোদের সময় এই যে পলিথিনটা খুলি ফেলাই দিবে, আর যদি আমরা বাণিজ্যিকভাবে চারা তৈরি করতে চাই সেখানে কিন্তু আমরা পলিশেড তৈরি করতে পারি, এক জায়গায় অনেক চারা তৈরি করবো, চারা তৈরি বেচতে পারবো বা নিজেরা চাষ করতে পারবো। আর এই যে পলিশেডটা তৈরি করা কিন্তু যে খুব একটা বেশি খরচ তাও কিন্তু না।
3: আচ্ছা মেহমান ভাই, এই যে গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষের কথা কইলেন, সম্ভাবনা কেমন সেই সম্পর্কে একটু বুঝাই কর।
6: গ্রীষ্মকালে, হ্যাঁ আচ্ছা, আমাদের দেশে মোট আয়তনে প্রায় 1/10 জমি প্রায় পাহাড়ি এলাকায়, এবং পাহাড়ি এলাকায় মোট জমির প্রায় 6% জমিটা সমতল, আর পাহাড়ি এলাকায় সমতল জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের আওতায় জমির পরিমাণ বাড়ানো কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে, কারণ পাহাড়ি এলাকায় জমিটা উঁচু, এই কারণে যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় সে পানিটা কিন্তু দ্রুত চুইয়ে নিচে চলে যায়, ফলে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও পাহাড়ি যে পেঁয়াজের চারা বা কন্দ পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর পাহাড়ি এলাকায় সীমিত আকারে কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ শুরু হয়েছে, এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণে পাহাড়ি এলাকায় সরকারিভাবে কিন্তু বিভিন্ন পদক্ষেপও নেওয়া হচ্ছে, অর্থাৎ পাহাড়ি এলাকায় আমাদের দিন দিন পেঁয়াজের চাষ বাড়তেই থাকবে।
5: আচ্ছা মেমন ভাই, এই যে অন্যান্য ফসলের সাথে যে যদি গ্রীষ্মকালীন
6: পেঁয়াজের চাষ, এটা একটা ভালো কথা বলছেন, কারণ কি দেখেন আমাদের দেশে যে আখটা চাষ করা হয়,
5: আচ্ছা
6: এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফসল, এবং আখ রোপণ করা থেকে যদি আমরা কাটা পর্যন্ত প্রায় 12-14 সময় লেগে যায়। এই সময় আখের সাথে আমরা আন্তঃ ফসল হিসাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে পারি, এবং বাংলাদেশে প্রায় 5.5 লাখ হেক্টর জমিতে প্রায় আখ চাষ করা হয়, এবং আখটা সাধারণত অক্টোবর নভেম্বর মাসে নালা করে 1 বা 2 সারিতে রোপণ করা হয়, আর রোপণ পরবর্তীতে প্রায় 4 মাস অর্থাৎ জানুয়ারি এবং এপ্রিল মাস পর্যন্ত আখেরটা অঙ্কুরোদ্গম হয়, এবং এই সময় কিন্তু এই যে 4-5 মাস আখের যে দৈহিক বৃদ্ধিটা এটা কিন্তু খুব ধীরগতিতে হয়। তা এই সময় আমরা 1 বা 2 সারি আখের মাঝের যে ফাঁকা জায়গায় সেখানে কিন্তু আমরা আন্তঃ ফসল হিসাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে পারি। আচ্ছা এখানে কিন্তু একটা কথা আছে, শুধু আখ না,
4: এছাড়া
6: আমরা গ্রীষ্মকালীন মুখী কচু চাষ করতেছি, যেটা এখন কিন্তু বাজারে এসে গেছে, আদা চাষ করতেছি, হলুদ চাষ করতেছি, ভুট্টা চাষ করতেছি, এবং গ্রীষ্মকালীন যে মরিচটা এটাও কিন্তু এর সাথে আমরা সমতল ভূমি এবং বসত বাড়ির যে প্রতি জায়গা আছে সেখানে সাথী ফসল বা আন্তঃ ফসল হিসাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে পারি। আর একটা কিন্তু আমাদের সুযোগ রয়েছে, যেমন বসত বাড়ি আশেপাশে অনেক উঁচু জায়গা থাকে, তাই না, সেখানে যদি আমরা 5 মিটার বা 2 মিটার অর্থাৎ 8-10 হাত যদি আমাদের একটা লম্বা এবং 4 হাত চড়া একটা জায়গা থাকে, সেখানে আমরা সারা বছর যে বাড়ি পেঁয়াজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বাড়ি পেঁয়াজ, এটা কিন্তু আমরা সারা বছর চাষ করতে পারি, এবং 4-5 সদস্যের ভিতরে একটা ফ্যামিলিকে এই এই জমিতে পেঁয়াজ চাষ করি আমরা
3: 12 মাসে খেতে
6: পারি, বিক্রিও করতে পারি,
4: বছরের পেঁয়াজটা উঠে আসবে,
3: মেমন ভাই।
6: এমন কি শুনে আরেকটা সুযোগ যদি আমরা ছাদেও কিন্তু করতে পারি,
4: ছাদেও করতে পারি
3: ভাই। এই যে পেঁয়াজ উঠানোর পরে যাতে নষ্ট না হয় এটা নিয়ে কি করণ যায়?
6: একটা ভালো কথা বলছেন, কিন্তু কারণ কি পেঁয়াজের কিন্তু অনেকটা অংশ কিন্তু নষ্ট হয়ে যায়, সেটা প্রায় 20-30% মতো হতে পারে। তো পেঁয়াজ পচে যাওয়া রোধ করার জন্য বর্তমান কিন্তু যেখানে পেঁয়াজ চাষ বেশি হচ্ছে সেখানে কিন্তু সরকারি ভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে,
4: কি বলেন,
6: একটা এয়ার ফ্লো মেশিন বসানো হচ্ছে, এবং এই মেশিনের সাহায্যে যদি আমরা পেঁয়াজ সংরক্ষণ করি তাহলে প্রায় 8-9 মাস পর্যন্ত পেঁয়াজটা বেশ তাজা থাকবে। পেঁয়াজটা আমরা ওখানে রাখলাম, ওখান থেকে বের করে বিক্রি করলাম এবং সেটা কৃষকের বাড়িতে থাকবে। আর এর ফলও মেশিনের আওতায় সংরক্ষণ করা হলে পচনটাও কিন্তু কমবে এবং ওজনটাও কিন্তু খুব একটা বেশি কমে না, 7-8% এরকম ওজন কমে যায়। তার মানে কি, এটি কিন্তু খুব লাভজনক। এবং বর্তমান সরকার যেখানে পেঁয়াজ খুব বেশি উৎপন্ন হয় সেই সব এলাকায়, অর্থাৎ পেঁয়াজ উৎপাদিত অধ্যুষিত এলাকায় এই মেশিন গুলো সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ আমরা আশা করতে পারি আগামী অল্প দিনের ভিতরে 2-1 বছরের ভিতরে আমরা পেঁয়াজে বেশ
4: খুব আশাবাদী কথা শোনালেন আমাদের আজকের মেহমান কৃষিবিদ সদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ খামারবাড়ি, তাকে অনেক ধন্যবাদ। আসলে আর একটা বড় কথাই বলেছেন যে আমাদের চারপাশে যে জমিগুলো আছে, পতিত জমি আছে বা অব্যবহৃত জমি আছে, সেগুলোতে এমনকি ছাদেও যাবে, সুতরাং আমাদের কোন জায়গা কিন্তু আমরা ফেলে রাখবো না। তো চলো এই বিষয়ে একটা গান শুনে নি, শিল্পী মোহাম্মদ খাদেমুল ইসলাম টুকু, গীতিকার শিকদার ইসাক ও সুরকার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, গানটা শুনি।
3: আচ্ছা।

0: হ্যাঁ, যতন করলে
1: রতন মেলে।
0: তো ভাবি, ওই যে তুমি জিজ্ঞেস করছিলে যে এই বর্ষায় আমার ফল বাগানের কি
2: যত্ন করা যায়,
1: তো
0: এই সম্পর্কে আজকে বর্ষাকালে ফল বাগানের পরিচর্যা নিয়ে বলবেন কৃষিবিদ মাহবুবা মুনমুন, উপপরিচালক হর্টিকালচারাল উইং খামারবাড়ি। আমরা চলো এটা শুনি মনোযোগ দিয়ে।
2: আচ্ছা শুনি। ফল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার কাছে সমাদৃত। ফল রান্না না করে সরাসরি কাঁচা বা পাকা অবস্থায় খাওয়া যায়, এই জন্য ভিটামিন ও খনিজ লবণ সমূহ আমাদের দেহ দ্রুত গ্রহণ করতে পারে, আর এর মাধ্যমেই আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পুষ্টিবিজ্ঞানীদের মতে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 115 গ্রাম থেকে 120 গ্রাম ফল খাওয়া প্রয়োজন, কিন্তু আমরা গড়ে 40 গ্রাম ফল খেয়ে থাকি। এই যে চাওয়া এবং পাওয়ার মধ্যে ব্যাপক ব্যবধান, এর ফলে দেশের শতকরা 87 জন মানুষ বিভিন্ন পুষ্টির অভাবজনিত রোগে ভুগছে। বেশি করে ফলের উৎপাদন বাড়ানোর মাধ্যমেই আমাদের এই পুষ্টির অভাব দূর করা সম্ভব। আবাদী জমি দিন দিন কমে যাচ্ছে, এই অবস্থায় দেশের ফলের প্রাপ্যতা বৃদ্ধি করতে হলে আমাদের প্রয়োজন আমাদের যে ফল বাগানগুলো রয়েছে সেখানে ভালোভাবে এর পরিচর্যা করা। আমাদের বাণিজ্যিক ফল বাগান বা বসত ভিটায় যে ফল বাগান রয়েছে সেই সকল ফল বাগান যদি আমরা ভালো মতো পরিচর্যা করতে পারি, তাহলে পারিবারিক চাহিদা মিটিয়ে আমরা আরো বেশি ফল উৎপাদন করতে পারব। এর মধ্যে প্রথমেই আমরা জেনে নেই ফল বাগানে চাষ দেয়া বা অন্তঃকর্ষণ এবং আগাছা দমন সম্পর্কে। আঁচড়া বা কোদাল দিয়ে ফল বাগানের চারপাশে যদি কুপিয়ে দেওয়া যায়, তাহলে মাটির অভ্যন্তরে অনায়াসে পানি ও বাতাস চলাচল করতে পারে, আর যার ফলে মাটিতে বসবাসকারী বিভিন্ন ধরনের উপকারী কীট ও জীবাণু এর কার্যকারিতা বৃদ্ধি করতে পারে, ফলে গাছের জন্য খাদ্য উপাদান গ্রহণে সুবিধা হয়। যথাযথভাবে যদি আমরা আঁচড়া দিয়ে দিতে পারি, তাহলে মাটির স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে এবং মাটির পানি ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়। আবার অন্যদিকে আগাছা যে কোনো ফসলেরই মারাত্মক শত্রু, এগুলো ফসলের খাদ্য পানি আলো বাতাস সবকিছুতে ভাগ বসায়, আবার রোগ জীবাণুর আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। এই জন্য ফল বাগানে ভালো ফলন পেতে চাইলে আমাদের বাগান অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্যথায় আগাছাও প্রচুর খাদ্য গ্রহণ করবে এবং তার ফলে ফলের ফলন এবং গুণগত মান কমে যাবে। এরপরে আমাদের যে কাজটি করা দরকার সেটি হলো ফল বাগানে কোনো গাছ যদি মরে গিয়ে থাকে তাহলে সেই শূন্যস্থান পূরণ করা, এবং ফল বাগানের মাটিতে আর্দ্রতা বজায় রাখার জন্য আমাদের করতে হবে মালচিং। কাজে এখন আমরা শুনব কিভাবে আমরা মালচিং করব। জমিতে ফল গাছের চারা রোপণের পর বিভিন্ন কারণে যদি কোনো চারা মারা যেয়ে থাকে, তাহলে একদিকে যেমন জমির অপচয় হয়, অন্যদিকে সময় মতো ভালো ফলনও পাওয়া যায় না। সেই জন্য বাণিজ্যিক ফল বাগানে একই জাতের সমবয়সের একটি গাছ দিয়ে সেই শূন্য স্থানটি পূরণ করতে হবে। আর আমাদের ফল বাগানে যদি আমরা কচুরিপানা বা চিটা ধান, গাছের পাতা বা প্লাস্টিক দিয়েও যদি ঢেকে দেই, যাকে বলা হয় মালচিং, এই মালচিং করার মাধ্যমে মাটির রস সংরক্ষণ করা যায় এবং আগাছা দমনেও এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। এরপরে চলে আসি আমরা ফল বাগানে পানির সেচ, নিষ্কাশন এবং সার ব্যবস্থাপনা সম্পর্কে। ফল গাছের বৃদ্ধি ও ফল ধারণের জন্য পানি অত্যন্ত অত্যাবশ্যক, কিন্তু অগভীরমূলী ফলের বাগানে শুষ্ক মৌসুমে পানি সেচের ব্যবস্থা দেওয়া দরকার। আবার অনেক ফল গাছ আছে যেগুলো জলাবদ্ধতা একেবারেই সহ্য করতে পারে না। বর্ষাকালে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই কারণে পেঁপে কাঁঠাল এই জাতীয় ফলের বাগান থেকে পানি যাতে দ্রুত সরে যেতে পারে সেই ব্যবস্থা করা প্রয়োজন। ভালো ফলন পেতে হলে নিয়মিত ফল গাছে সার দেওয়া প্রয়োজন। আমাদের দেশে কৃষকরা বাগান করার পরে আসলে সেই ফল গাছে খুব একটা সার প্রয়োগ করেন না, যার ফলে দেখা যায় প্রথম কিছুদিন ভালো ফলন হলেও আস্তে আস্তে ফলের ফলন কমে যেতে থাকে। বাড়ন্ত গাছ ও ফলবান গাছে আমাদের বর্ষা মৌসুমের শুরুতে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এবং বৃষ্টির শেষে অর্থাৎ আশ্বিন কার্তিক মাসে একবার করে সার দিতে হবে। সার দেওয়ার সময় যে কাজটি করতে হবে সেটি হলো দুপুর রোদে প্রতিটি গাছের গোড়ায় যতটুকু এলাকায় ছায়া পড়ে প্রচলিত ভাবে ধারণা করা হয় ততটুকু এলাকায় গাছের শেকড় ছড়িয়ে পড়ে। আমরা এই গাছের গোড়ায় অন্তত 30 সেন্টিমিটার আর ফলবান গাছের গোড়ায় 100 সেন্টিমিটার জায়গা বাদ দিয়ে এর চারপাশটা বৃত্তাকারে একটু কুপিয়ে নেব এবং এইখানে আমরা প্রচুর জৈব সার যেমন শুকনা গোবর বা কম্পোস্ট সার এগুলো এবং তার সাথে কিছু ইউরিয়া, টিএসপি, এমওপি এবং বোরন সার আমরা যদি দিতে পারি মাটির সঙ্গে মিশিয়ে তার উপরে কচুরিপানা দিয়ে মালচিং করে দেই তাহলে এই সারটি গাছের জন্য গ্রহণ উপযোগী হয়।
1: তুমি দেখি পোলার কথা একবারও ভাবো না, ওর বয়সী সব পোলাপান বারণ তো। রাজু তো ওগো মতো বাড়তেছে না।
3: আমি কি বাজার সদাই কম করি? তোমার পোলা না খাইলে শরীর বাড়বো কেমনে?
1: তোমার কথা ঠিকই আছে। আচ্ছা এক কাম করো, ডাক্তার দেখাও।
4: ডাক্তার তো রাজুরে দেখতে তোমাদের বাড়িতে এসে হাজির ভাবি।
3: আরে সাব্বির, তুমি কবে আইলা?
4: রাতে এসেছে, এসে মার কাছে রাজুর কথা শুনেছে। তোমরা রাজুরে নিয়া ভীষণ চিন্তায় আছো।
1: ঠিকই শুনছো, সাসির কাছে তো আমি সব কথাই কই।
4: মার কথা শুনে যা বুঝলাম, রাজু ভিটামিন জাতীয় খাবার না খাওয়ার কারণে ওর শরীরের বৃদ্ধি হচ্ছে না।
3: কি ভিটামিন জাতীয় খাবার?
4: হ্যাঁ, ভিটামিন হলো খাদ্যের একটি প্রয়োজনীয় জৈব রাসায়নিক উপাদান যা শরীরের ভেতরে তৈরি হয় না, খাবার থেকে গ্রহণ করতে হয়।
1: কি সাব্বির,
4: অনেকে ধারণা ভালো ভালো খাবার খেলে শরীর বেড়ে ওঠে, শক্তি পাবে।
3: হ, আমরা তো তাই জানি।
4: শোনো, ভিটামিন সমৃদ্ধ খাবার না খেলে শরীরে ভিটামিনের অভাব দেখা দেয়।
1: ভিটামিনের অভাব হইলে কি হয়?
4: ভিটামিনের অভাব হলে রাত কানা, ত্বক খসখসে হওয়া, শিশুদের পা বাঁকা, বড়দের হাড় ক্ষয় হওয়া, ঠোঁটের কোনায় ঘা, রক্তশূন্যতা, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়।
3: আমার তো মনে হয় তোমার কথাই একদম ঠিক। আমাগো রাজু তো এই সব সমস্যাই ভুগতেছে।
1: কোন খাবারের মধ্যে ভিটামিন আছে?
4: ভালো কথা বলেছে ভাবি, একই খাবারের মধ্যে সব ভিটামিন পাওয়া যায় না, সে কারণে সব ধরনের খাবারই খেতে হবে।
1: আমাগো রাজু তো কোনো খাবারই খাইতে চায় না।
4: সে কারণেই রাজু ভিটামিন জনিত সমস্যায় ভুগছে।
3: আচ্ছা অহন কও দেহি, কোন কোন খাবার খাওয়াইলে বেশি বেশি ভিটামিন পাওয়া যাইব?
4: এই ধরো বিভিন্ন রকমের রঙিন শাকসবজি যেমন গাজর, লাল শাক, মিষ্টি কুমড়া, মাছের তেল, ছোলা, বাঁধাকপি, পালং শাক, ফুলকপি, এসবে ভিটামিন বেশি পাওয়া যায়।
1: অথচ আমার পোলা এইসব কিছুই মুখে দেয় না, সারাদিন খালি ঘরেই থাকে।
4: আরে ঘরে থাকলে তো হবে না, সূর্যের আলোয় ভিটামিন ডি আছে, শিশুদের তাই সূর্যের আলোতে ঘুরতে হবে।
3: হ ডাক্তার, তুমি সময় মতো ভিটামিনের কথা কইয়া খুব ভালো করছো।
4: শোনো, এখন থেকে তাজা ফলমূল, ঢেঁকি ছাটা চালের ভাত, দুধ, ডিম, কলিজা আর ওই প্রাণীজ আমিষ আর কি, এই জাতীয় খাবার খাওয়াতে হবে এবং খেলেই তখনই দেখবা যে অনেক সুস্থ হয়ে উঠছে বাচ্চা।
1: ভিটামিন জাতীয় খাবার খামু,
3: রোগ বালাই থেকে রক্ষা পামু।
0: হ্যাঁ, এই কথাটা মনে রেখে আমাদের সকলকে জীবনে চলতে হবে। তো এতক্ষণ আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। আগামীকালকে আমাদের ফোন ইন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। চলো
1: চলো যাই। আচ্ছা।

0: শ্রোতা বন্ধুরা, মিলিয়ে নিন আপনার ঘড়ির সময়। সন্ধ্যে 7:30 অন্ধ্র স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। চতুর্থ পালা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা কজনা। অনুষ্ঠান উপস্থাপনায় লায়লা পারভিন কিয়া, হাসিনা পারভিন, শামিমা নাসরিন, মোহাম্মদ মহসিন মিয়া ও আমি ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও এস এম আল জুবাইর। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ আজকের দুর্বারে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। ঝিলমিলের শুরুতেই শোনাব দেশাত্মবোধক গান, শিল্পী মনির খান, কথা লিখেছেন অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদী খান।

বিশ্বনারী ভাই ও বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচমিশালী গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত। ঝড়ো ঝড়ো বরিশে বাড়িধারা হায়, পথবাসী হায় গতিহীন। শিল্পী অদিতি মহসিন।

এবারে শোনাবো আধুনিক গান। গানটির সুরকার মোহাম্মদ ইসাদ, গীতিকার মোহাম্মদ রবিউল ইসলাম, শিল্পী অপু আমান গেয়েছেন মেঘের সাথে হয় না কথা অনেক দিন এই গানটি।

বীর সেনানী ভাই বোনেরা, দুরবারে আজ আপনারা শুনছেন পাঁচমিশালি গানে অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌস আরা।

সৈনিক ভাই বোনেরা, আপনারা দুর্বার অনুষ্ঠানে শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব বিদ্রোহ ছায়াছবির গান ইমরানের কণ্ঠে।

এবারে শোনাব পল্লীগীতি। গেয়েছেন মৌসুমী আক্তার শ্রাবণী, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার আবু বকর সিদ্দিক।

বিশ্বনারী ভাই বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ছিলবিল। এবারে শোনাব ব্ল্যাক ব্যান্ডের পরিবেশনায় গান, শিল্পী তাহসান।

0: বোনেরা, সময় বলছে, সময়ের হাত ধরে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ ভাগে বিদায় নেব। তার আগে বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। যাবার বেলা শেষ কথাগুলো একবার জানিয়ে যাই। আজকের অনুষ্ঠান উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ মহসিন মিয়া,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: আমি শামীমা নাসরিন
3: এবং হাসিনা পারভিন। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
4: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: ব্ল্যাক ব্যান্ডের গাওয়া এই গানটির সাথে শেষ হল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরোসের করা একমাত্র গোলে 16 বছর পর নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্পেনিশরা। এবারে শুনুন বিশ্বকাপের ফাইনালে কোন খেলোয়াড় কোন পুরস্কার জিতলেন এবং ফাইনাল নিয়ে বাংলাদেশের দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের শিরোপা উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে 2026 ফিফা বিশ্বকাপ। পুরো আসরে দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ফুটবলার। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ফিফা তাদের হাতে তুলে দিয়েছে বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়দের আধিপত্যের পাশাপাশি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও ব্যক্তিগত অর্জনে ছিলেন অনন্য। 2026 বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। মাঝ মাঠে অসাধারণ নিয়ন্ত্রণ, নেতৃত্ব এবং ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট উঠেছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের হাতে। 8 ম্যাচে 10 গোল ও 4 অ্যাসিস্ট করে তিনি টানা দ্বিতীয় বিশ্বকাপে এই সম্মান অর্জন করেন। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতেছেন স্পেনের উনাই সিমন। পুরো আসরে তিনি মাত্র 1টি গোল হজম করেন এবং 8 ম্যাচের 7টিতেই ক্লিন শীট রেখে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের 19 বছর বয়সী ডিফেন্ডার পাও কুবারসি। এদিকে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের মন ভেঙে যায়। তারা জানান,
2: প্রত্যেকটা সাপোর্টার এটাই আমরা আশানুরূপ ছিলাম যে হচ্ছে শেষে হইতো বা কিছু একটা হবে, শেষে হইতো বা কামব্যাক করবে কত ম্যাচগুলোর মতো। স্পেন বরাবরই ভালো খেলেছে, আর্জেন্টিনা প্রতিপক্ষকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, তো শেষ পর্যন্ত গিয়ে এই ফলটা আমরা আশা করি নাই।
1: অন্যদিকে স্পেনের বিশ্বকাপ জয়ে উল্লাস করতে দেখা যায় বাংলাদেশের স্পেনের সমর্থকদের। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত 5 ম্যাচের নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ 31-23 পয়েন্টে সফরকারী নেপাল নারী কাবাডি দলকে পরাজিত করেছে। 5 ম্যাচ সিরিজে বাংলাদেশ 2-1 এগিয়ে রয়েছে। আগামীকাল বিকেল 4টায় একই ভেন্যুতে দুদলের মধ্যে চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে। লর্ডসে গত রাতে অনুষ্ঠিত তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতকে 27 রানে পরাজিত করে 2-1 সিরিজ জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 3 উইকেট হারিয়ে 387 রান করে। জয়ের জন্য 388 রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত 50 ওভারে 7 উইকেটে 360 রান করতে সক্ষম হয়। এদিকে গতরাতে ব্রিজটাউনে চতুর্থ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 1 উইকেটে পরাজিত করেছে নিউজিল্যান্ড। পরে 3-1 সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 188 রান করে। 189 রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড 44 ওভার 1 বলে 9 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দুদলের মধ্যে পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামীকাল দিবাগত রাত 12:30টায় ব্রিজটাউনে অনুষ্ঠিত হবে। নরসিংদীর কৃতি সন্তান এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মেধাবী শিক্ষার্থী ইসা আহমেদ 10ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছে। এবারে চ্যাম্পিয়নশিপে একই আন্তর্জাতিক মঞ্চে বাবা ও ছেলের একসঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ছেলে ইসা আহমেদ প্রতিযোগী হিসেবে কারাতের ম্যাটে স্বর্ণপদক পায় এবং এশিয়ান কারাতে ফেডারেশনের কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় দলে কোচের দায়িত্ব পালন করছেন। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুনকুড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সে কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশে 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ঈর্ষা, দ্বেষ, ক্রোধ, ভয় এসবই জীবনের ধর্ম। জীব মাত্রেই এগুলি অবলম্বন করেই এগিয়ে চলে জীবনের ধারাপাত। এক্ষেত্রে ব্যতিক্রম একটাই, অন্য জীবের যা নেই এবং মানুষের যা আছে সেই দুর্লভ রত্নের নাম চৈতন্য। হ্যাঁ, জীবনকে সুন্দর করতে হলে আমাদের চৈতন্যকে পরিচ্ছন্ন করতে হবে। এজন্য চাই প্রেম, মানুষে মানুষে ভালোবাসা। আসুন হিংসা, দ্বেষ ও ক্রোধকে সংবরণ করে আমরা চারপাশের সবকিছুকে করে তুলি আনন্দময়। এমনই শুভ প্রত্যাশায় অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। প্রিয় শ্রোতা, আমাদের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হল কিশোর কিশোরী। কিশোরীরা আগামী প্রজন্মের ধারক। একজন কিশোরীর সুস্থতার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা। তাই আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত করতে হলে কিশোরীদের বেড়ে ওঠাকে সুস্থ ও নিরাপদ করতে হবে, তাদের জন্য বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে হবে। আজকের কিশোরী আগামী দিনের জননী, তাই তাদের সুস্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতার উপর দেশের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অনেকখানি নির্ভর করে। আসুন তাদের প্রতি অনেক বেশি আন্তরিকতাপূর্ণ আচরণ ও মনোভাব পোষণ করি। প্রিয় বন্ধু, আমাদের প্রথম নিবেদন, গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। এতে থাকবে ছোট পরিবার গঠন, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্ট জনের অভিমত। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসী লিজা।
2: সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গুণীজনের কথা। আজকে গুণীজনের কথা স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেতা সুব্রত চক্রবর্তী। একটা সময় থেকে এই সময়, সময়ের পরিক্রমায় প্রিয় এই শিল্পী, প্রিয় এই অভিনেতা আমাদের মাঝে আছেন সমহিমায়। স্বাগত আপনাকে।
3: স্বাগতম।
2: এই যে অভিনয়ের জগতে যে আপনার পদচারণা, আপনার যে একটা অনেক সময় ধরে এই পথে যাত্রা, তো আপনার মধ্যে কি এই সুপ্ত বাসনাটা ছিল যে আপনি অভিনয় করবেন, নাকি অন্য কিছু ছিল?
3: আমি প্রথমে মূলত একজন খেলোয়াড় ছিলাম।
2: আচ্ছা।
3: আমি খুব ভালো ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আর তার চেয়ে খুব ভালো ব্যাডমিন্টন খেলতাম। কিন্তু হঠাৎ স্কুলে আমাদের বার্ষিক নাটক হবে, সেই বার্ষিক নাটকে আমি একেবারে হঠাৎ করে, মানে ক্লাস শুরু যাচ্ছিলাম হেঁটে, হঠাৎ মনে হলো পাশের রুম থেকে রিহার্সেল হচ্ছে। তো আমি আমার বন্ধু বান্ধবকে বললাম যে পাশে কি হচ্ছে। কয়ে যে আমাদের বার্ষিক নাটক হবে, সেটা রিহার্সেল হচ্ছে, আমি চল তো যাই গিয়ে একটু দেখি। গিয়ে পিছনের বেঞ্চে বসে পড়লাম। স্যার আমাকে বললো, কি রে সারাদিন মাঠে থাকিস, এখন কি মঞ্চ আসতে চাস? আমি কোত্থেকে কিসের তাড়নায় বলে ফেললাম যে হ্যাঁ স্যার, আমি অভিনয় করতে চাই। দাঁড়া, এই সংলাপটা বল, বললাম, এটা বল, বললাম, ওটা বল, বললাম, ওটা বল, বললাম, ঠিক এই সব নানান ধরনের সংলাপ বলতে বলতে দেখা গেল যে ওই নাটকের মূল চরিত্রে আমাকে আমার স্যারেরা আমাকে নির্বাচিত করে ফেললেন। এবং সেই যে আমি রিহার্সেল করতে গিয়ে আমি যে অভিনয়ের প্রতি আমার যে ইচ্ছাটা, যে উৎসাহটা আমি পেলাম, এবং সেটা সেই প্রথম দিনের মতো আমি এখনো আমি আমার মনের মধ্যে বিরাজ করি, আমি সেটা ধরে রেখেছি।
2: সুপ্ত বাসনাটা ভিতরে আগে থেকে ছিল, কিন্তু নাড়া দেওয়ার একটা ব্যাপার,
3: নাড়া দেওয়ার একটা ব্যাপার ছিল। সেটা নাড়া পড়াতে একেবারে এমন ভাবে চলে আসলো যে আমার কাছ থেকে তো আমি যে একজন ভালো খেলোয়াড় ছিলাম, সেটা আস্তে আস্তে আস্তে আমার কাছে একেবারেই গৌণ হয়ে গেল এবং অভিনয়টাই আমার কাছে মুখ্য হয়ে দাঁড়ালো।
2: আপনি তো অসংখ্য সিনেমায় কাজ করেছেন, তো
3: এখনো করে যাচ্ছেন?
2: হ্যাঁ, কাজ করেছেন, করে যাচ্ছেন, ভবিষ্যতে আরো করবেন, আমরা সেই আশাই রাখি। তবে সব কাজগুলো প্রিয়, তার মধ্যে থাকেন আরো বেশি অধিকতর প্রিয় কোন চরিত্র যেগুলো করেছেন?
3: না, আসলে একজন অভিনেতার কাছে তার প্রত্যেকটা চরিত্রই অনেক প্রিয় থাকে, কিন্তু তার চেয়েও আমার মনে হয় যেটা সবচেয়ে থাকে যে তৃপ্তি বোধটা। যতই কাজ করছি, যে বেতারে নাটক করছি, বেতারে অনুষ্ঠান করছি, তারপর মঞ্চে কাজ করছি, তারপর মিডিয়াতে ধারাবাহিক নাটক, এইভাবে নাটক কিংবা ফিল্মে কাজ করছি, কিন্তু কোনোটার মধ্যে এখনো পর্যন্ত তৃপ্তি খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় এটাই, যে তৃপ্তি যখন মনে হয়
2: ফুরিয়ে যাবে তখন শিল্প সত্তাটা থাকবে
3: না। সুতরাং এখনো কাজ করে যাচ্ছি, এরপরে কি আসবে সেই চরিত্রটা যেন ভালোভাবে করতে পারি, তৃপ্তি নিয়ে করতে পারি।
2: এবার একটু যেতে চাই আপনার পরিবারে। আপনাদের তো একদম শুরু থেকেই পুরোটাই হচ্ছে একটা পারিবারিক শৈল্পিক পরিমণ্ডলে বেড়ে ওঠা। আপনি একজন চলচ্চিত্র অভিনেতা এবং আপনার স্ত্রী এক সময়ের জনপ্রিয় এবং সেই জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী দোয়েল, এবং তাদেরই ঘরে যে কন্যা দিঘি, সবাই কিন্তু এই যে একটা অভিনয়ের পরিমণ্ডলের ভিতর থেকে রক্তে ওর অভিনয় মিশে আছে। তো এই যে একটা আবহ, এরকম সুন্দর একটি পরিবেশ পাওয়া, এটাও কয়জনের সৌভাগ্য হয়। এবং সেই পরিক্রমায় দিকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিভাবে,
3: বাংলাদেশে তো অনেক শিল্পী পরিবার আছে, তো আমি মনে করি আমাদের এই পরিবারটা একেবারে শিল্পী পরিবার। আমি যখন চলচ্চিত্রে আসি তার আগেই, আমার আসার আরো দুবছর আগেই দোয়েল চাষী নজরুল ইসলামের চন্দ্রনাথ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছিল। তারপরে আমার সাথে দেখা একটি ছবি করতে গিয়ে, ছবির নামটি ছিল ঘোমটা, সেই ঘোমটা ছবি করতে গিয়েই আমি তাকে ঘোমটা পরিয়ে দিলাম। এবং সেই প্রেম থেকে পরিণয় থেকেই তারপরে একেবারে আমাদের একসাথে চলা, এবং তারই সূত্র ধরেই আমার মনে হয় সেটা আমাদের দিঘির মাঝেও চলে এসছে, যেটা বলে থাকি যে রক্তের মধ্যে অভিনয়। একটু একেবারে আমার পরিশ্রম সেটা চলচ্চিত্র থেকে, দোয়েলের পরিশ্রমের পারিশ্রমিকটা একেবারে চলচ্চিত্র অভিনয় থেকে। সুতরাং এই অভিনয় থেকে গড়াটা একেবারে এই জন্ম নেওয়া, আমার মনে হয় তার মাঝে যে অভিনয়টা থাকবে এটাই মনে হয় স্বাভাবিক।
2: কারণ একেবারে এবং
3: ওকে গর্বে নিয়ে ওর মা কাজ করতে হয়েছে, যে কিছু ছবি ছিল যে না করলেই হবে না, শেষ করে দিতে হয়েছে। সুতরাং সে তো মনে হয় যে পেট থেকেই মনে হচ্ছে ওর মায়ের সংলাপ শুনেছে, হয়তো আমার শুনেছে, কিংবা চারিপাশে অনেক বড় বড় শিল্পীদের সংলাপ শুনেছে, সেই সংলাপ শোনা থেকে মনে হয় তার মধ্যে একটা অভিনয় করার একটা অভিপ্রায় হয়েছে।
2: একদমই তাই, সেজন্যই বলছিলাম যে মানে পৃথিবীতে আসার আগে সে অভিনয় শুরু করেছে, এবং এটা খুবই সৌভাগ্য যে বাবা মা দুজনই এরকম মানে মেধাবী অভিনেতা অভিনেত্রী। এবং সেই সূত্রে অবশ্যই
3: একটা সময় বলতে পারবে যে দিঘি মা দোয়েল মারা গেছে, সে নেই, কিন্তু তার যে কাজগুলি এখনো স্মরণীয় হয়ে আছে। আমিও একদিন পৃথিবী থেকে চলে যাবো, তো দেখা গেল যে ওর মার পরে আমার পরে দিঘি সেটা কন্টিনিউ করে যেতে পারবে, যে একটা যে ওই যে দোয়েলের মেয়ে, এই যে সুব্রতর মেয়ে, তার মধ্যে সেটা থাকবে যে একটা অভিনয়ের মধ্যে তার একটা বিচরণ থাকবে, মানে সহসে আমরা যাচ্ছি না কেউ, ওর মাঝে আমরা বেঁচে থাকতে পারবো।
2: অবশ্যই শুভকামনা। অনেক ভক্ত শ্রোতা অনেকের ভালোবাসা পেয়েছেন, অনেক স্মৃতি নিশ্চয়ই আছে, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু এই মুহূর্তে যদি মনে পড়ে।
3: স্মৃতির মধ্যে বলতে হবে, আমি আমার প্রথম যে ছবিতে অভিনয় করেছিলাম সেটা ছিল 1985 সালে 11 জানুয়ারি মুক্তি পায় সেই ছবিটা, নাম হচ্ছে রায় বিনোদিনী। তো রায় বিনোদিনী ছবিটা করার পরে আমি আরেকটি ছবি শুটিং করার জন্য সাভার যাচ্ছিলাম, তো হঠাৎ এত জোরে বৃষ্টি আসলো, বৃষ্টি আসার পর আমরা একটা একেবারে কুড়ি ঘরের মধ্যে গিয়ে আমরা সবাই আশ্রয় নিলাম। সেখান থেকে হঠাৎ করে এক ভদ্রলোক শুয়ে আছে, সে প্রচন্ড ভাবে অসুস্থ, উঠতেই পারছে না। ভিতর থেকে তার স্ত্রী আমিষা আমাকে এক গ্লাস জল নিয়ে আসলো, আমাকে বললো যে আপনি একটু এই পানিটাতে ফুদিয়া দেন তো। আমি কেন, আমার স্বামী তো অনেক অসুস্থ, সে আজকে অনেক দিন পর্যন্ত উঠতে পারে না, আপনি যদি এই পানিটাতে ফুদিয়া দেন আর সে আপনার পানি পড়া আপনার ফুদিয়া পানিটা যদি আমার স্বামীকে যদি আমি খাওয়াতে পারি, তাহলে আমার বিশ্বাস যে সে সুস্থ হয়ে যাবে। আমি ঠিক এই ভরা বর্ষার মধ্যে আমি ঠিক ঘামছিলাম যে বলে কি, আমি এখানে ফুদিব সে পানি খাওয়ালে কেন। আমি যে চরিত্রটা তো অভিনয় করেছিলাম সে চরিত্রটার নাম ছিল কৃষ্ণ, তখন তাদের ধারণা যে আমি ভগবানই হয়ে গেছি, যে আমার দ্বারাই মনে সেটা সম্ভব। সেই সময় আমার সাথে আমার আনুয়াপাও ছিলেন, আনুয়াপা বললেন যে তুমি উনি যা বলেছে তুমি সেটা শোনো, তুমি তাই করো। আমি একেবারে নিজের অনিচ্ছাতেই আমি সেই গ্লাসটি নিলাম এবং পানির মধ্যে আমি একটা ফুদিয়ে দিলাম। ফুদিয়ে কোন সময়টা তাড়াতাড়ি বৃষ্টিটা কমবে এবং কত তাড়াতাড়ি ওখান থেকে চলে যেতে পারবো সেটা আমি চিন্তা করছিলাম। একটা পর্যায়ে বৃষ্টিটা থামলো, সেখান থেকে চলে গেলাম। ঠিক এক সপ্তাহ পরে যে কাজটা করতে গিয়েছিলাম ছবি, সেই কাজটা কিন্তু সেদিন আমরা শেষ করতে পারিনি, আবার এসছি তারপরে সপ্তাহে। হঠাৎ করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই ভদ্র মহিলা দেখে আবার দৌড়ে আসলো। সেই যে ভদ্রলোক শুয়েছিল সে ভদ্রলোক শুয়ে এখন নেই, সে যে হেঁটে আসছে আমাকে এসে জড়িয়ে ধরলো, বলে যে আপনি আমার বাড়িতে আসেন। আমি এখন তো আমার নদী পার হতে হবে, ওই পারে গিয়ে শুটিং করতে হবে, আমি এখন পারবো না। আপনি মোটেও এখন যেতে পারবেন না, আমি এখন আপনার জন্য মিষ্টি আনবো, সেই মিষ্টি খেয়ে তারপর যেতে হবে, মানে সে সুস্থ হয়ে গেছে। তো আমার সেদিন যা ঘেমেছিলাম আমার তো আমি এখন আরো বেশি ঘামছি যে এটা কি হলো। তো সেই যে স্মৃতিটা কিন্তু আমি এখনো বয়ে বেড়ে বেড়াচ্ছি, যে আসলে ছোটবেলায় অনেকের কাছে শুনতাম কিন্তু এখনো শুনি যে ভক্তিতে মুক্তি। সেই
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বাকি অংশে ফিরব এশার নামাজের আজানের পর। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন, বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে গুণীজনের কথা, আর এখান থেকে সবসময় কিন্তু সচেতনতার কথা, সমসাময়িক যে প্রতিবন্ধকতা এই বিষয়গুলো নিয়েই আমাদের সবসময় আলাপচারিত হয়, সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়, এই বিষয়টা আপনি কেমন
4: জনসংখ্যা জনসংখ্যা এবং পুষ্টিশীল যে জনসংখ্যা এবং পুষ্টিশীলের বাইরে গুণীজনদের নিয়ে একটি অনুষ্ঠান করেছে, আসলে সত্যি সেটা তাদের ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না। তারা আমি না, যারাই আমাদের এখানে গুণীজনরা আছেন তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আমার মনে হয় আমি এই অনুষ্ঠানের জন্য, যে এই অনুষ্ঠানের যারা প্রযোজক নেপথ্যে আছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
3: অনেক ধন্যবাদ। আপনারা গুণীজনেরা যখন একটি এই যে সমসাময়িক বিষয়গুলো, যেই বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পৃক্ত, যেগুলো আমাদের শ্রোতা যারা আছেন, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, তাদের খুব জানবার দরকার, জীবনে প্রয়োগ করা দরকার, যখন আপনারা প্রিয় মানুষেরা বলেন, ওই যে সেই ফুয়ের মতো যখন কিছু একটা আপনারা বলেন তখন সেটা ওনারা বিশ্বাস করে নেন এবং ওনাদের জীবনে সেটা অপরিহার্য করে নেন। এই জন্যই আমাদের এই আয়োজন। তো এখান থেকে কিছু কথা শুনেও তারা যদি তাদের জীবনে প্রয়োগ করে। অনেক ধন্যবাদ আপনাকে।
5: এই দেশ প্রকৃতির দেশ, প্রকৃতির দান, তাই প্রকৃতির সাথেই মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। সুখী জীবনের প্রয়োজন নিরাপদ পরিবেশ, আর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে পরিবার ছোট রাখতে হবে, পরিকল্পিত পরিবার গড়তে হবে। প্রিয় বন্ধুরা, এবারের নিবেদন জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী মোহাম্মদ মনির হোসেন ও সেজুতি আশরাফি নদী। কথা লিখেছেন জোবায়েদ হোসেন পলাশ, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। যেসব স্থানে এডিস মশার ডিম পারে সেসব স্থানে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, ফ্রিজের নিচের ট্রে, ড্রাম ইত্যাদি স্থানে পানি জমতে দেওয়া যাবে না। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। এমনই আহ্বানে জানিয়ে দিয়ে আজকের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম। ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্য ভাণ্ডার গড়ার উপর প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ। আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বললেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী 2-3 দিনে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অ্যান্ডি বার্নাম। এবং 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবলে শিরোপা ঘরে তুলল স্পেন। গোল্ডেন বল জয় করলেন ড্রুত্রি, গোল্ডেন বুট পেলেন এমবাপ্পে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকার ভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশের সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। সাক্ষাৎকালে ILO মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো জানান, তার সংস্থা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। ILO মহাপরিচালক আরও বলেন, শ্রম খাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে। তিনি আজ বিজেপি সদর দপ্তর পিলখানায় বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় ও দরবার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেন।
2: মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে। তখনকার সময়ে সেখানে কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমরা যখন জানতে পেরেছি আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে, তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে।
0: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। আজ রাজধানীতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ এ বিমস্টেকের তিন দশক যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি জানান, ভারত সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের একটি কপিও পাঠানো হয়েছে। প্রবাসীদের ভোগান্তি কমাতে ও তাদের নানা সুবিধা দিতে আগামী মাসে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। বিভিন্ন দূতাবাসের জরুরি সেবা পেতে অগ্রাধিকার, বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি কমানো, রেমিটেন্স বা আয় পাঠানো সহজ ও নিরাপদ হবে এতে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত। দক্ষ জনশক্তি তৈরি করা এবং ইউরোপ সহ নতুন শ্রমবাজার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক বিশেষ সভায় আগামী আগস্ট মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্ত হয়। কিভাবে কাজ করবে এই কার্ড সেটিও জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
4: কার্ড যাদের আছে তাদের যেন ফার্স্ট ট্র্যাক বেস তাদেরকে সার্ভিস দেওয়া হয়, সেই সুযোগ সুবিধাটা তারা পাবে। এয়ারপোর্টে ইমিগ্রেশনের ক্ষেত্রে এবং আমাদের বিভিন্ন দূতাবাসে কনসুলার সেবা নেওয়ার ক্ষেত্রেও তারা একটা অগ্রাধিকার পাবে। পাশাপাশি দেশের বাইরে থেকে যারা দেশে ইনভেস্ট করতে চায় এবং যারা দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে তাদেরও একটা বাড়তি সুযোগ সুবিধা থাকবে।
3: বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন, কম খরচে কর্মসংস্থান এবং প্রবাসীদের আর্থসামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা সহ থাকবে ১০টি বিশেষ সুবিধা। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রকৃত উপকারভোগীরা।
5: আমাদের প্রবাসী কার্ডটা তাড়াতাড়ি চালু হোক, আর পাসপোর্টে যে সমস্যাটা আছে সমস্যাটা যাতে অতি তাড়াতাড়ি আমাদের সমাধান হয়, এটাই আমাদের চাওয়া। আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই।
6: দেশের প্রধান চালিকা শক্তি হল আমাদের দেশের প্রবাসীরা। আমরা চাই প্রবাসীরা যেন তাদের সম্মান এবং অধিকার সম্পূর্ণটা পায়।
3: আগামী ডিসেম্বরের পরে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে পারে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
4: সরকার চেষ্টা করছে যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এতদিন ধরে যে বিতর্ক বা যে প্রশ্নগুলো আসছে সেটা যেন আমাদের সময় না তৈরি হয়।
3: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা। আজ ২০শে জুলাই ২০২৪ সালের আজকের এই দিনে দেশজুড়ে কারফিউ জারি করা হয়, মোতায়েন করা হয় সেনাবাহিনী। এদিন যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে ছিল সংঘর্ষের মূল পয়েন্ট। মোহাম্মদপুরেও সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। আরো শুনুন প্রতিবেদনে।
7: ২০২৪ জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর মধ্যে ২০শে জুলাই অন্যতম স্মরণীয় একটি দিন। আগের দিন ১৯শে জুলাই অর্ধশতাধিক ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনায় রাজধানীসহ সারা দেশ ক্ষোভে উত্তাল হয়ে ওঠে। টানা দুই দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ২০শে জুলাই রাজধানীতে অন্তত ২৫ জন সহ সারা দেশে তৎকালীন স্বৈরাচার সরকারের মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলীয় ক্যাডারদের নির্বিচার গুলি ও হামলায় প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ, আহত হন শত শত ছাত্র জনতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তৎকালীন সরকারের নির্দেশেই শিক্ষার্থীদের ওপর সে সময় টার্গেট করে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়েছিল রাষ্ট্রীয় বাহিনী, যা ছিল নৃশংসতার চূড়ান্ত নজির।
8: এই গুলিগুলি যে করা হয়েছিল একেবারে মেরে ফেলার উদ্দেশ্যে করা হয়েছিল। তাই সাধারণত যেটা ব্রিটিশ আমাদের অভিজ্ঞতা ছিল পরে পাকিস্তান আমাদের ছিল, যে ম্যাজিস্ট্রেটের অর্ডারে যদি কোনো আন্দোলন দমন করার সময় গুলি করতে হয় সেটা ওই হাঁটুর নিচে করতে হয় যাতে সে মারা না যায়। কিন্তু এই আন্দোলনের সময় 3,500,000 রাউন্ড গুলি ব্যবহার হয়েছে এই 3 সপ্তাহে, ঢাকাতেই হয়েছে 95,000 রাউন্ড।
7: আন্দোলন দমাতে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। আন্দোলনে দিশেহারা আওয়ামী লীগ সরকার 20 জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে। 21 ও 22 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ 21 জুলাই থেকে সারা দেশে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। এদিন ঢাকায় অন্তত 25 জন, সাভারে 4 জন, গাজীপুরে 2 জন এবং নরসিংদীতে 2 জন সহ সারা দেশে প্রায় অর্ধশত ছাত্র জনতা নিহত হয়। শুক্রবার দিবাগত রাত 2:30 দিকে রাজধানীর খিলগাঁও থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে মানুষের মাঝে একদিকে উৎকণ্ঠা ও ক্ষোভ বাড়তে থাকে, তবে ভয় ভীতি উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের ব্যাপারে ছিল অনড়।
9: 56% কোটার বিপক্ষে যে ছাত্রদের অবস্থান, এটা কোনো সময় সরকার বিরোধী ছিল না, সরকারের পক্ষ থেকে আমাদের শুধু একটা দাবি ছিল।
7: বিশে জুলাই রাজধানীর যাত্রাবাড়ি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, উত্তরা, মেরুলবাড্ডা ও মিরপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এদিন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদ সহ বিএনপি জামাতের প্রায় 70 জন নেতাকে গ্রেপ্তার করা হয়। কারফিউ জারির কারণে রাজধানীর প্রধান বিপণী বিতান ও প্রধান সড়কের পাশের দোকানপাটও বন্ধ ছিল। সড়কে মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। বিশে জুলাই গভীর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 3 সমন্বয়কের সঙ্গে বৈঠক করেন সরকারের মন্ত্রীরা। এ সময় তারা সরকারের কাছে 8 দফা দাবি উত্থাপনের পাশাপাশি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাখড়া, উত্তরা, রামপুরা, বনশ্রী ও বাড্ডা এলাকা এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছে আসফিয়া তাসলিম। সুরমা, কুশিয়ারা এবং সোমেশ্বরী নদীর পানি 4 স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 3 দিন সুরমা, কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় জানানো হয়, এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে অথবা চলমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। এতে বলা হয়, দেশের উত্তর পূর্বাঞ্চল ছাড়াও উত্তরে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 2 দিন এসব নদীর কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানায়, গত 24 ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহের শাড়িগোয়াইন, জাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি বেড়েছে এবং আগামী 2 দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সরকার দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা, ভূমিধ্বস, পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। আজ তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে না। নতুন করে কোনো ভূমিধ্বস কিংবা পাহাড় ধসেরও খবর পাওয়া যায়নি। বেশিরভাগ এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে, তবে এখনও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি। মানুষ আশ্রয়কেন্দ্র থেকে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে আঞ্চলিক তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জেলায় মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত বৃদ্ধির ফলে সুরমা, কুশিয়ারা, শাড়িগোয়াইন ও পিয়াইন নদীর পানি বাড়তে শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দেশে হামের উপসর্গ নিয়ে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় 5 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1,069টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হাল লাগাত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনা নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে কারাগারে যাওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে আবার গ্রেফতার করেছে পুলিশ। আজ রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেফতারের পর আদালতে পেশ করা হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর অ্যান্ডি বার্নাম 10 নম্বর ডাউনিং স্ট্রিটে তার প্রথম ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন, দেশের জন্য একটি 10 বছর মেয়াদী পরিকল্পনা পেশ করবেন তিনি। বার্নাম আরও বলেন, তার মেয়াদে ব্রিটেনের যুগান্তকারী পরিবর্তন হবে। তিনি গৃহহীনতা দূর করার এবং আরও আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেন। সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও দায়িত্ব গ্রহণে 2 বছরে মাথায় পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হন বার্নাম। ভারতের রাজধানী নতুন দিল্লি অভিমুখে 10,000-এর বেশি বিক্ষুব্ধ তরুণের প্রতিবাদ সমাবেশে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও বেধড়ক লাঠিচার্জ করেছে দেশটির পুলিশ। পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগে অবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তরুণ নেতৃত্বাধীন ককরোচ আন্দোলনের উদ্যোগে এটি এযাবৎকালের সর্ববৃহৎ বিক্ষোভ। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলে 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এবারে শুনুন বিশ্বকাপের ফাইনালে কোন খেলোয়াড় কোন পুরস্কার জিতলেন এবং ফাইনাল নিয়ে বাংলাদেশি দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের শিরোপা উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে 2026 ফিফা বিশ্বকাপ। পুরো আসরে দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ফুটবলার। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ফিফা তাদের হাতে তুলে দিয়েছে বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়দের আধিপত্যের পাশাপাশি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও ব্যক্তিগত অর্জনে ছিলেন অনন্য। 2026 বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। মাঝ মাঠে অসাধারণ নিয়ন্ত্রণ, নেতৃত্ব এবং ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট উঠেছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের হাতে। 8 ম্যাচে 10 গোল ও 4 অ্যাসিস্ট করে তিনি টানা দ্বিতীয় বিশ্বকাপে এই সম্মান অর্জন করেন। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতেছেন স্পেনের উনাই সিমন। পুরো আসরে তিনি মাত্র একটি গোল হজম করেন এবং 8 ম্যাচের 7টিতেই ক্লিন শীট রেখে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের 19 বছর বয়সী ডিফেন্ডার পাও কুবারসি। এদিকে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের মন ভেঙে যায়। তারা জানান,
2: প্রত্যেকটা সাপোর্টার এটাই আমরা আশানুরূপ ছিলাম যে হচ্ছে শেষে হইতো বা কিছু একটা হবে, শেষে হইতো বা কামব্যাক করবে কত ম্যাচগুলোর মতো। স্পেন বরাবরই ভালো খেলেছে, আর্জেন্টিনা প্রতিপক্ষকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, তো শেষ পর্যন্ত গিয়ে এই ফলটা আমরা আশা করি নাই।
1: অন্যদিকে স্পেনের বিশ্বকাপ জয়ে উল্লাস করতে দেখা যায় বাংলাদেশের স্পেনের সমর্থকদের। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে বুধবার বেলা 11টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্য ভান্ডার গড়ার উপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ। আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বললেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী 2-3 দিনে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অ্যান্ডি বার্নাম। এবং 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবলের শিরোপা ঘরে তুলল স্পেন। গোল্ডেন বল জয় করলেন রুদ্রি, গোল্ডেন বুট পেলেন এমবাপ্পে। খবর শেষ হলো।
3: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি কনুজ শিকদার। দারুণ রোমাঞ্চকর নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হল 39 দিনের দুনিয়া কাঁপানো সেরা উৎসব ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর। 48 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ দর্শকদের উপহার দিয়েছে অসংখ্য আলোচিত ঘটনা। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গতরাতে আসরের পর্দা নেমেছে স্পেনের জয় দিয়ে। রাত একটায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে একমাত্র গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়ে স্পেন। নির্ধারিত 90 মিনিটে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। সেই অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই স্পেনের ফরওয়ার্ড ফেরান তোরেস আর্জেন্টিনার রক্ষণভাগ ভেদ করে একমাত্র গোলটি করেন। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং স্পেনকে এনে দেয় দ্বিতীয় বিশ্বকাপ ফুটবলের শিরোপা। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। আর্জেন্টিনা তাদের অভিজ্ঞতা ও দক্ষতার উপর ভর করে খেলার গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও স্পেনের তরুণ ও উদ্যমী খেলোয়াড়রা প্রতিটি মুহূর্তে প্রতিপক্ষকে চাপে রেখেছে। প্রথমার্ধে আর্জেন্টিনার কয়েকটি সুযোগ তৈরি হলেও স্পেনের গোলরক্ষকের দৃঢ়তায় তা ব্যর্থ হয়। অন্যদিকে স্পেনও কয়েকবার আক্রমণে উঠলেও আর্জেন্টিনার রক্ষণভাগে বাধা পায়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে তোরেসের গোলের পর আর্জেন্টিনা মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করে, কিন্তু স্পেনের রক্ষণভাগ ও গোলরক্ষকের অসাধারণ দক্ষতা তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। 16 বছর পর এই জয় স্পেনের জন্য দ্বিতীয় বিশ্বকাপ ফুটবল এনে দিল। দীর্ঘদিন ধরে তারা তরুণ প্রজন্মকে গড়ে তুলছে আর সেই ধারাবাহিকতা এবার বিশ্বকাপের মঞ্চে সাফল্য এনে দিল। অন্যদিকে আর্জেন্টিনার জন্য এটি এক বড় ধাক্কা। গত আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও সেই শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখেছিল। তবে ফাইনালে স্পেন সব দিক দিয়ে দক্ষতা প্রমাণ করে আর্জেন্টিনাকে কোণঠাসা করে রাখে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে 5 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই আসরের উল্লেখযোগ্য কয়েকটি দিক রয়েছে। গোল্ডেন বুটের লড়াই টুর্নামেন্টের শুরু থেকে জমে ওঠে এবং ফাইনাল পর্যন্ত তা ছিল সমান আকর্ষণীয়। সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে টিকে ছিলেন বিশ্বের সেরা স্ট্রাইকারদের কয়েকজন, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও হ্যারি কেইন। সবাইকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন কিলিয়ান এমবাপ্পে। সেরা গোলরক্ষক হলেন স্পেনের উনাই সিমন। সেরা উদীয়মান খেলোয়াড় স্পেনের পাউ কুবার্সি। এবার গোল্ডেন বল পেলেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রড্রি। 2026 বিশ্বকাপের নকআউট পর্বে বারবারই আর্জেন্টিনাকে দুর্বল মনে হয়েছে, কিন্তু প্রতিবারই তারা ফিরে আসার পথ খুঁজে নিয়েছে। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। লিওনেল মেসি অধিনায়ক হিসেবে পরপর 3টি বিশ্বকাপে ফাইনালে খেললেন, যা একটি রেকর্ড। এদিকে এবারের বিশ্বকাপে অভিষেক পাওয়া কেপ ভার্দে গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্বে ওঠে। অন্যদিকে জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশ ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে নিজেদের স্মরণীয় মুহূর্ত উপহার দেয়। এই আসরে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে নকআউট পর্ব থেকে বিদায় নেওয়া দল নেদারল্যান্ডস। বিশ্বকাপের সমাপ্তি মানে একটি টুর্নামেন্টের শেষ নয়, বরং কোটি কোটি মানুষের আবেগেরও এক নতুন অধ্যায়। গত 39 দিনে বিশ্বের নানা প্রান্তে মানুষ একত্রিত হয়েছে, টেলিভিশন, রেডিও আর সামাজিক মাধ্যমে প্রতিটি ম্যাচকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছে। বাংলাদেশেও ফুটবল প্রেমীরা রাত জেগে খেলা দেখেছেন, প্রিয় দলের পতাকা উড়িয়েছেন, জয় পরাজয়ে আবেগ ভাগাভাগি করেছেন। এই আবেগেই ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত করেছে। টুর্নামেন্টের আয়োজনও ছিল নজরকাড়া। আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা, দর্শকদের জন্য নানা সুবিধা সব মিলিয়ে এটি ছিল এক মহোৎসব। আয়োজক দেশগুলো তাদের দক্ষতা ও আতিথেয়তায় বিশ্বকে মুগ্ধ করেছে। খেলোয়াড়দের জন্য এটি ছিল প্রতিভা প্রদর্শনের মঞ্চ, আর দর্শকদের জন্য ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সবশেষে বলা যায়, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ, ঐক্য আর আনন্দের উৎসব। গতরাতে ফাইনাল ম্যাচে শিরোপাজয়ী স্পেনের তোরেসের একমাত্র গোল সেই উৎসবকে নতুন রঙে রাঙিয়ে দিল। আর্জেন্টিনার পরাজয় হয়তো তাদের সমর্থকদের কষ্ট দিয়েছে, কিন্তু ফুটবল প্রেমীদের কাছে এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা। বিশ্বকাপ শেষ হলেও এর স্মৃতি থেকে যাবে দীর্ঘদিন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
4: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
5: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী রূপা রানী সাহা, গীতিকার মুখলেসুর।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র

এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই 36, শুনবেন সকাল 8:15। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, শুনবেন বেলা 1:05। ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি, শুনবেন বিকেল 3:30। কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ, শুনবেন বিকেল 4:05। এবার শুনবেন সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, শুনবেন সকাল 8:30। এছাড়া নাহিদ সুলতানার কণ্ঠে শুনবেন দুপুর 12:30। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী, শুনবেন সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। আবু জাফরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি, শুনবেন সন্ধ্যা 6:10। বাউলিয়ানা বাউল গান নিয়ে অনুষ্ঠান শুনবেন বেলা 2:30। মোহাম্মদ নাসিরুদ্দিন শেখের কণ্ঠে পল্লীগীতি শুনবেন দুপুর 12:40। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম ব্যান্ড 88.8।

0: মেঘাহার্জ, বাংলাদেশ বেতার, খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।

বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।